আকাশবাণী আগরতলা, আজ বৃহস্পতিবার, 31 বৈশাখ 1948 শকাব্দ, 6ই জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, 21শে মে 2026 খ্রিস্টাব্দ। শুরু হলো আমাদের আজকের প্রথম অধিবেশন। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটার অর্থাৎ 1269 কিলো হার্জে আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। এই অনুষ্ঠান আপনারা শুনতে পাবেন আকাশবাণী আগরতলা নিউজ অন এয়ার অ্যাপে এবং ফেসবুক ইউটিউবে আকাশবাণী আগরতলার পেজেও শুনতে পারবেন লাইভ অনুষ্ঠান। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5টা বেজে 56 মিনিট হয়ে 8 সেকেন্ড।

0: The BJP's candidate is Debanshu Bhanda. The Congress has fielded Abdul Razak Mulla, while the CPIM has fielded Sambhu Nath Kurmi. West Bengal government has begun handing over land to Border Security Force for barbed wire fencing along the Indo-Bangladesh border. At Nabanna yesterday, Chief Minister Suvendu Adhikari formally initiated the process in the presence of Border Security Force officials. The Chief Minister accused the previous government of obstructing border security through non-cooperation. He stressed that fencing the border is vital for national and state safety, citing issues such as infiltration, smuggling, counterfeit currency, forced religious conversions and crimes linked to illegal Bangladeshi entrance. President of Cyprus, Nikos Christodoulidis, along with a high-level delegation, arrived in Mumbai last evening on a four-day official visit to India. President Christodoulidis was received by Maharashtra Governor Jishnu Dev Verma and Chief Minister Devendra Fadnavis at the Mumbai airport. He was also accorded a ceremonial welcome. In a social media post, spokesperson of the Ministry of External Affairs, Randhir Jaiswal, said President Christodoulidis' visit highlights the growing momentum of India-Cyprus partnership. U.S. Secretary of State Marco Rubio has said that he is looking forward to celebrating America's 250th birthday with partners in India. In a video message shared ahead of his visit, Mr. Rubio said that India is the world's largest democracy and U.S. is world's oldest, so the U.S. look forward to celebrating it together. In IPL cricket, Kolkata Knight Riders defeated Mumbai Indians by 4 wickets at their home ground Eden Gardens last night to keep playoff hopes alive. In today's fixture, Gujarat Titans will take on Chennai Super Kings at Narendra Modi Stadium in Ahmedabad at 7:30 p.m. Gujarat Titans have already qualified for the playoffs, while the Chennai Super Kings are eyeing for the fourth spot in the points table. And that is the end of this news bulletin.
1: Akash Pani Agartala Shubhashito Anushthane Ekhon Shunbin Sri Mar Rachana Theke Path.
2: ভগবানকে ছাড়া জীবন এক দুঃসহ বিড়ম্বনা, ভগবানকে নিয়ে সব পরম আনন্দের। ভগবানের অঙ্কে শরণ নিলে সব বিপত্তির মীমাংসা হয়ে যায়, সে অঙ্ক সাদরে আশ্রয় দিতে সদা উন্মুক্ত। ভগবানের দিকে ফিরে দাঁড়াও, তোমার সকল দুঃখ মিলিয়ে যাবে। ভগবানের কাছে ঐকান্তিক আত্মোৎসর্গেরই মধ্যে রয়েছে আমাদের যত মানসিক কষ্টের প্রতিকার। শান্তভাবে হৃষ্ট থাকা, ভগবানের নিকট কৃতজ্ঞতা নিবেদনের এর চেয়ে শ্রেষ্ঠ উপায় আর নাই। ভগবান যা দেন সর্বদা সানন্দে তাই গ্রহণ করো। বিঘ্নের উপর হাসির সেই ফল, মেঘের উপর সূর্যকিরণের যে ফল, তারা কেটে যায়। আত্মজয়ের মতো আর জয় নাই, সকল স্থায়ী সুখের প্রতিষ্ঠা সেখানে। নিজের সুখের জন্য ব্যস্ত হওয়া অসুখী হওয়ার অব্যর্থ উপায়। সুখ জীবনের লক্ষ্য নয়, সাধারণ জীবনের লক্ষ্য আপন কর্তব্য সম্পাদন, আর অধ্যাত্ম জীবনের লক্ষ্য ভগবানের উপলব্ধি। সুখ যদি অক্ষুণ্ণ ও অনাবিল রাখতে চাও, তবে দেখো তার উপর কুচিন্তা বাহিনীর দৃষ্টি না পড়ে। মন থেকে মিথ্যাকে যতখানি জোরে ঝেড়ে ফেলে থাকি, শরীর থেকে রোগকেও ঠিক ততখানি জোরে ঝেড়ে ফেলতে হয়। আমাদের সমস্ত জীবন যেন হয় ভগবানের উদ্দেশ্যে নিবেদিত একখানি প্রার্থনা। ভগবত প্রসাদেরই উপর নির্ভর করে থাকা, সকল অবস্থায় সাহায্যের জন্য তাঁকেই আহ্বান করা আমাদের অভ্যাস করতে হবে, তবেই ভগবত প্রসাদ অসাধ্য সব সাধন করবে। বিশ্বে অসম্ভবের সম্ভব হওয়ার আর শেষ নাই। আমাদের ক্ষুদ্র অহংয়ের সীমা যত অতিক্রম করে চলি, তত দেখি অসম্ভব সব সম্ভব হয়ে চলেছে। সর্বদা অশুভ শক্তিদের চিন্তা করা, তাদের ভয় অতি বিপজ্জনক দুর্বলতা। পেশির মতো একাগ্রতা

0: ও ইচ্ছা শক্তিকেও বাড়ানো যায়। নিয়মিত চর্চা ও অভ্যাসের ফলেই তাদের ক্রমবৃদ্ধি। অহরাত্র অদৃশ্য ভগবান রয়েছেন কাছে কাছে, স্তব্ধ হয়ে অন্তর্মুখী হলেই তাকে দেখা যায়। আমাদের জিহ্বার কি লেখনীর অগ্রে কোনো অসত্যকে, তা যত ক্ষুদ্র হোক না কেন, যদি ফুটে উঠতে দিই, তবে কোন আশায় আমরা সত্যের সিদ্ধ বাহক হতে চাই? সত্যের সিদ্ধ সেবক অতি সামান্য মাত্রার অসঙ্গতি, অতি ভাষণ বা বিকৃতি হতে বিরত হবে। আন্তরিকতারই মধ্যে নিহিত বিজয়ের নিশ্চয়তা। যেখানে আন্তরিকতা, কি মধুর নির্মলতাই না সেখানে! দৈবী দুয়ারের চাবি হল আন্তরিকতা। প্রত্যেককেই সুযোগ দেওয়া হয়, সকলেই পায় তাঁর সহায়, কিন্তু প্রত্যেকেরই লাভের পরিমাণ তার আন্তরিকতা অনুসারে। আন্তরিক ডাক ঠিক গিয়ে পৌঁছায়, উত্তর তার আসে ঠিক। সব নির্ভর করে মনোভাবের উপর আর আন্তরিক নিষ্ঠার উপর। পূর্ণ আন্তরিকতার পরম শত্রু হল পক্ষপাতিত্ব, মনে প্রাণে বা দেহের হোক, আর পূর্ব পরিকল্পিত ধারণা। এই সব বাধা অতিক্রম করে যেতে হবে।
1: সুভাষিত অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন শ্রী মার রচনা থেকে পাঠ, আকাশবাণী আগরতলা।

আকাশবাণী আগরতলা, এখন শুরু হচ্ছে ভক্তিমূলক গানের অনুষ্ঠান অঞ্জলি। অনুষ্ঠানের প্রথম গানটির শিল্পী শঙ্কর প্রসাদ সোম।

গানটির শিল্পী ছিলেন লক্ষ্মী শঙ্কর। শুনলেন ভক্তিমূলক গানের অনুষ্ঠান অঞ্জলি আকাশবাণী আগরতলা। এখন শুরু হচ্ছে ককবরক অনুষ্ঠান।

आओ संगा सकजरा है उन्हें खरंगो को कहम खना लाइके है के तबुक तिनी है शालो तमो तमो पाती मुंगरोक पाती लंखा अबरोक न किशा संग मुइतो खाले ने तिनी ने मुइतो खाईजंग ने ने बिशिंगो तिनी ने शालो इंटरनेशनल टी डे एबाके वा हायुं चा शाल ने पालाई जागो तिनी ने है शालो हायुं गनांगई ओ चा दिवस पालाई जागो साल অশাল নপালাই মানে নাহার মংখা চা বাগান যে চা শ্রমিক এবার চা যে খল নাই রক যে সামুং খাইনে রক বরকনি সামুং টাং মানে বরকনি যে নাংকুক মানে সামুং যে কলমতে খিলাই তং মানে অবনি ন বরম রই তাই বরকনি সামুং খাইনে থাংতানি ও তামো তামো সেব সাব রক নাং অবরক ন কুবনি থানি ও দিশাই ফুনুকানির বাকেন হায়ুং চা শাল পালাই যাব অবনকারী তিনি হাই শাল ওয়ার্ল্ড ডে অফ কালচার ডাইভার্সিটি ফর ডায়লগ অ্যান্ড ডেভেলপমেন্ট অ শাল পালাই যাব অ শাল জাতি সঙ্গনি কাইশা নাহার নাংকুক মানে শালনি বেড়ে কাইশা অবনি নাহার মুংখা জুদা জুদা হাগতরনি বিশুঙ্গ জুদা জুদা হুকুমু মুকুমু তৈ কক রক টংবায়ু কাইশা কক বাই তে কেসা কক বেলাইকে সল্লাইয়া তাই জুদা তাই সিনি হুকুমু রক বহাইন সল্লাইয়া ফিয়াবা অ সল্লাইয়ানি বিশুঙ্গ ফানো কথালাই মুং এবা খাবা কথালাই মুংনি বিশিং তৈ গ্রাক খাই তিসানানি বাগৈন ইউনেস্কো অ শাল তিনি হাই শালো পালাই জাগৈ দঙ্গ তাই আপনকারে তিনি ন্যাশনাল এন্টি টেরোরিজম দে পালাই যাব এবার কেবা জাতীয়

সন্ত্রাসবিরোধী দিবস নেপালাই যাক অব 1991 বিশিনি সিমি তিনি হাই সাল পালাইনি বাকে তিনি হাই সাল মৈতুকলাই যাক তিনি হাই সাল তামিলনাডুনি শ্রী পেরাম বুদুর ও কাইসা বুমা চপ্রক মঙ্গক লাইয়ে ভারতনি কচাম মন্ত্রীপক্রক রাজীব গান্ধী থৈজাও বিনি থৈজামানি সালনো মৈতুখলাইয়ী হাকতর টংকচাং তৈ বায়াবচারি মথাঙ্গে তন্নানি বাকি তৈ শিকলা চালাই সংন মহাই সামুং হামিয়ানি হাচাল তন্না বাকি আওয়াইমুং খলাইনা বাকিন অ সালন পালাইনানি বাকি চংজাগো অবনকারে তিনি হাই সাল ওয়ার্ল্ড মেন্টাল মেডিটেশন সাল পালাই যাগো মানসিক অশান্তি মানসিক চাপ তাই স্ট্রেস অবহায়রকন কাতিউই টংনানি বাকি সিনি লাংমাও বেলাইখেন যে মেডিটেশন অব নাংকুকমানি অবন সিরিনা বাকিন তিনি হাই সাল ওয়ার্ল্ড মেডিটেশন ডে ব পালাই যাগি দ আবনি ইয়াগুলো তিনি হাই সাল সাব সাব রক আচাই খা অবর কিসা নাইলেন তিনি হাই সাল ইন্ডিয়ানি যে তকে মশা করং এবার খেবা তকে নি যে ডাইরেক্টর সিনি যাক আদিত্য চোপড়া ব 1971 বিশিও আচায়ও তাই আবনকারী আব্বাস ইন্ডিয়ানি তামিল তাই তেলুগু ফিল্ম অ্যাক্টর এবার তকে মশা করেন বনিপর তিনি আচাইমানি সাল তাই থৈজানানি বিশৃঙ্গ হংকে সিনি কচাম মন্ত্রী বক্রক রাজীব গান্ধী তিনি হাই সাল থৈজামানি সাল নেই মৈতো খোলাই যাব গ্যাসক জরা সং খানালাইকা তিনি হাই সাল তাম তাম কক রকন সং মৈতো খরচানানি নং আবনতেই নেই কক

आव हाके हायने खरांगो ताबुक साखामनि कक किसि साखना लायनो साखामो खना लायनो हिट स्ट्रोक तामो अबनतैने किसि जाकक आव वातै जरानि बिसुंग पानो ताबुक संग नुगुय तंगो ताई न्यूज रगोबो ककतमा रगोबो बसकांनि शाल रगो बेलाखिनि तुंगनानि तुंग नाय हने नुगजागै साखलाय जागै तंगो गाबोनि पाके हिट स्ट्रोक आबो तामो अबन किसा संसिलायने हिट स्ट्रोक हंके सिनि শাক গ তুমুং ন সিনি টেম্পারেচার তুমুং ন 40 ডিগ্রি নি গবাং অঙ্গি থাঙ্গাঙ্কে হায়াকবা 104 ডিগ্রি ফারেনহাইট নি গবাং অঙ্গি থাঙ্গাঙ্কে অঙ্খাঙ্কে সিনি শাক অ যে হিট স্ট্রোক এবাকেবা যে ল্যাংমানি আবো নুকজাকে মান আবুনি যে সিমটম এবাকে লক্ষণ আবো তামতামুং ইমান হেঙ্কে সিনি শাক তুমুং ন 40 ডিগ্রি সেলসিয়াস নি গবাং আবহাই কুতুং মারি ইংখাঙ্কাঙ্কে সিনি শাকনি যে কলমতুই আব বদ্ধ অঙ্গি থাংমানো সিনি স্কিন কচা কচাক অঙ্গি থাংমানো তাই সিনি বসাক বেলাইখেনো তুংফ্লাউই রানসাই থাংমানো তাই আবনি লগি লগি বেলাইখেনো বক্রক সামানি নুকজাকনাই তাই বক্রক সাউই বক্রক মিহিমই কপায়ুক কপায়ুক অংনাই তাই সিনি হার্ট রেট সিনি হার্ট বিট রক বহাইন বেলাইখেন দনাই তাই সঙ্গ লংমা নামা বহাইন বেলাইখেন দমানি নুকজাকনাই ইনকে অবহাই কেনাই সিনি আপ্রো আয়ুক ময়ুক শাক রক অংমানি নুকনাই তাই মেজাজ রক খিট খিট আমহাই অংমানি নুকজাকনাই তাই আমহাইকেন আজরাও সেন্সলেস ফানো অঙ্গি থাঙে মানো ইনকে অমহাই তো মুনো অঙ্গি তংখা ইনকে আজরাও তামো তামো খ্লাইনি আবো সঙ্গ সাইমান লাইন অব কাইসা মেডিকেল ইমার্জেন্সি হানি হানজাকি এবার চংজাগ আবনে বাকে অমহাই তমুনি গানাও বা গানা গিনিও অঙ্গি তং খাঙ্কে আজরাও আ বরকন গানাও থাঙে চুবাই দি বন পুইলানো ঠান্ডা আবহাই থায়ো ডক্তি খাই মাতালাই এবার খাবা লামা রগ ফাতার রগং তংখাবা বন ডাক্তি

0: লাই বুফং তলা রগ ফানো মা তলংনাই তাই বি সাকো যে তংফ্লাই তংমানে আজর বি রি রক তো টাইট খেচুমজাক তংখানকে বি রি রক নইলাসং হলং হিলিং খাই মারগ্রানাই এবার কেবার তুমুং ততরা রক টাই রক রাজাক বা প্যান্ট রক টাইট কে কানজাং তংখা বি বেল্ট রক খুলুগুই মারানাই তাই সিনি যে সাগো সং কচাং রিনা বাকি সং বন যে সঙ্গ মানসা গানও তৈ দংখে তৈ রক মাখানি নাই তাই তৈ রক দেহের রগ সিলি মারানাই তাই আবহাইকে তুমুং আজরাও বরফ রক তুমু তঙ্গি তংখানকে বা সং সাগো বরফ রক ফানো সিলি বন বি সাকনো সং কচাং রিনানি মা চাইতকলাইনাই তাই আবহাই জরাও সং তৈ রক হাইনো গবাং খে মাখারিনাই তাই তুমুং মাংখে আজরাও সং ওয়ারেস রক মাখারিনাই হ্যাঁ আপনো সং হিট স্ট্রোক নি সঙ্গ বাচি উইতং না হেঙ্কে সঙ্গ সালব্রুম ব্রুম সৈ গবাং খে নিমা তাই তৈ সেসং মানসাক সঙ্গ ফল ফকরা মাচানাই ফল ফকরা বিশঙ্গ যে সিজনেল ফল ফকরা তাই তৈ দঙ্গ আবহাই গবাং কুক বথাই রকন সঙ্গ মাচানাই আবন বিশঙ্গ ওয়াটারমেলন তাই সসা আবহাই রকন সঙ্গ গবাং খে চাওয়িমা তাই তৈ সাতুং ন সঙ্গা জেসুক মানসাক কাটি উই মা তংনাই তাই সঙ্গ ফাতারক নখনা নাং তংখানকে বা সাটি একেবার টুপি আবরক সং ইউজ মা খাইনাই এখাই আসুক জোড়া সঙ্গ খালাইকা হিট স্ট্রোক ন তৈনাই কক থাইসা থাইনি
1: আও ফাইডি তাবো সঙ্গ টান বিটিও থাংলাইনো তিনি টান বিটিও গাজার কাইমানো তৈ থাইসা থাইনি কক সিলাইনো গাজর বেলাকে সিনি সাকনি বাকি কাহাম কক মই কথং বন পদ্রে পটকে সাউই মানো গাজর তঙ্গ ক্যালসিয়াম লৌহা ফসফরাস আকরক গাজর কাইনে নিবাগৈ হাসিংসা হা তে হা সুবুক সুবুক বেলাইখেনো কাহামকু তৈমান থকমা থায় বটাইব হামসুগো গাজর বুসলৈ নাঙ্গ কাইনা নিবাগৈ হেক্টর কাইসাও সেরব্রৈ সিদাকে কাইনা নিহেনকাই বুফাংসাং নানি নাঙ্গো সেন্টিমিটার নৈশিবা তাই ফাংসারা সেন্টিমিটার সি সালরি কাইনানি নাংনাই কাইনানি সকাঙ্গো আল ওয়াই ব্রি ওয়াই বেসেক সুয়াই সকামরক সই কাহামকে খেত এবাকে জাগানো তিয়ার মা খালাইনাই কাইফ্রু বুসলৈন থাপলা ফুলৈ হাও ফবই রানানি নাঙ্গো কাইনানি সকাং ন সারক রানানি নাংনাই রমদি মুসকি নাঙ্গো হেক্টর কাইসাও টনবা ইউরিয়া নাঙ্গো সের সারা নৈশিবা টিএসপি নাঙ্গো নৈরা গ্রাম এস ও পি নাঙ্গো সি টন আকরক পুলা মুসকিনি লগিও ইউরিয়া তৈ টিএসপি হাফ সারৈ রানানি নাংনাই বুফাং বসা সাল চিনি সালনি উলো খেপ কাইসা তাই সাল ব্রৈ চিনি উলো তাই খেপ কাইসা অবহাকে হাফ সারক সাপলুই সারনানি নাংনাই হানি রস্তমুং রানি থাকাকে তৈনি সেপসাপ মা তনিনাই জাব্রা বব্রা রক সাপসুত্রা কেমা তনিনানি নাংনাই ইংসা কোকসানী এক নিয়োগ না বাকি নই ফুটা বা মিলি লিটার সাইফোরেন লিটার কাইসা তৈও সাপলুই স্প্রে খাই রানানি নাংনাই সাল চার্জিনি উলনো জানানি জরা অঙ্গি থাঙ্গো আসু জরা গাজর কাইমানো তৈ থাই থানি কক সিলাইখ্যা ভাই কক থুমো হাবলাইয়ানো তিনি বাকি পুলা কক থুম মংখা ন্যাশনেল টেস্টিং এজেন্সি বেখাক্তি কাইসা কক মঙ্গ সাকলাই জাখা নিট ইউজি ইংরেজি বিশ্বনি সাইনিসি ডকনি আমজুক মং উঙ্গি থাঙ্কা হাইফানো আবো কিসিসা বেজুয়া মানে বাকি আমজুক মং মথাক বা ক্যানসেল খাই জাখা তাবো হাইন হাই তাইসা আমজুক মং উংফিনাই আবো ও বিশ্বনি জুন তালনি সাল নাইসিসা সালমারি ও

0: চিনই শালমারিনি বিশিঙ্গন নরক অনলাইন বিশিংতেই ফর্ম ফিল আপ খাই নাবাইদি আপনি বাকি নরক হাবই না ইমান ওয়েবসাইট www.tpsc.tripura.gov.in ওয়েবসাইট হাবই নরক যে ফর্ম ফিল আপ খাই মানান তাই ডিটেলস রকহাইন নরক নাই নাই মানান
1: আও আনি ফতঙ্গ জম্পু জলা তাকার জলা আইসিডিএস প্রজেক্ট অঙ্গনওয়াদি ওয়ার্কার বাই অঙ্গনওয়াদি হেল্পার নি বুকস আসুকথাই বরক সপুংনা নি কয়মংলাই সানজাখা বাইবাগৈ বুকস আসুকথাই তঙ্গ কাই ব্রিজ ইসা অঙ্গনওয়াদি ওয়ার্কার কাই নিসি তাই অঙ্গনওয়াদি হেল্পার হাকে কাই নিসিসা আর ও বরিরক সিমিন কয়মংলাই রিমান নাই অঙ্গনওয়াদি ওয়ার্কার নি বাকৈ রংমারি নাই নাঙ্গ মাধ্যমিক পাস তাই অঙ্গনওয়াদি হেল্পার নি বাকৈ রংমারি নাই নাঙ্গ ইয়া মানিন ক্লাস এইট পাস কয়মংলাই রানী পাইথাক সালমারি অবিসি নেই মেটালনি সাল নৈচি নই সালমারি জরা নিকুমাংখা তুদা জম্পু জলা এন্ড টাকার জলা আইসিডিএস প্রজেক্ট সিপাহী জলা ডিস্ট্রিক্ট আ আম চাইনি বুড়ি রক্সিমিন অ কয়মংলাইন রিমান নাই হিনই সাকলাই জাখা
0: আও হেকে সঙ্গ হাসুক জরা তো সেবক বরক তলাংমানি কক খানা লাগিয়া ঘাই হাইনো খরাঙ্গ তাবুক নবরদ্বীপনি সিকাংবাড়িয়া কক্তমা কিসা খাই নালাইসিগনে তিনি নবরদ্বীপনি সিকাংবাড়িয়া কক্তমা ও সাকলাই জাখা নখা চুমুই কিসা কবল জাক টঙানো তাই নবর তুংমারি তুংমারি টঙিমানো থামসি বা ডিগ্রি সেলসিয়াস তাই খামাও নৈচি দক ডিগ্রি সেলসিয়াস নি গানাগিনিও টঙিমানো তাই তিনি তুংমারি সাকা ও টঙিমানো থামসি দক পয়েন্ট জিরো ডিগ্রি সেলসিয়াস জরা তুমি মানুহনি সাকলাই জাখা তাই নবর তুই হকুনি মারি চুকু চি চুকু পার্সেন্ট তাই রাও এং খামাও দঙানো বা চি বা পার্সেন্ট গাই তাবুক জরা ওয়াতি ওয়ামানি মারি নুক জায়গাহানি সাকলাই জাখা তাই হজাক মুঙ্গ বাক্সা বাক্সা থাইও ফেরাঙ্কগৈ ওয়াতি ওয়াই মানু হনি নেই ব সাকলাই জাখা পুরা সিনি হাসতে গানগৈন হজাক টংনা বাকি সাকলাই জাকা গে আসুক জরা সং খানালাইকা নবার তিবারনি সকাং বাড়িয়া কক্তমা
1: আও ফাইদি তাবো সং হাইনে খনা পান্ডাও পাইথাগো রসামং খানালাইনা রসামং খনা রওয়ানো সূর্য কুমার দেব বর্মা

আকাশবাণী খবর পড়ছে প্রবীর ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতালি প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, প্রতিরক্ষা, পরিবেশ বান্ধব জ্বালানি সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা করেছেন। দুদেশের মধ্যে 15টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। পাঁচ দেশে 6 দিনের সফর সম্পন্ন করে প্রধানমন্ত্রী নতুন দিল্লিতে ফিরে এসেছেন। খাদ্য কৃষি সংক্রান্ত সংস্থা এফএওর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে মর্যাদাপূর্ণ এগ্রিকলা পদক সম্মানে ভূষিত করা হয়েছে। সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ মেনে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিএসএফের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া পশ্চিমবঙ্গে শুরু হয়েছে। ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারে বেড়া দেওয়ার জন্য জমি হস্তান্তরের প্রক্রিয়াও শুরু হয়েছে। পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে আজ পুনর্নির্বাচন শুরু হয়েছে। আইপিএল ক্রিকেটে কলকাতা নাইট রাইডার্স গতরাতে মুম্বাই ইন্ডিয়ান্সকে 4 উইকেটে হারিয়ে প্লে অফের লড়াইয়ের আশা বাঁচিয়ে রেখেছে। অন্যদিকে আজ আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাট টাইটান্স খেলবে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতালিতে সফর সফলভাবে সম্পন্ন করে নতুন দিল্লিতে ফিরে এসেছেন। এর মধ্য দিয়েই তাঁর 5 দেশে 6 দিনের সফর সম্পন্ন হল। ভারত ও ইতালি গতকাল দ্বিপাক্ষিক সম্পর্ককে বিশেষ কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে। দুটি দেশ কৃষি, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ, আয়ুর্বেদ, বিজ্ঞান ও প্রযুক্তি এবং ভারত থেকে ইতালিতে ভারতীয় নার্সদের যাতায়াত সহজতর করা সহ বিভিন্ন ক্ষেত্রে কয়েকটি চুক্তি স্বাক্ষর করেছে। এছাড়া কর সংক্রান্ত কর ফাঁকি সংক্রান্ত অপরাধ, অর্থ পাচার এবং সন্ত্রাসবাদী অর্থায়ন রোধ লক্ষ্যেও উভয় দেশ একাধিক সমঝোতা স্মারক মৌ স্বাক্ষর করেছে। রাজধানী রোমে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে এক যৌথ বিবৃতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ইতালি বিশ্বজুড়ে নকশা ও সূক্ষ্ম কারুকার্যের জন্য সুপরিচিত। অন্যদিকে ভারতের পরিচিতি হল বৃহৎ পরিসর, মেধা এবং সাশ্রয়ী উদ্ভাবনের এক শক্তিশালী কেন্দ্র হিসাবে। প্রধানমন্ত্রী বলেন, ভারত ও ইতালি এখন নকশা উন্নয়ন বিশ্বের জন্য তা সরবরাহ এই মূল নীতির উপর ভিত্তি।

0: করে এগিয়ে যাবে।
1: পিছলে লগভগ 3.5 বর্ষো মে মুঝে কই বার প্রাইম মিনিস্টার মেলোনি সে মিলনে কা অবসর মিলা হ্যা। ভারত আর ইটালি কে বীচ করিবী সহযোগ আর সামঞ্জস্য কো দর্শাতা হ্যাকে নেতৃত্ব মে হমারে সম্বন্ধ কো নই গতি নই দিশা আর নয়া আত্মবিশ্বাস মিলা হুঝে খুশি হি হম আপনে সম্বন্ধ কো আপগ্রেড করতে হুয়ে স্পেশাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপ কি ঘোষণা কর রহে হ্যাঁ।
0: যৌথ বিবৃতি প্রদানের সময় প্রধানমন্ত্রী বিশেষ গুরুত্বের সঙ্গে উল্লেখ করেন যে দুই দেশ এখন নৌপরিবহন, বন্দরের আধুনিকীকরণ, লজিস্টিক্স এবং ব্লু ইকোনমি বা সামুদ্রিক অর্থনীতির ক্ষেত্রে যৌথভাবে কাজ করবে। শ্রী মোদী বলেন, সন্ত্রাসবাদে অর্থায়নের বিরুদ্ধে ভারত ও ইতালির যৌথ উদ্যোগ সমগ্র বিশ্বের সামনে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি জানান, ইউক্রেন পরিস্থিতি, পশ্চিম এশিয়া এবং অন্যান্য উত্তেজনাকর পরিস্থিতি প্রসঙ্গে উভয় দেশে একে অপরের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রেখে চলেছে। তিনি আরো বলেন যে ভারতের অবস্থান অত্যন্ত স্পষ্ট, তা হল যাবতীয় সমস্যা অবশ্যই আলোচনা ও কূটনীতির মাধ্যমে সমাধান করা উচিত। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেন, ভারত ও ইতালি উৎপাদন শিল্প, পরিকাঠামো উন্নয়ন, জ্বালানি, মহাকাশ, অর্থনীতি, প্রতিরক্ষা ক্ষেত্রে উন্নয়নে উভয় দেশই বর্তমানে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে কাজ করে চলেছে। তিনি আরো বলেন যে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ, কৃষি ভিত্তিক শিল্প, সামুদ্রিক পরিবহন ব্যবস্থা, পর্যটন এবং সংস্কৃতি, এই ক্ষেত্রগুলিতে পারস্পরিক সহযোগিতার অবারিত সুযোগ রয়েছে।
2: Italy and India share a joint vision on many of the huge challenges of our times, thing rules, economic security, the resilience of the value chains, the promotion of peace, inclusive development. It is extremely important to have freedom of navigation in the Indo-Pacific sector is where we share the same vision of a free, inclusive and open Indo-Pacific.
0: আমাদের সংবাদদাতা জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এটি ইতালিতে প্রথম দ্বিপাক্ষিক সফর এবং তৃতীয়বার সফর। তিনি ইতালির রাষ্ট্রপতি সার্জিও মাত্তারেল্লার সঙ্গে সাক্ষাৎ করেন, প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে প্রতিনিধি পর্যায়ে বৈঠক করেন। সেখানে ভারত ও ইতালির মধ্যে সহযোগিতা বৃদ্ধির বিষয়টিতে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। খাদ্য কৃষি সংস্থা ফাও সফরের উদ্দেশ্য ছিল বহুপাক্ষিকতা এবং বৈশ্বিক খাদ্য নিরাপত্তার প্রতি ভারতের অঙ্গীকারকে সুদৃঢ় করা। সেখানে তাঁকে রাষ্ট্রসংঘের মর্যাদাপূর্ণ এগ্রিকোলা পদকে ভূষিত করা হয়। এই সম্মান প্রাপ্তিতে প্রধানমন্ত্রী বলেন,
1: ये भारत के करोड़ों किसानों, पशुपालकों, मत्स्यपालकों, कृषि वैज्ञानिकों और हमारे श्रमिकों का सम्मान है। यह भारत की उस अटूट प्रतिबद्धता का भी सम्मान है जिसके केंद्र में मानव कल्याण, खाद्य सुरक्षा और सस्टेनेबल डेवलपमेंट है। मैं इस मेडल को अत्यंत विनम्रता के साथ স্বীকার করতে হুয়ে ভারতকে অন্নদাতাওকো ইহ মেডাল সমর্পিত করতা হুঁ।
0: উভয়পক্ষ 2027 সালকে ইতালি ভারত সংস্কৃতি ও পর্যটন বর্ষ হিসাবে পালনের সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে শতাব্দী প্রাচীন সংস্কৃতিগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক গড়ে উঠবে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান গতকাল মেটা, গুগল এবং টেলিগ্রাম সহ প্রধান সামাজিক যোগাযোগ মাধ্যমগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। সেখানে তিনি প্রতিযোগিতামূলক পরীক্ষা সংক্রান্ত ভুল তথ্যের ক্রমবর্ধমান বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। বিশেষ করে টেলিগ্রাম চ্যানেল এবং অন্যান্য বেনামি অনলাইনের প্রচার নিয়ে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন। আগামী 21 জুন অনুষ্ঠিত হতে যাওয়া নিট ইউজির পুনরায় পরীক্ষার প্রাক্কালে এই বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। মার্কিন সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিও বলেছেন যে ভারতের সঙ্গে আমেরিকার 250তম প্রতিষ্ঠা দিবস উদযাপনের জন্য তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তার ভারত সফরের প্রাক্কালে প্রচারিত একটি ভিডিও বার্তায় শ্রী রুবিও বলেন, ভারত বিশ্বের বৃহত্তম গণতন্ত্র এবং মার্কিন যুক্তরাষ্ট্র হল বিশ্বের প্রাচীনতম গণতন্ত্র।
3: As America gets ready to celebrate our 250th birthday, we look forward to doing it with our partners in India. India is the world's largest democracy and we are the world's oldest. So we look forward to celebrating together.
0: আগামী 4 জুলাই মার্কিন যুক্তরাষ্ট্র স্বাধীনতার 250 বছর উদযাপন করবে। শ্রী রুবিও চলতি মাসে 23 তারিখ থেকে 4 দিনের সফরে ভারতে আসছেন। এটি হবে ভারতে তাঁর প্রথম সফর। তিনি নতুন দিল্লি ছাড়াও কলকাতা, আগ্রা, জয়পুর সফর করবেন। নতুন দিল্লির মার্কিন দূতাবাস জানিয়েছে যে আগামী 26 মে মার্কো রুবিও কোয়াড বৈঠক

বৈঠকে অংশগ্রহণ করবেন। বৈঠকে ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সভাপতিত্বে অস্ট্রেলিয়া, জাপান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশমন্ত্রীরা উপস্থিত থাকবেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। সংশোধিত নাগরিকত্ব আইন সিএমএনএ পশ্চিমবঙ্গ থেকে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া আজ থেকে শুরু হচ্ছে। নবান্নের সীমান্তে কাঁটাতারে বেড়া দেওয়ার সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে জমি হস্তান্তরের অনুষ্ঠানেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একথা জানিয়েছেন। তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা অনুযায়ী এবার থেকে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সরাসরি বিএসএফের হাতে তুলে দেওয়া হবে। রাজ্যের সীমান্তবর্তী থানাগুলিকে এই নির্দেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারে বেড়া নির্মাণে দীর্ঘদিনের জট কাটিয়ে বিএসএফের হাতে বকেয়া জমি হস্তান্তর শুরু করেছে। নবান্নে গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে সীমান্তরক্ষী বাহিনীর হাতে আনুষ্ঠানিকভাবে জমি তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, পূর্ববর্তী সরকারের অসহযোগিতার কারণেই সীমান্ত সুরক্ষা দীর্ঘদিন বাধাপ্রাপ্ত হয়েছিল। ইডেনে আইপিএল ক্রিকেট ম্যাচে গতকাল কলকাতা নাইট রাইডার্স মুম্বাই ইন্ডিয়ান্সকে 4 উইকেটে হারিয়ে প্লে অফে লড়াইয়ের আশা বাঁচিয়ে রেখেছে। গতকাল বৃষ্টি বিঘ্নিত ম্যাচে 148 রানে লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে নাইট রাইডার্স 4 উইকেট এবং 7 বল বাকি থাকতে প্রয়োজনীয় রান তুলে নেয়। মনীশ পান্ডে সর্বোচ্চ 45 রান করে ম্যাচে সেরা হয়েছেন। এর আগে মুম্বাই ইন্ডিয়ান্স প্রথমে ব্যাট করে নির্ধারিত 20 ওভারে 8 উইকেটে 147 রান করেন। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আইপিএল ক্রিকেট ম্যাচে আজ গুজরাট টাইটান্স চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধে 7:30। কড়া নিরাপত্তায় দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনে আজ ভোট নেওয়া হচ্ছে। 285টি ভোটে ভোটগ্রহণ চলবে সন্ধে 6টা পর্যন্ত। শেষ করবার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, প্রতিরক্ষা, পরিবেশ বান্ধব জ্বালানি সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা করেছেন। দুদেশের মধ্যে 15টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। 5 দেশের 6 দিনের সফর সম্পন্ন করে প্রধানমন্ত্রী নতুন দিল্লিতে ফিরে এসেছেন। খবর শেষ হল স্থানীয় সংবাদ এরপরেই।

আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি সরিতা সিনহা। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা গতকাল রাজ্যের সার্বিক প্রশাসনিক পরিস্থিতি, স্বাস্থ্য পরিষেবা, পরিকাঠামো উন্নয়ন এবং আইন শৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন বিষয় পর্যালোচনা করার জন্য সচিবালয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে টাস্ক মনিটরিং সিস্টেমের বৈঠকে পৌরোহিত্য করেন। বৈঠকে মুখ্যমন্ত্রী প্রশাসনের বিভিন্ন স্তরের আধিকারিকদের জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলিতে আরও সক্রিয়, দায়িত্বশীল এবং সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেন। তিনি বলেন, অপরাধ এবং মাদকের বিরুদ্ধে কোনো প্রকার আপোষ করা হবে না, রাজ্যে ড্রাগসের বিরুদ্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর ও সক্রিয় হওয়ার নির্দেশ দেন তিনি। একই সঙ্গে অসাধু ঔষধ ব্যবসায়ীদের বিরুদ্ধেও আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণের উপর তিনি গুরুত্ব আরোপ করেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা আজ নরসিংহরে কেটিডিএস পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে রাজ্য পুলিশের নতুন 476 জন কনস্টেবল পাসিং আউট প্যারেডে অংশ নেবেন। পুলিশ সদর দপ্তর জানিয়েছে, পাসিং আউট প্যারেডে সামিল হবেন 318 জন পুরুষ এবং 158 জন মহিলা কনস্টেবল। অটল পেনশন যোজনা বাস্তবায়নে ভারতের 28টি গ্রামীণ ব্যাংকের মধ্যে দ্বিতীয় সেরা পারফর্মার হিসেবে জাতীয় স্বীকৃতি অর্জন করল ত্রিপুরা গ্রামীণ ব্যাংক। গতকাল নয়াদিল্লিতে পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি আয়োজিত এক অনুষ্ঠানে এই মর্যাদাপূর্ণ পুরস্কার দেওয়া হয়। ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান সত্যেন্দ্র সিং এই পুরস্কার গ্রহণ করেন। রাজ্যের বিদ্যাজ্যোতি প্রকল্পভুক্ত বিদ্যালয়গুলিতে 2026-27 শিক্ষাবর্ষের জন্য বিজ্ঞান, কলা, বাণিজ্য বিভাগে একাদশ শ্রেণীতে ভর্তি প্রক্রিয়া গতকাল থেকে শুরু হয়েছে। বিদ্যালয় শিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে, রাজ্যের যে কোনো বিদ্যাজ্যোতি বিদ্যালয়ে ভর্তির জন্য আবেদনকারীরা শুধুমাত্র অনলাইনে আবেদন করতে পারবে। বিদ্যাজ্যোতি স্কুলস ডট কো ডট ইন বিদ্যাজ্যোতি বিদ্যালয়ের এই ওয়েবসাইটে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদনের শেষ তারিখ আগামী 24শে মে রাত 12টা পর্যন্ত।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 31 মে রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 134তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভ ওপেন ফোরামে এবং নরেন্দ্র মোদী অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নম্বর 1800 1178 00 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। তাছাড়া 1922 নম্বরে মিসড কল দিয়ে যে লিংক পাওয়া যাবে তাতেও মতামত জানানো যাবে। ফোন লাইন এ মাসের 29 তারিখ পর্যন্ত খোলা থাকবে। গুমতি জেলা প্রশাসনের উদ্যোগে জনজাতীয় গরিমা উৎসব 2026 উপলক্ষে প্রধানমন্ত্রী জনভাগিদারী অভিযান সবসে দূর সবসে পেহলে শুরু হয়েছে। এই অভিযানের অঙ্গ হিসেবে গতকাল করবুক ব্লকের রামভদ্রপাড়া আয়ুষ্মান ভারত স্বাস্থ্য কেন্দ্রে প্রশাসনিক শিবির অনুষ্ঠিত হয়। তীর্থমুখ স্বাস্থ্য কেন্দ্রের MOIC ডক্টর অতনু লস্কর জানিয়েছেন, এই শিবিরে স্বাস্থ্য পরীক্ষার পর বিনামূল্যে ওষুধ দেওয়া হয়। ধরতি আবা জনভাগিদারী অভিযানের অধীনে গতকাল জম্পুই জেলা ব্লকের মধ্য ঘনিয়ামারা ভিলেজ কমিটি আধি সেবা কেন্দ্রে প্রশাসনিক ও স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে কৃষি দপ্তরের পক্ষ থেকে KCC PM কিষাণ ফর্ম বিতরণ করা হয়। স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে 76 জনকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করে ঔষধ বিতরণ করা হয়। ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনে চলতি অর্থ বছরে জেলাভিত্তিক বার্ষিক কর্মপরিকল্পনার বাস্তব ও আর্থিক লক্ষ্যমাত্রা স্থির করার লক্ষ্যে গতকাল বিশালগড় টাউন হলে সিপাহী জেলা জেলার স্বসহায়ক দলের মহিলাদের নিয়ে এক কর্মশালার আয়োজন করা হয়। বিগত আর্থিক বছরের সাফল্যের খতিয়ান তুলে ধরার পাশাপাশি চলতি বছরের আর্থিক ব্যয় পরিকল্পনা সম্পর্কে আলোচনা হয়। করবুক মহকুমা প্রশাসনের উদ্যোগে মহকুমা শাসক কার্যালয়ে মহকুমা ভিত্তিক দুর্নীতি দমন কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় বিধায়ক সঞ্জয় মানিক ত্রিপুরা বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সরকারি কাজের দুর্নীতি দমনে কার্যকরী পদক্ষেপ গ্রহণ এবং স্বচ্ছতা বজায় রেখে কাজ করার আহ্বান জানান। টিকাকরণ সংক্রান্ত বিষয়ে উত্তর ত্রিপুরা জেলা টাস্ক ফোর্স কমিটির এক সভা গতকাল ধর্মনগরের জেলা শাসক কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বিগত অর্থ বছরে জেলায় শিশুদের টিকাকরণের সফলতা পর্যালোচনা করার পাশাপাশি 100% টিকাকরণের লক্ষ্যমাত্রা পূরণ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবার উপর গুরুত্ব আরোপ করেন ভারপ্রাপ্ত জেলা শাসক বিজয় সিনহা। সভায় হাম ও রুবেলা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এখন আবহাওয়ার খবর। আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.6 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55 মিনিটে।

আকাশবাণী আগরতলা ককতুমা পরিব বিপূর্ণাদ বর্মা কাইবা হাকতর বেড়াইমানী পাই থাকবে খাগ ইটালি ও আসামং গনাং বেড়াইমা পাইমানী ইয়াগুলো মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী দিল্লি কতালো কিফিলকা মিয়া ভারতে ইতালিনি বিশিঙ্গ বখাকনৈনি হালকন আলাইদা হামক্রাই রুকজাক মানজাক মুঙ্গ চাসারণানী সাকলাইমং রেখা আবকনি হাকতরনি হালক রাখলাইনাবো নাংমানী বারজা ইয়াসাগান হনই খাকা জাগো হুকবার আয়ুর্বেদ ছয় শিলাম তাংবেক্রেপন খবই জুদা জুদা নাংকুকমা বাবায় কনই হাকতরনি বিশিঙ্গ কক খালাইমাবো মুং সয় অংঘা মন্ত্রীকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা তিনি নরসিংগড়নি কে টি ডি এস পুলিশ ফ্রংমুং কেন্দ্র ও হাস্তে পুলিশনি কতাল খড়গব্রীরা স্নিচি দ কনস্টেবল পাসিং আউট প্যারেডো মানজাগানো পুলিশ সদর নাইখুংনি বখাকতি সাজাখা পাসিং আউট প্যারেডো মানজাগানো খড়গ থামরা চিচার সলাতে খড়গ সারা বা চিচার ব্রী কনস্টেবল মন্ত্রীকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা মিয়া হাস্তেনি বেবাক নাইকল ফাংনি তংহালক সাখাম সেপসাপ তাংবেখরে ফামক্রাই তাই কেরং রাইদা রুকজাক জুদা জুদা বাবায় ককলাম সালাইনাও তাংনকতর ভিডিও কনফারেন্সিংনি সেপ বাই টাক্স মনিটরিং সিস্টেমও ককলাম সালাইমানো তৈদুলখা ককলাম সালাইমাও মন্ত্রী অকরা নাইকল ফাংনি জুদা জুদা বেরেমনি অফিসার রগ্ন লুকু হামক্রাই রুকজাক সামুঙ্গ তৈব সাকথারৈ সামুং তাংনানী দাগিমুং রেখা হাস্তেব ড্রাগস ন কেবেঙ্গৈ কেরং রাইদা মরগনাই বাহিনী নব তৈব সাকথারৈ কড়াগিয়া প্রিনাহারৈ সামুং তাংনানী কবকমুং নারেখা হাস্তেনি জে নুখুং রক তাল ইউনিট বা চিনি কিচাচং ফেরাং সামুঙ্গ ফুনাঙ্গ বরকনি বাগৈ খক সাসাই রাংবাই শালনি

0: Chung Perang ni sep runani wan sok tang nahar zak ahani shaka Chung Perang Montri Ratan Lal Nath. Tong khor gadal zak phan no shamungo phanang na wo haste hapang tay haste Chung Perang nai kung ni omo kotor yapri. Mia agor tola wo rooftop solar PV system handbook karimani panda wo okok no shaka bo. Haste Bidyajyoti Tangbutang Manjuzak Rungnogo Nui Sai Nui Chidok Nui Chisini Rungbishini Bagui Science Arts Commerce Bedego Rem Chisabo Borti Ngani Shamung Miani Simi Chengzaka Rungnog Rungnai Kungni Bukakti Shaimanka Haste Ni Jesa Bidyajyoti Rungnogo Borti Ngani Koimung Narugnawo Online Nishimi Koimung Rui Manana Bidyajyoti School.co.in Bidyajyoti Rungnogni O Website O Miyadi Bor Damchini Nishimi Online O Form Fill Up Klaimani Shamung Chengzaka Pump Club Climani Pai Thak Shalmari Anka O Talni Nuichipri Shalmari Hor Dam Chinijora Montribokrok Norendra Modi O Talni Thamchisa Shalmari Kokti Shalni Fung Dam Chisawo Akashpani Niman Kibat Pandani Bishinktai Hakotortai Bui Hakotoni Lukurok by Koklam Shalayana Obo Ungana Manki Batni Phil Shara Thamchi Briberemni Panda Montribokrok Lukurok Noborokni Wansokma Kakamani Kok Manki Bato Rohornani Kobok Mung Naraka MyGov Open Forum Eba Nomo Apps Lukurok Wansuk Mungrokno Rohori Man Bayana Toll Free Number 1800117800 O Number Call Klai Hindi Eba Ingrezi Bay Wansuk Mungrokno Record Klai Man Bayana Abno Karibo 1922 Number of Miss Call Dubui Jeling Manana Abotibo SMS Klai Man Bayana Phone Line O Tal Nibuskang Shal Nijichukujora Pyogzak Tongana স্বচ্ছ ভারত মিশন তাংবতাঙ্গ মিয়া শালথাং ত্রিপুরা হাংকর্নি কাইদক ব্লক বসং মানে থুমানি কষক মানে থুমানি কাইদক মালখুং ইয়াফার জাখা আগরতলাব পান্দা কাইসাব হাংকর নাইকলফাং ডক্টর বিশাল কুমার বেলবাড়ি ডুকলি জিরানিয়া লেফুঙ্গা মান্দাইতে মোহনপুর ব্লক নিবাগী অ মালখুং রক্ন ইয়াফারকা অটল পেনশন যোজনা চাসারনাও ভারতনি কাইনৈ চিচার গ্রামীণ ব্যাংক নিবিশিং উলনৈ কাহামকুক পারফর্মারনি বসং বেরেমনি গসিমুং মানখা Tripura Gramin Bank. Mia Dili Katalo Pension Fund Regulatory and Development Authority by Sangsajak Panda Kaishawa of Borom Gunang Shokadia Farzaka. Tripura Gramin Bank ni Chairman Shotendra Singh or Shokadia Zaka. Gumati Hango Nikol Pangnichaton by Jonojatio Gorimate, Nuis Hai Nuichi Dognorugi Prothan Montri Jono Bagidari Obijano, Subse Dur Subse Pehle, Chengzaka, O Shamungbutang Nibukago Mia Korbuk Blockni, Rambutro Para, Aishman Parot Sakam Kendro, Nikol Pangni Shibir Kaisha Shangzaka, Tirthomuk Shakam Kendoni, MOIC, Doctor Otono Loskor Shaka, O Shibiro Shakam Cherry Naimani Yagulo, Magna Biti Bagzaka Tabuk Nobati Bani Koktuma. Buskang dam ni chibriyo haste ni bebak hankoro pherangko gui watui wawui manuhni hojak mongrukha nobartibar naikhung. Tini shalni shakani tungmari thamchiba degree celsius ni ganagini tongganu. Agartolao tini aichuko khamani tungmari tongmani nui chisini doshomik dog degree celsius. Kokbrok bai koktuma porimung tabuk joratui orono paikha ulni koktuma awai inganu horni. Damsni tamoi shoti brichibawo.
1: আকাশবাণী আগরতলা শুরু হচ্ছে অভিজ্ঞাপন

0: শুভ সকাল শ্রোতা বন্ধু, স্বাগত অভিজ্ঞাপনে। সঙ্গে রয়েছে আমি সাথী, আর আমার সঙ্গে রয়েছে
1: আমি শুয়েতা।
0: শ্রোতা বন্ধু,

যদিও তাপপ্রবাহ চলছে, তবু সকালবেলায় এক কাপ গরম চায়ের আমেজেই যেন আলাদা, তাই না? এক কাপ চা হাতে নিয়ে যারা অভিজ্ঞাপন শুনছেন তাদের জেনে ভালো লাগবে, আজ কিন্তু আন্তর্জাতিক চা দিবস। প্রতি বছর 21 মে বিশ্ব জুড়ে উদযাপিত হয় দিনটি। জল ছাড়া যে পানীয়টি মানুষ সবচেয়ে বেশি পান করে সেটি হলো চা। বাঙালির আড্ডা থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন প্রান্তের সংস্কৃতির সঙ্গে চা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। এই দিনটির পেছনে শুধু চায়ের স্বাদ বা রিফ্রেশমেন্টের গল্প নেই, এর সঙ্গে জড়িয়ে আছে লক্ষ লক্ষ চা শ্রমিকের অধিকার ও বিশাল অর্থনৈতিক প্রেক্ষাপট। 2019 সালে জাতিসংঘের সাধারণ পরিষদ চায়ের দীর্ঘ ইতিহাস এবং এর অর্থনৈতিক গুরুত্বকে স্বীকৃতি দিয়ে 21 মে দিনটিকে আন্তর্জাতিক চা দিবস হিসেবে ঘোষণা করে। 2020 সালের 21 মে বিশ্বব্যাপী প্রথম জাতিসংঘের উদ্যোগে এই দিনটি উদযাপিত হয়। আর এই উদযাপনের লক্ষ্য হল চা বাগানে কর্মরত শ্রমিকদের নিরাপদ কর্ম পরিবেশ, ন্যায্য মজুরি এবং জীবনযাত্রার মান উন্নত করা। উন্নয়নশীল দেশের গ্রামীণ অর্থনীতি এবং লক্ষ লক্ষ পরিবারের জীবিকা সরাসরি চা চাষের ওপর নির্ভরশীল, তাই দারিদ্র দূরীকরণে চায়ের ভূমিকাকে তুলে ধরা এই দিবস পালনের একটি অন্যতম উদ্দেশ্য। চায়ের প্রতিটি কাপের পেছনে লুকিয়ে থাকে একজন চা শ্রমিকের অক্লান্ত পরিশ্রম, তাই এই চা দিবসে চায়ের স্বাদের পাশাপাশি তাঁদের অবদানকেও শ্রদ্ধা জানানো ও স্মরণ করা আমাদের দায়িত্ব।

চাই আমি তোমাকে চাই, ডাইনে ও বাই আমি তোমাকে চাই, দেখা না দেখাই আমি তোমাকে চাই।

শ্রোতা বন্ধুরা, আরও একটি বিশেষ দিন আজকে। আজ জাতীয় সন্ত্রাসবাদ বিরোধী দিবস। প্রতি বছর 21শে মে এই দিনটি পালন করা হয়। এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় যে সন্ত্রাসবাদ মানবতার শত্রু। এটি শুধু মানুষের জীবনই কেড়ে নেয় না, সমাজে ভয়, অস্থিরতা এবং ঘৃণার পরিবেশ সৃষ্টি করে। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই দিনটি পালন করা হয়। তার হত্যাকাণ্ড আমাদের শেখায় যে হিংসা কখনোই কোনো সমস্যার সমাধান হতে পারে না। বন্ধুরা, সন্ত্রাসবাদ ধর্ম, জাতি বা ভাষা বোঝে না। এর একমাত্র উদ্দেশ্য হল সমাজে বিভেদ সৃষ্টি করা। তাই আমাদের সকলের দায়িত্ব শান্তি, সম্প্রীতি এবং মানবতার বার্তা ছড়িয়ে দেওয়া। চলুন, আজকের দিনে আমরা শপথ নিই, আমরা কখনো হিংসার পথকে সমর্থন করব না, দেশ ও সমাজের শান্তি রক্ষায় সচেতন থাকব। ভ্রাতৃত্ব, সহনশীলতা এবং ঐক্যের বার্তা ছড়িয়ে দেব। মনে রাখতে হবে, শিক্ষাই পারে অন্ধকার দূর করতে এবং সচেতন নাগরিক গড়ে তুলতে। তরুণ সমাজ যদি সঠিক পথে এগিয়ে যায়, তাহলে সন্ত্রাসবাদের মতো অভিশাপকে পরাজিত করা সম্ভব। আসুন, আমরা সবাই মিলে একটি শান্তিপূর্ণ, নিরাপদ এবং মানবিক সমাজ গড়ে তোলার অঙ্গীকার করি।

শ্রোতা বন্ধু, এবারে জানিয়ে দেব আজকের দিনে ঘটে যাওয়া কিছু বিশেষ ঘটনা। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী এক আত্মঘাতী বোমা হামলাকারীর আঘাতে পরলোক গমন করেন 1991 সালের 21 মে। আজকের দিনে আকাশবাণী কলকাতা কেন্দ্রের কলকাতা ক প্রচার তরঙ্গের নাম গীতাঞ্জলি এবং

0: কলকাতা খ প্রচার তরঙ্গের নাম সঞ্চয়িতায় পরিবর্তিত হয় 2017 সালের আজকেরই দিনে।
1: বন্ধুরা, আরও বিভিন্ন বিশেষ দিন হিসেবে পরিচিত আজকের দিনটি। 1835 খ্রিস্টাব্দে আজকের দিনে জন্মেছিলেন কবি বিহারীলাল চক্রবর্তী। বিখ্যাত বাঙালি গণিতজ্ঞ ভূপতি মোহন সেনের জন্ম হয়েছিল 1888 সালের আজকের দিনে। 1920 সালে গ্রেট বেঙ্গল সার্কাসের প্রতিষ্ঠাতা প্রিয়নাথ বসু পরলোক গমন করেন এমন দিনে। দার্শনিক ও আনন্দমার্গের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী আনন্দমূর্তি নামে পরিচিত প্রভাত রঞ্জন সরকারের জন্ম হয়েছিল 1921 সালের আজকের দিনে। বিশিষ্ট পরিচালক, অভিনেতা তথা চিত্রনাট্যকার সুজয় ঘোষের জন্ম 1966 খ্রিস্টাব্দে আজকের দিনেই হয়েছিল। বিশিষ্ট টলিউড অভিনেত্রী সুমিত্রা মুখোপাধ্যায় পরলোক গমন করেন 2003 সালের আজকের দিনে। এই ছিল আজকের দিনে ঘটে যাওয়া কিছু বিশেষ ঘটনাবলী।

শ্রোতা বন্ধু, এবারে চলে যাচ্ছি লিখছি তোমায় পর্বে। এই পর্বে প্রথম যে চিঠিটি পড়ব সেটি লিখেছেন ব্যারাকপুর থেকে দীপা বাগচি। যদি এমন হতো এই বিষয়টি নিয়ে তিনি লিখেছেন, প্রিয় বিজ্ঞাপন, আশিতে আসিও না চলচ্চিত্রের মজার গানটার কথা মনে পড়ে গেল। প্রেমিক প্রেমিকার যদি এমন হতো, এরকম কিছু মনের ইচ্ছে উল্লেখ করলাম। প্রেমিক গাইছে, তুমি আকাশ এখন যদি হতে আমি বলাকার মতো পাখা মেলতাম। প্রেমিকার কণ্ঠে, তুমি ময়দা এখন যদি হতে জল খাবারের লুচি বেলতাম। যদি এমন হতো, আসলে কল্পনার জগৎ যেখানে বাস্তবতার জগৎ ছাড়িয়ে মন নিজের মতো করে গল্প সাজায়, যা কোনো একদিনের স্বপ্ন হতে পারে, কিংবা জীবনের সুখ দুঃখের অনুভূতিগুলো গল্পের মধ্য দিয়ে প্রকাশ পায়। ছোটবেলায় যখন ঠাকুমার ঝুলিতে ব্যঙ্গমা ব্যঙ্গমীর গল্প পড়তাম, তখন আমিও স্বপ্নে দেখতাম ব্যঙ্গমা ব্যঙ্গমীর পিঠে চড়ে বেড়াতে যাচ্ছি। ঘুম ভেঙে গেলে মনে হতো, যদি এমন হতো কি মজা হতো। প্রতিবন্ধী মানুষদের দেখলে আমার মনে হয়, যদি এমন হতো ওদের সব কিছুতে সমান অধিকার ও সুযোগ দিতে পারতাম, তাহলে মনে আনন্দ বেশি থাকত। এক্ষেত্রে কল্পনার স্থান নেই, আছে কঠিন বাস্তবের কথা। সবসময় করুণা বা সহানুভূতি ওরা চায় না। প্রতিবন্ধকতাকে ইচ্ছা শক্তির দ্বারা জয় করে অনেক প্রতিবন্ধী সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করছেন। কাজের ধরন আলাদা হলেও অনেক সময় দেখা যায় মানসিক ক্ষমতা সাধারণের চেয়ে বেশি। প্রতিবন্ধীরাও তাই কল্পনা করে, যদি এমন হতো তাদের প্রতিভা ইচ্ছাশক্তি এবং কাজের যোগ্যতা দেখে চাকরি দেওয়া হতো, করুণা করে নয়। প্রতিটি পাবলিক প্লেস হুইল চেয়ার বান্ধব হতো, তাহলে বন্ধু বান্ধবদের সঙ্গে স্বাধীনভাবে ঘুরে বেড়াতে পারত। তবে শুধু 3রা ডিসেম্বর আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালন না করে করুণা নির্ভর সমাজ থেকে অধিকার নির্ভর সমাজে উত্তরণ ঘটুক, এটাই প্রতিবন্ধীদের মনের ইচ্ছা। শুভেচ্ছান্তে দীপা বাগচি, ধনিয়াপাড়া, ব্যারাকপুর।

0: শ্রোতা বন্ধুরা, এবারে যে চিঠিখানি আপনাদের পড়ে শোনাবো লিখছি তোমায় পর্বে, এই চিঠিটি পাঠিয়েছেন দুর্গাপুর থেকে সোমা মুখোপাধ্যায়। বন্ধু লিখছেন, বন্ধু অভিজ্ঞাপন, যদি পাখি হতাম খোলা আকাশের মাঝে দুটি ডানা মেলে উড়ে বেড়াতাম, বেশ হতো। বাধা বন্ধনহীন আমি স্বাধীনভাবে উড়ে বেড়াতাম, এ গাছ ও গাছ কিংবা জানালার কার্নিশ কিংবা বাড়ির ছাদের মাথায় বসে এদিক ওদিক চাইতাম, কখনো বা মনের সুখে শীষ দিয়ে গান গাইতাম, বনের ধারে খিদে পেলে গাছের পাকা ফল খেয়ে পেট ভরাতাম, তেষ্টা পেলে নদীর জল পান করতাম, পরীক্ষা পড়াশোনা মায়ের বকুনি থাকতই না, ঘুম ভেঙে ওঠে তাড়াতাড়ি পাঠশালা যাওয়া তাও থাকতো না, দুটি ডানায় ভর দিয়ে উড়তে উড়তে কখনো বা অনেক দূর দেশে পাড়ি জমাতাম, যদি মেঘ হতে পারতাম মেঘ বালিকা, বর্ষায় কাজ একটু বেশি থাকতো ঠিকই কিন্তু বাকি সময় বেশ একটু হালকা ছুটি ছুটি মনোভাব, শরতের মেঘ হলে তো বেশ ভালো, যেখানে যখন খুশি ঝরে পড়লেই হবে, শরৎকালে মেঘ আর রোদের লুকোচুরি রৌদ্র ছায়ার ওই ব্যাপারটা আমি বেশ অনুভব করতে পারতাম। তবে কালবৈশাখী তাণ্ডবের নৃত্যরত মেঘ অবশ্য আমার পছন্দের না হলেও বর্ষার রাত দিন ঝমঝম টুপটুপ বৃষ্টির মেঘ হতে আমি চাই, চাই মেঘ হয়ে আকাশের গায়ে ভেসে বেড়াবো মনের সুখে বন্ধনহীন হয়ে। এখানেই শেষ করি বন্ধু, ভালো থেকো। ধন্যবাদ আন্তে, সোমা মুখোপাধ্যায়, নিহারিকা ভবন, দুর্গাপুর।
1: এবারে চিঠিখানি লিখেছেন চৈতালি মণ্ডল, সুন্দরবন, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। প্রিয় অভিজ্ঞাপন, গ্রীষ্মের অগ্নিঝরা মধ্যাহ্নে ঘরে থাকা দায়, আঙিনার পাশে রাধাচূড়া বৃক্ষের গায়ে হেলান দিয়ে তন্দ্রার আবেশটুকু উপভোগ করার চেষ্টা করছি, মিঠে দক্ষিণ হাওয়া, গাছের মগডালে বসে বসন্ত সখা ডেকে চলেছে, আচমকা দেখি সম্মুখে দাঁড়িয়ে সবুজ ফ্রক পরা একটি মেয়ে, ভাবলাম কোনো ছাত্রী হবে, বলি তুমি কে? কঠিন স্বরে উত্তর দিল, আমি প্রকৃতি। বললাম, মা বকেছে বুঝি, এসো বসো এখানে। রুক্ষস্বরে বলল, শোনো, তোমাদের অত্যাচারে আমি তো নাজেহাল, মাত্রাতিরিক্ত উষ্ণতায় প্রাণ উষ্ঠাগত, তবু তোমাদের জ্ঞানচক্ষু উন্মিলিত হল না, নিজেদের ধ্বংস ডেকে আনতে বদ্ধপরিকর দেখছি, তার বেশি দেরি নেই, আমার তো চক্ষু চড়ক গাছ, এতটুকু মেয়ে কি বলছে এসব, বই পড়ে মুখস্থ করেনি তো, হঠাৎ খেয়াল হলো এ তো প্রকৃতি মায়ের সর্বনাশের কথা বলছে, তার চরম সর্বনাশ তো আমরা অর্থাৎ জীব শ্রেষ্ঠ মানব সমাজই করে চলেছি অহরহ। না, আর জেগে ঘুমোনো নয়, আজ থেকে শপথ নেই নতুনভাবে বাঁচার, বৃক্ষ কর্তন নয়, অজস্র বৃক্ষ রোপণ, প্লাস্টিক বর্জন, জল সংরক্ষণ, সর্বোপরি পরিবেশকে বাঁচিয়ে রাখাই হবে একমাত্র লক্ষ্য। এমন সময় কোকিলটা একেবারে মাথার পাশেই ডেকে উঠল, গাছের ঠোক্কর খেয়ে জেগে উঠি, আহা, স্বপ্নটা যদি সত্যি হতো তাহলে হয়তো প্রকৃতি মাকে আর মিথ্যে আশ্বাস দিতে হতো না, ইচ্ছে শক্তিটা কেন একটু মজবুত হয় না, ভাবনার অতলে তলিয়ে যাই। শুভেচ্ছা সহ চৈতালি মণ্ডল, গ্রাম দয়াপুর, থানা সুন্দরবন, কোস্টাল, জেলা দক্ষিণ চব্বিশ পরগনা।
0: লিখছি তোমায় পর্বে শ্রোতা বন্ধুরা, এবারে শেষ চিঠিটি আজকের জন্য পড়ে শোনাবো আপনাদের। আর এই চিঠিটি পাঠিয়েছেন হাওড়ার ঝিকিরা থেকে অমিত কুমার রায়। তিনি লিখছেন, সুপ্রিয় অভিজ্ঞাপন, যদি এমন হতো, ধরো মরার পরে বলা যেত

স্বর্গ কেমন তর, কেমন হতো জানা যেত ভালো। কোন তরঙ্গে আছে আত্মা, সে স্থান অন্ধকার না আলো, জানলে হতো ভালো। ভালো মন্দ পাপ পুণ্যের হয় কি কোনো বিচার? সেইখানেতে আছে কি কাপড়খানা রাজার? যদি এমন হতো, স্বর্গ নরক দেখতে কেমন আগেই জানা যেত। যদি এমন হতো, পেট্রোল যান ছাড়াই মানুষ শূন্যে হেঁটে যেত। যদি এমন হতো, একটি কুমড়ো বীজ খেলেই পেট ভরে যেত, কেমন হতো? যদি এমন হতো, ভোটের নেতা অশ্রাব্য গালিগালাজ অন্য দলে না দিত, গাধার তবে ডানা গজিয়ে আকাশটাকে ছুঁত, এমন হতো? যদি এমন হতো, জল না খেয়ে জীবজগৎ জলজান্ত হতো, কিংবা রসায়নে অমৃত ফল করতে তৈরি কোনো দেশ পেটেন্ট পেত, চাষাবাদ কলকারখানা যদি দূষণ না ছড়াত, কেমন হতো? যদি এমন হতো, পৃথিবীতে বর্জ্য বলে থাকতো না দুশ্মন দূষণ, কেমন হতো? যদি এমন হতো, এমন ভালোবাসার গন্ধে শুধু ভরত মম ভুবন, কেমন হতো? যদি হতো এমন, জগৎ জুড়ে বোকা লোক হতো আমার মতন, সকলকেই বিশ্বাস করে ঠকে দিন রাত একা হতো। যদি এমন হতো, স্বপ্ন যদি মিলতো ডানা প্রজাপতি টিয়া পাখির মতো, কেমন হতো? যদি হতো এমন, বিশ্বটাকে ভারত একাই করত কেবল শাসন, কেমন হতো? কেমন হতো? মানুষ যদি করত না নরক মানুষেরই জীবন, কেমন হতো? কেমন হতো? অমিত কুমার রায়, ঝিকিরা, হাওড়া।

শ্রোতাবন্ধু, এবারে জানিয়ে দিচ্ছি কিছু তথ্য। ত্রিপুরার আনারসকে বিশ্ব বাজারে তুলে ধরার উদ্দেশ্যে দিল্লিতে ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপেল ফেস্টিভ্যাল 2026 আগামী 27 থেকে 29 জুন 2026 এই 3 দিন ব্যাপী উৎসব দিল্লির মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এবারের উৎসবে ত্রিপুরার বিখ্যাত কিউ এবং কুইন প্রজাতির আনারসকে বিশেষভাবে প্রচার করা হবে। জানিয়ে দিচ্ছি আরও একটি তথ্য। জনজীবনে শান্তি ও নিরাপত্তা বজায় রাখার লক্ষ্যে পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক জেলার অন্তর্গত সদর এবং মোহনপুর মহকুমার ভারত বাংলাদেশ সীমান্তের 500 মিটার এলাকায় রাত 8টা থেকে পরের দিন সকাল 5টা পর্যন্ত সময়ে সাধারণ মানুষের

চলাচলের ওপর কিছু বিধিনিষেধ আরোপ করেছেন। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা BNSS 2023-এর 163 নং ধারা ধারা অনুযায়ী এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এই আদেশ 20 এপ্রিল 2026 থেকে কার্যকর হবে এবং তা 19 জুন 2026 পর্যন্ত বলবৎ থাকবে। তবে আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিযুক্ত সামরিক আধা সামরিক বাহিনী এবং রাজ্য পুলিশ বাহিনীর সদস্যগণ, পশ্চিম জেলার পুলিশ সুপার এবং সদর ও মোহনপুরের মহকুমা শাসকদের জারি করা বৈধ অনুমতিপত্র প্রাপ্ত ব্যক্তি, জরুরি সরকারি কাজে নিয়োজিত সরকারি আধিকারিক এবং অবিলম্বে চিকিৎসা প্রয়োজন এমন ব্যক্তিরা এই আদেশের আওতার বাইরে থাকবেন। এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা 2023-এর 223 নম্বর ধারা অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। তো এই ছিল দুটি তথ্য।

0: এবারে কর্মপ্রার্থী শ্রোতা বন্ধুদের জন্য কর্মখালি বিজ্ঞপ্তি। ত্রিপুরার স্থায়ী বাসিন্দাদের জন্য সফেডের পক্ষ থেকে বিভিন্ন বিভাগের অধীনে 11 মাসের জন্য সম্পূর্ণ চুক্তিভিত্তিক কিছু আসনে নিয়োগের জন্য আবেদনপত্র আহ্বান করা হয়েছে। মোট 0 পদের বিবরণ টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, মোট আসন রয়েছে 12টি, এর মধ্যে অসংরক্ষিত আসন 6টি, তপশিলি জাতি 2টি এবং তপশিলি উপজাতি 4টি এবং মহিলাদের জন্য সংরক্ষিত আসন 1টি। মাসিক চুক্তিভিত্তিক পারিশ্রমিক আপনারা পাবেন 20,178 টাকা আর বয়সসীমা সর্বোচ্চ 45 বছর। তাছাড়া মাল্টিটাস্কিং স্টাফ বা MTS এর মোট আসন সংখ্যা 1টি, মাসিক পারিশ্রমিক 12,843 টাকা, বয়সসীমা হতে হবে সর্বোচ্চ 45 বছর। আবেদন শুরু হয়েছে গত 18 মে 2026 থেকে এবং চলবে আগামী 24 মে 2026 বিকেল 5:30 পর্যন্ত। অসম্পূর্ণ ভুল তথ্যযুক্ত আবেদনপত্র অথবা আবেদন ফি ছাড়া জমা পড়া আবেদনপত্র যদি কেউ জমা করেন তাহলে সেটা কোনো প্রকার ব্যাখ্যা ছাড়াই বাতিল বলে গণ্য হবে। কোনো অবস্থাতেই ডাকযোগে বা সরাসরি আবেদন গ্রহণ করা হবে না, আবেদন করতে হবে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে। আর আবেদন জমা দেওয়ার ওয়েবসাইট sofed.tripura.gov.in। বন্ধুরা, আরও একটি কর্মখালি বিজ্ঞপ্তি রয়েছে আপনাদের জন্য। ভারত সরকারের মৎস্য মন্ত্রণালয় প্রাণী সম্পদ বিকাশ ও ডেয়ারিংয়ের অধীনস্থ মৎস্য দপ্তরের অধীনে কিছু শূন্য পদ পূরণের লক্ষ্যে উপযুক্ত ভারতীয় নাগরিক প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করেছে। নিয়োগ করা হবে স্বল্প চুক্তির মেয়াদে ডেপুটেশনের ভিত্তিতে। পদের নাম অ্যাসিস্ট্যান্ট কমিশনার ফিশারিজ, মোট পদের সংখ্যা 2টি, বেতনক্রম সপ্তম বেতন কমিশনের লেভেল 11 অনুযায়ী, শিক্ষাগত যোগ্যতা, বয়স, অভিজ্ঞতা, বায়োডাটা প্রোফর্মা এবং অন্যান্য যোগ্যতা মান সম্পর্কে আরও বিস্তারিত জানতে দপ্তরের ওয়েবসাইট www.dof.gov.in দেখে নিতে পারেন। এই ছিল কর্মখালি বিজ্ঞপ্তি।
1: শ্রোতবন্ধু, এবারে স্বাস্থ্য সম্পর্কিত কিছু কথা। শ্রোতবন্ধু, চা যেমন আমাদের ক্লান্তি দূর করে, তেমনি এর রয়েছে কিন্তু চমৎকার কিছু স্বাস্থ্যগত গুণ। মজার ব্যাপার হলো, গ্রিন টি, ব্ল্যাক টি বা হোয়াইট টি সবগুলি কিন্তু একই গাছ থেকে আসে। এদের আসল পার্থক্য লুকিয়ে আছে পাতা তোলার সময় এবং তা প্রক্রিয়াজাতকরণের পদ্ধতির মধ্যে। বিশেষজ্ঞরা বলেন, চায়ে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় শরীরের কোষগুলিকে ক্ষতির হাত থেকে রক্ষা করে। নিয়মিত চিনি ছাড়া চা পান করলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে এবং শরীরের ক্ষতিকর কোলেস্টেরল LDL এর মাত্রা কমে, যা হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকাংশে হ্রাস করে। এছাড়া হজম প্রক্রিয়া বৃদ্ধি করে, যা ফ্যাট বার্ন করতে এবং শরীরের সঠিক ওজন বজায় রাখতে সাহায্য করে। চায়ে থাকা ক্যাফেইন এবং L-থিয়েনাইন নামক অ্যামাইনো অ্যাসিড একসঙ্গে কাজ করে, একাগ্রতা বাড়ায়, মানসিক চাপ কমায় এবং মনকে সতেজ রাখে। তাই খুব বেশি নয়, দিনে 2 কাপ চা খাওয়াই যেতে পারে। শ্রোতবন্ধু, সময় বলছি, এবার বিদায় নেবার পালা।

0: এই যেতে যেতে আপনাদের জানিয়ে দিচ্ছি আজকের আকাশ কেমন থাকবে আবহাওয়ার খবর। আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী আগামী 24 ঘন্টায় আকাশ সাধারণত মেঘলা থাকবে আর দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 35 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। গতকালের সর্বোচ্চ এবং আজ ভোরের সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয় যথাক্রমে 36.36 ডিগ্রি সেলসিয়াস এবং 27.6 ডিগ্রি সেলসিয়াস। আর বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 99% এবং সর্বনিম্ন 55%। একটি সতর্কবার্তায় বলা হয়েছে রাজ্যের সবকটি জেলার কিছু কিছু অঞ্চলে বজ্রসহ ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো এই ছিল আবহাওয়ার খবর, আর এরই সঙ্গে শেষ করতে হচ্ছে আজকের অভিজ্ঞাপন। আজ অভিজ্ঞাপনে আপনাদের সঙ্গে ছিলাম আমি সাথী এবং আমার সঙ্গে ছিল
1: আমি শ্বেতা।
0: সবাই খুব ভালো থাকবেন, নমস্কার।

আৰু খাপং টাকতে বুকসং চুংকি ফিলি ভাইপিকা হাই নহাই চিনি শিকলারণী পান্ডা জাইনক ফান্ডাও আও তিনি চিনি অ পান্ডাও পুরানি সিমিন পাইথাক জরা এবার খেবা জাইনক যে পাই আসা কাং নরনি কিচিং নরনি তাকুক রুনি দেববর পাতং নাই নরক বে বাক্সা তাই নরকন চিনি খানি কক তাই নরনি হামচাকমা খাতংমা রেসাব মরক বসং নরনো ইয়াফারনাই আবার খাপং থাকতে বুকসং সুং সাইমানো তিনি জাইনগ শিকলারংনি খাপাংনি কক সালায়ো তিনি জাইনগ শিকলারংনি এলেমনো সুং ফুনং লায়ো কবাংমা কগ্রবায়ো কথমা কগলব্রক থুংনগ্রক সুং তিনি জাইনগনি বিশিংতুই সুং আওয়াইখলায়ো নরনো ইয়াফারো নরক খনাও খাপং স্রং জাগো অমহাই নসিন শিকলা শিকলি রক রেসাব কুরং রংনি বাকইব চিনর থাইরব বনি রেসাব মং বাই সঙ্গ নন খাপং খেলব অমহাইন কবং মা কুরং কুরং টঙ্গো চিনি শিকলা রক বনি এলন নসিন জাইনক তৈ নরং ন খনারনানি চাইতগো আমহাইন তিনি ও পান্ডা ও ব আং খরক শিকলা নং দাহুরুনি নরবাই কক সাইতং আও খাপং দাহতে বহুসং তিনি চিনি পান্ডানি জেঠিম তিনি সালমারি ইংখা মেটালনি নিচিসা সালমারি এবার খেবা 21 মে ও সাল কাইসা মুকুমু এবার খেবা মৈতু খাইজানাই সাল হই সঙ্গ রবিনাই মানো তামনি হিংবা তিনি হাই সাল চিনি ভারত হাকতরনি মন্ত্রী বখরক থৈথাংজানাই রাজীব।

গান্ধী থিমানী শাল ও শাল নরগৈন ভারত হাকতর বাই কষি নাজাক নেশনেল এন্টি টেরোরিজম শাল হই সাইমানো এবার হাকতর যে সিগ্রিনাই রংনি সিগ্রিনাই রং কেবেঙ্গি যে শাল চাইমানি আর শাল নমো টেরোরিজম হুকেন সাইমানো সিগ্রিনাই বুটকলাইনাই এবার খেবা সক্রমনাই বড় খামিয়া রকমই যানসুগো আও আও বানসুনা নাঙি নকে যায়ঙ্গ যংকচাং টঙ্গি থাকে হামজাক লাই সুবা লাই নাইলাই খরাই লাই কক বিদির লাই যাঙি থাকে ও টেরোরিজম আহাই এবার খেবা টেরোরিস রক ও হায়ঙ্গ গরি অংসুই থাকে বিলাই নাম মানসুগ আও খাবং দাবতে সাইমানো তিনি ও শাল সিনি ভারত হাকতর বাই গছিজাক নেশনেল এন্টি টেরোরিজম ডে এবার খেবা শাল ও শাল সিনি ভারত হাকতর নাইমুং বাই হাপাং নাইমুং বাই বেশি ব্রুম ব্রুম ন নেশনেল এন্টি টেরোরিজম শাল হই পালাই জায়গায় তোমানি যাইমানো যাইমানো ও শাল সিনি থাই ভারত হাকতর মন্ত্রী বক্রক রাজীব গান্ধী নবুথারমানি ও মৈতো ন বিনি লেগেসি ন বিনি সামু বুদান রং নিনানি বাকি ন ও শাল নালব্রু ইয়া বিশিব্রুম নমহাই সাল পালাই দমানি নকজাগ যাইমানো সে ভারত হাকতর থাই রাজীব গান্ধী মন্ত্রী বক্রক দমানি আজরাও নাইনটিন নাইনটি ওয়ান নিটিহাই বন তামিলনাড়ু কেহা জায়গাও ব থাংপুরু বন খুমালা রানাইফ্রু আকুমলা বিসিংগ বোম শিতকজাক আপনো ভুটান ভুই বন ভুটারমানি অলাইবমারক সাইমানো যেব গাহামক সাইমানায় ফাইদে হিংকে অবনি কচার কচারও সঙ্গন রেসাব মূ খারেবানো যিনি টাকুক আকাশ বাই রেসাবজাক রেসাব মূ খুমবুবার নেসাব মূ তাবুক নরংন ইয়াফানা থাকি দঙ্গ খাবাই ইয়াসাগলাই যাদি

খালাই নাই নরক বাই নাংমানী কগ্রক তামনি হিংকে অশান্তি সিটাই দো যিনি সাল আহাই ন্যাশনাল এন্টি টেরিজম সাল হাকতর রগিন অশাল বড় মরিউ পালাই টংলাইমানী নুজাগ পিয়াবা যাইবমানো যাই কি ফিলিমা থাঙ্গো আবো হাইন যাইনটিন নাইনটি ওয়ান বিশ ক মৈতমা খাইনাই এবার কেবা আরো কি ফিল্মা থাকায় নাইনটিন নাইনটি ওয়ানো তিনি সাল টুয়েন্টি ফার্স্ট মে ও চিনি ভারত হাকতরনি মন্ত্রী বখরক রাজীব গান্ধীন লিবারেশন টাইগার অফ তামিল এলাম নি কেসা টেরিজম গ্রুপ শ্রীলঙ্কানি অমকাইসা টেরিজম গ্রুপ নি সাইমানো জেফ্রু তামিলনাডুনি শ্রী পেরম্বুদর নি কেসা থায় মিটিংস এবারে মিছিল থাকাইমানী লুকু গুথুম্ব আফুর বনো কমলা রেউই লাম সঙ্গানী বাকে বুড়ি খরকসা ফাইকা আব্রী লিবারেশন টাইগার অফ তামিল এলামনি খরকসা সামু সিত্রা তাই বনো জেফ্রু খুমালা রেউই আ খুমালা বুম রেউই বনো বুধারমানী আমাহাইকেন আরো চিনি হাকতরনি মন্ত্রী বক্রক সিমি থিলিয়া থৈকা কবংমা বড়রক আ গানাগিনিও টংনাই টংকসং লুকু রকব তৈ বন মুরগী টংনাই বিনে সিকিউরিটি রকব থৈকা আও অমহাই গেঙ্গে অ হায়ঙ্গ থাঙ্গি থাঙ্গনানি বেলাইন কুতুক অঙ্গি থাঙ্গো জেফ্রু টেরোরিজমনি নাইসিক মুং নাহার মুং চিনি অ হাও তমু টংখাঙ্গে ফনাঙ্গে টংকসং লুকু রক টংনানি বাকে বেলাইন টংকে সেফ অঙ্গি থাঙ্গো আর থৈমানো মৈতুমনা রঙা বাকেন ভারত হাকতর নাইনটিন সিক্সটি সেভেন বিসি ও অমকাইসা ও আইন সাম জাকা ও আইন সামুগো ফুনাঙ্গ নাইনটিন নাইনটি টু ও পুইলা ভারত হাকতর বাই ও সাল পালাইনানি বাকে চেঙ্গাগো সাইমানো ও থেমরা রক ও সিক্রিনাই রক বড়ন সিক্রিউই বড় কপলা হেতনা মসঙ্গু আর থাইও টংসং টংমাই রকমু হামজালাই টংলাইমাই রঙু নাইসেলাই মালাই রঙু আন বাকি অসালো লুকু রকন যে টেরোরিস আহাই সিক্রিনাই সক্রমনাই বড় রকনি রাইজা জায়া তৈ সামু তাই রংনি বড়ন বোথারাই রকনি অমরকনি বড়ন বসাও অমহাইল লাম কাহামো হিমনানি বাকে অসালো সঙ্গন কবগো লুকু রাইদা লুকু সঙ্গ রাইদা রাইদাব ফাই জবা খাইনার বাকে সঙ্গন কবগো তৈ চিনি লুকু রং নব সিসামুরিউ যে অমহাই টংমানি বাকে চিনি লুকু রং বিং অতাম বিয়াল বিরমান ফাই অমহাই রক আন বাকে অসালো ভারত হাকতর ভারত হাকতরনি আজরানি মন্ত্রী বখর থেমানী অসালো মৈতনারগৈ তৈ অসালন কাইসা মৈতু মারি হেতনা বাকে অসাল চংজাকা আর থেমা সালো ন্যাশনাল এন্টি টেরোরিজম সাল হই আও হাইন হাই নরক কয়ে টিভি সক অমনতই ফাইদে হাইন হাই যিনি রেসাব করুন তাকুক আকাশ দেবনবী রেসাবজাক খুমনি বুবার রেসাব মূল নরক ইয়াফানা থাঙ্গানো

0: দিন বাড়ছে, একদম চিন্তা করবেন না। পশ্চিম ত্রিপুরা জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি জানাচ্ছে গরমকে হারানোর সহজ উপায়।
1: সুস্থ থাকতে রোদে বেরোলে সবসময় হালকা রঙের সুতির পোশাক পরুন। দুপুর বেলা রোদে ভারী কাজ করা এড়িয়ে চলুন। আর সাথে রাখুন পর্যাপ্ত পানীয় জল। মনে রাখবেন, ক্যাফিন বা অতিরিক্ত চিনি যুক্ত পানীয় শরীরকে দ্রুত জল শূন্য করতে পারে, তাই বারবার জল পান করুন ও ছায়ায় বিশ্রাম নিন।
0: যদি কেউ হিট স্ট্রোকে আক্রান্ত হন, তবে দেরি না করে তাকে দ্রুত ঠান্ডা জায়গায় শুইয়ে দিন, শরীরে জল দিন এবং পাখার বাতাস করুন।
1: সচেতন থাকুন, সুরক্ষিত থাকুন।
0: জনস্বার্থে প্রচারিত জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, পশ্চিম ত্রিপুরা জেলা।
2: আরে মার্কেট ট্রেন্ড দেখা?
3: হ্যাঁ,
2: ক্যা নিউজ দেখ আর অনলাইন ওপিনিয়ন্স ভি। আরে মার্কেট ট্রেন্ড দেখা?
3: হ্যাঁ,
2: ক্যা নিউজ দেখ আর অনলাইন ওপিনিয়ন্স ভি।
3: সরি, সুন নাই রাহা হ্যায় ক্যা?
2: পারফরম্যান্স কি বাত হো রহি হ্যায়?
3: মুঝে কুছ সুননা হি নাহি হ্যায়।
4: মতলব? जब बात हो म्यूचुअल फंड्स की, तो मैं बेमतलब की बातों को म्यूट करता हूँ और लॉन्ग टर्म गोल्स पर फोकस रखता हूँ। म्यूचुअल फंड्स सही है।
5: म्यूचुअल फंड निवेश बाजार जोखिमों के अधीन है। योजना से जुड़े सभी दस्तावेजों को ध्यान से पढ़ें।

দেশবন্ধন অনুষ্ঠানে শুনলেন সমবেত কণ্ঠীদের শব্দবোধক গান। আকাশবাণী আগরতলা এখন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

0: আকাশবাণী খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারত ও ইতালির মধ্যে কৃষি, খনিজ সম্পদ, আয়ুর্বেদ, বিজ্ঞান ও প্রযুক্তি সহ একাধিক বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। পাঁচ দেশ সফর শেষে নতুন দিল্লি ফিরেছেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে পাকিস্তানে দীর্ঘদিন ধরে চলা গণহত্যার তীব্র সমালোচনা করেছে ভারত। কড়া নিরাপত্তায় পশ্চিমবঙ্গের ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনে আজ ভোট গ্রহণ চলছে। পশ্চিমবঙ্গে সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ এর আওতায় অবৈধ বাংলাদেশী অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে বিএসএফ এর হাতে বকেয়া জমি হস্তান্তর শুরু করেছে রাজ্য সরকার। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ দিল্লি, হরিয়ানা এবং চণ্ডীগড়ের বিভিন্ন স্থানে তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করেছে। আইএসএল ফুটবল আজ শেষ হচ্ছে। ইস্টবেঙ্গল ও ইন্টারকাশি এবং মোহনবাগান সুপার জায়ান্ট ও স্পোর্টিং ক্লাব দিল্লি পরস্পরের মুখোমুখি হবে। আজ সেই বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতালিতে সফর সফলভাবে সম্পন্ন করে নতুন দিল্লিতে ফিরে এসেছেন। এর মধ্যে দিয়েই তাঁর পাঁচ দেশ সফরের কর্মসূচি সম্পন্ন হল। ভারত ও ইতালি গতকাল দ্বিপাক্ষিক সম্পর্ককে বিশেষ কৌশলগত অংশীদারিতে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে। দুটি দেশ কৃষি, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ, আয়ুর্বেদ, বিজ্ঞান ও প্রযুক্তি এবং ভারত থেকে ইতালিতে ভারতীয় নার্সদের যাতায়াত সহজতর করাসহ বিভিন্ন ক্ষেত্রে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষর করেছে। এছাড়া কর ফাঁকি সংক্রান্ত অপরাধ, অর্থপাচার এবং সন্ত্রাসবাদে অর্থায়ন রোধের লক্ষ্যেও উভয় দেশ একাধিক সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষর করেছে। রাজধানী রোমে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলনের সঙ্গে এক যৌথ বিবৃতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ইতালি বিশ্বজুড়ে নকশা ও সূক্ষ্ম কারুকার্যের জন্য সুপরিচিত। অন্যদিকে ভারতের পরিচিতি হল বৃহৎ পরিসর, মেধা এবং সাশ্রয়ী উদ্ভাবনের এক শক্তিশালী কেন্দ্র হিসেবে। দুই দেশ এখন নৌপরিবহন, বন্দরের আধুনিকীকরণ, লজিস্টিক্স এবং ব্লু ইকোনমি বা সামুদ্রিক অর্থনীতির ক্ষেত্রে যৌথভাবে কাজ করবে। শ্রী মোদী বলেন, সন্ত্রাসবাদে অর্থায়নের বিরুদ্ধে ভারত ও ইতালি যৌথ উদ্যোগ সমগ্র বিশ্বের সামনে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি জানান, ইউক্রেন পরিস্থিতি, পশ্চিম এশিয়া এবং অন্যান্য উত্তেজনাকর পরিস্থিতি প্রসঙ্গে উভয় দেশই একে অপরের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রেখে চলেছে।
1: हमने हमारी भावी साझेदारी को और सशक्त बनाने के लिए विस्तृत रूप से चर्चा की। भारत इटली ज्वाइंट स्ट्रेटेजिक एक्शन प्लान 2025 टू 2029 हमारी साझेदारी को एक प्रैक्टिकल और फ्यूचरिस्टिक ढांचा प्रदान करता है। हम इस पर

0: समयबद्ध तरीके से आगे बढ़ रहे हैं। हमारे साझा प्रयासों में द्विपक्षीय व्यापार 20 बिलियन यूरो के लक्ष्य की ओर तेजी से बढ़ रहा है।
1: ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলানি বলেন, ভারত ও ইতালির উৎপাদন শিল্প, পরিকাঠামো উন্নয়ন, জ্বালানি, মহাকাশ অর্থনীতি এবং প্রতিরক্ষা ক্ষেত্রে উন্নয়নে বর্তমানে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে কাজ করে চলেছে। তিনি আরও বলেন, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ, কৃষিভিত্তিক শিল্প, সামুদ্রিক পরিবহন ব্যবস্থা, পর্যটন এবং সংস্কৃতি এই ক্ষেত্রগুলোতে পারস্পরিক সহযোগিতার অবারিত সুযোগ রয়েছে।

0: freedom on navigation in the Indo-Pacific sector is where we share the same vision of a free, inclusive and open Indo-Pacific.
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত কেবল আধ্যাত্মিক সাধনা ও উপাসনার পবিত্র ভূমি নয়, বরং এটি সাহস, শক্তি এবং সর্বজনীন কল্যাণেরও পীঠস্থান। সামাজিক মাধ্যমে আজ এক পোস্টে সংস্কৃত সুভাষিতম থেকে একটি শ্লোক শেয়ার করে তিনি বলেন, মহান ঐতিহ্য ও প্রাচীন সংস্কৃতির এই পবিত্র ভূমি যেন সর্বদা সকলকে সুখ ও সমৃদ্ধিতে পরিপূর্ণ রাখে। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে পাকিস্তানে গণহত্যা সংক্রান্ত দীর্ঘদিনের কলঙ্কিত অধ্যায়ের তীব্র সমালোচনা করেছে ভারত। সশস্ত্র হামলায় নাগরিকদের সুরক্ষা বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বার্ষিক বিতর্ক সভায় গতকাল ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিশ বলেন, নিজেদের অভ্যন্তরীণ ব্যর্থতাগুলোকে ঢেকে রাখতেই পাকিস্তান নিজেদের সীমানার ভেতরে এবং বাইরে হিংসাত্মক কর্মকাণ্ডের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। গণহত্যামূলক কর্মকাণ্ডের দীর্ঘ ও কলঙ্কিত ইতিহাস থাকা সত্ত্বেও পাকিস্তান এমন সব বিষয়ের অবতারণা করে যা একান্তভাবেই ভারতের অভ্যন্তরীণ বিষয় বলেও মন্তব্য করেন তিনি।
2: Clearly, Pakistan has chosen to ignore this call completely. As per UNAMA, over 94,000 people were assessed as displaced due to cross-border armed violence perpetrated against Afghan civilians. But such heinous acts of aggression by Pakistan should not come as a surprise from a country that bombs its own people and conducts systematic genocide. During Operation Searchlight in 1971, Pakistan sanctioned the systematic campaign of genocidal mass rape of 400,000 women citizens by its own army. Such inhuman conduct reflects Pakistan's repeated attempts over decades to externalize internal failures through increasingly desperate acts of violence both within and beyond its borders. With no faith, no law and no morality, the world can see through Pakistan's propaganda.
1: পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে কলকাতার বাসিন্দা এক ব্যক্তিকে এনআইএ গ্রেপ্তার করেছে। ধৃত জাফর রিয়াজ ওরফে রিজভি পাক গোয়েন্দাদের কাছে নিরাপত্তা সংক্রান্ত গোপন তথ্য পাচার করত বলে অভিযোগ। তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা, অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট এবং ইউএপিএ ধারায় মামলা রুজু করে তদন্ত করছে এনআইএ। 2005 সাল থেকে জাফর একাধিকবার পাকিস্তান গিয়েছে বলে জানা গেছে। সে দেশের গোয়েন্দাকে ভারতীয় মোবাইল নম্বরের সাহায্যে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে সহায়তা করেছিল। সে এই চক্রে আরও অনেকে জড়িত বলে তদন্তে উঠে এসেছে। মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও বলেছেন, ভারতের সঙ্গে আমেরিকার 250তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করার জন্য তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তার ভারত সফরের প্রাককালে প্রচারিত একটি ভিডিও বার্তায় শ্রী রুবিও বলেন, ভারত বিশ্বের বৃহত্তম গণতন্ত্র এবং মার্কিন যুক্তরাষ্ট্র হল বিশ্বের প্রাচীনতম গণতন্ত্র। আগামী 4 জুলাই মার্কিন যুক্তরাষ্ট্র স্বাধীনতার 250 বছর উদযাপন করবে। শ্রী রুবিও চলতি মাসের 23 তারিখ থেকে 4 দিনের সফরে ভারতে আসছেন। আজকের প্রসঙ্গে আজ শুনবেন বাংলা সিনেমা সাদা কালো আবেগ থেকে ডিজিটাল বাস্তবতার পথে, এই বিষয়ে একটি আলোচনা। চিত্র পরিচালক অশোক বিশ্বনাথনের সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, ডিটিএইচ বাংলা ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কড়া নিরাপত্তায় পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার ফলদা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনে আজ ভোট নেওয়া হচ্ছে। 285টি বুথে ভোটগ্রহণ চলবে সন্ধ্যে 6টা পর্যন্ত। ওই কেন্দ্রে 2,36,000-এর বেশি ভোটদাতা রয়েছেন। সুষ্ঠু অবাধ নির্বাচনের লক্ষ্যে 35 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি মোতায়েন রয়েছে 35টি কুইক রেসপন্স টিম। গত 29 এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফা বিধানসভা নির্বাচনে ফলতায় ভোট নেওয়া হলেও একাধিক কারচুপির অভিযোগ ওঠে। বিজেপির প্রতীক চিহ্নে সেলোটেপ, ইভিএমে আতর লাগিয়ে দেওয়া সহ একাধিক ঘটনা প্রকাশ্যে আসতেই ভোট বাতিল করা হয়। এই কেন্দ্রের ভোট গণনা 24 মে। সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ এর আওতায় পশ্চিমবঙ্গে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। নবান্নের সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য বিএসএফকে জমি হস্তান্তরের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, যারা সিএএ এর অন্তর্ভুক্ত নন তাদের গ্রেপ্তার করে সরাসরি তুলে দেওয়া হবে বিএসএফ এর হাতে। এরপর বাংলাদেশের সীমান্তরক্ষী বিজিবির সঙ্গে কথা বলে তাদের দেশ থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করা হবে, অর্থাৎ ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট, এই পদ্ধতিতে কাজ হবে। পশ্চিমবঙ্গ সরকার ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে বিএসএফ এর হাতে বকেয়া জমি হস্তান্তর শুরু করেছে। নবান্নে গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে সীমান্তরক্ষী বাহিনীর হাতে আনুষ্ঠানিকভাবে জমি তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। আপাতত 27 কিলোমিটার এলাকার জন্য প্রয়োজনীয় জমি বিএসএফ এর হাতে তুলে দেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে 18 কিলোমিটার ফেন্সিং এলাকা এবং আরও 9 কিলোমিটার বর্ডার আউটপোস্ট ও বিএসএফ পরিকাঠামো তৈরির জন্য জমি। কলকাতার গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড তাদের প্রথম নেক্সট জেনারেশন অফশোর পেট্রোল ভেসেল সংঘমিত্রা তৈরি করেছে। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে ভারতীয় নৌবাহিনীর জন্য তৈরি।

0: এই অত্যাধুনিক জাহাজের উদ্বোধনী অনুষ্ঠানে গতকাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস অ্যাডমিরাল সঞ্জয় বৎসায়ন। পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের সংবাদ মাধ্যমের কাছে বক্তব্য রাখা এবং তথ্য বা নথি প্রকাশের ক্ষেত্রে কড়া নির্দেশিকা জারি করেছে নবান্ন। মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়ালের জারি করা এই নির্দেশিকায় বলা হয়েছে, অল ইন্ডিয়া সার্ভিস, রাজ্য সিভিল সার্ভিস, পুলিশ সার্ভিস সহ অন্য সরকারি কর্মীরা সরকারের অনুমতি ছাড়া কোনো মিডিয়া অনুষ্ঠানে অংশ নিতে পারবেন না। সংবাদ মাধ্যমে কোনো সরকারি নথি, তথ্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রকাশেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ষোড়শ অসম বিধানসভার প্রথম অধিবেশন আজ শুরু হচ্ছে। 21, 22, 25 ও 26 মে এই চার দিন সভা বসবে। অধ্যক্ষ প্রতিম চন্দ্রমোহন পাটোয়ারি আজ নবনির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী শ্রী জোসেফ বিজয় আজ তার মন্ত্রিসভার সম্প্রসারণ করবেন। কংগ্রেস পরিষদীয় দলের নেতা রাজেশ কুমার এবং মেলুরের বিধায়ক পি বিশ্বনাথন মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হবেন। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর 36তম প্রয়াণ দিবসে আজ তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে। দিনটি আজ দেশজুড়ে সন্ত্রাসবাদ বিরোধী দিবস হিসেবেও পালিত হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজীব গান্ধীর মৃত্যুবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। ভারতের আবহাওয়া দপ্তর IMD আজ দিল্লি, হরিয়ানা এবং চণ্ডীগড়ের বিভিন্ন স্থানে তাপপ্রবাহের পরিস্থিতির জন্য কমলা সতর্কতা জারি করেছে। ISL ফুটবল আজ শেষ হচ্ছে। যাদবপুরের কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গল আজ তাদের শেষ ম্যাচে ইন্টারকাশের বিরুদ্ধে খেলবে। সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান সুপার জায়ান্ট খেলবে স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে। খবর শেষ হল।
1: আকাশবাণী আগরতলা, এবারে জানিয়ে দিচ্ছি আমাদের পরবর্তী অনুষ্ঠান সূচি। সকাল 9:30 শুনবেন নজরুল গীতি বিভিন্ন শিল্পীর কণ্ঠে। সকাল 10:00 শুনবেন হিন্দি ছবির গান। সকাল 10:30 বিজ্ঞাপন দাতা আয়োজিত অনুষ্ঠান। সকাল 11:00 শুনবেন বাংলা ছবির গান। বেলা 12:00 ককবরক অনুষ্ঠান চোখেরাং। বেলা 12:55 চাষের কথা, বিষয় চন্দন চাষ। দুপুর 1:05 মহিলা মহল। দুপুর 1:40 লোকগীতি শুনবেন শিল্পী কৃষ্ণা চক্রবর্তী। দুপুর 1:50 আধুনিক গানের শিল্পী সুচিস্মিতা দাস ঘোষ। দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। বিকেল 5:45 লোকগীতির শিল্পী সত্যকী। সন্ধে 6:05 শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে নবম শ্রেণীর সমাজ বিজ্ঞান পালামপুর গ্রামের গল্প থেকে পাঠ। সন্ধে 6:30 ঘর গৃহস্থের আসরে বয়স্কদের বিভিন্ন সমস্যায় হোমিওপ্যাথি প্রসঙ্গে ডক্টর কৌশিক রায়ের সাক্ষাৎকার শুনবেন। পরে লোকগীতি শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। সন্ধে 7:00 শুনবেন ককবরক অনুষ্ঠান। সন্ধে 7:45 ককবরক সংবাদ। সন্ধে 7:55 স্থানীয় সংবাদ এবং রাত 8:05 সমীক্ষা। রাত 8:30 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়াগীত। রাত 9:00 শুনবেন আধুনিক গান শিল্পী সুচিস্মিতা দাস ঘোষ। রাত 9:15 শুনবেন অ্যাসেম্বলি রিভিউ। রাত 9:30 অনুষ্ঠান কথায় কথায়। রাত 10:10 কর্মখালী বিজ্ঞপ্তি। রাত 10:15 অনুষ্ঠান নতুন আলোর দিশারি। জানিয়ে দিলাম আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। আকাশবাণী আগরতলা।

আকাশবাণী আগরতলা এই অনুষ্ঠানে আপনারা শুনছেন 236.4 মিটার অর্থাৎ 1270 কিলোহার্জে আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। এখন শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে নজরুল গীতি। অনুষ্ঠানে প্রথম শিল্পী শম্পা কুণ্ডু।

নজরুল গীতি শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। অনুষ্ঠানে শিল্পীরা ছিলেন শম্পা কুণ্ডু, অনুপ ঘোষাল, ইন্দ্রাণী সেন, হৈমন্তী শুক্লা, অজয় চক্রবর্তী, ফেরোজা বেগম এবং মানবেন্দ্র মুখোপাধ্যায়। আকাশবাণী আগরতলা।

আপনার এই অনুষ্ঠান শুনছেন 236.4 মিটার অর্থাৎ 1270 কিলোহার্টজে আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। আর কিছুক্ষণের মধ্যে শুনবেন আমাদের পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।

0: আকাশবাণী আগরতলা।
1: ভিডিওতে লাইক করলে টাকা পাওয়া যাবে, এত সোজা।
2: অচেনা অজানা লিঙ্কে কখনো ক্লিক করবেন না, আরবিআই এ কথা বলে।
1: জেনে রাখুন, সতর্ক থাকুন।
0: আকাশবাণী আগরতলা, এখন শুনবেন হিন্দি ছবির গান। প্রথমে শুনুন লতা মঙ্গেশকর এবং মুকেশের দ্বৈত কণ্ঠে আহ ছবি থেকে এই গানটি।
3: চাঁদ কে পিছে ভাগ রহা মগর অব তক পকড় নি পায়া উসে।

আপনারা শুনছেন হিন্দি ছবির গান। এবারে লতা মঙ্গেশকর এবং মোহাম্মদ রফির দ্বৈত কণ্ঠে শুনুন স্টেজ ছবির গান।

আপনারা শুনছেন হিন্দি ছবির গান। এবারে লতা মঙ্গেশকর এবং মোহাম্মদ রফির দ্বৈত কণ্ঠে শুনুন স্টেজ ছবির গান।

গানটি শুনলেন কুন্দন ছবি থেকে, লতা মঙ্গেশকর এবং মোহাম্মদ রফির দ্বৈত কণ্ঠে। অনুষ্ঠানের সবশেষ গানটি শুনুন আঁসু ছবি থেকে।

এতক্ষণ শুনলেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান আকাশবাণী আগরতলা। এখন শুরু হচ্ছে বিজ্ঞাপন দাতা আয়োজিত অনুষ্ঠান।

গানটি শুনলেন বিয়ের ফুল ছবি থেকে কুমার শানুর কণ্ঠে। এবারে পরের গানটি আপনারা শুনবেন দাদাভাই ছবি থেকে ইন্দ্রাণী সেনের কণ্ঠে।

সুরের আকাশে ছবি থেকে গানটি শুনলেন কিশোর কুমারের কণ্ঠে। বিভিন্ন শিল্পী কণ্ঠে আপনারা শুনছেন বাংলা ছবির গান। আর এবারে গীত সঙ্গীত ছবি থেকে পরের গানটি আপনারা শুনবেন শিল্পী অনুরাধা পাড়োয়াল।

অমরকণ্টক ছবি থেকে গানটি শুনলেন কিশোর কুমারের কণ্ঠে। এবারে পরের গানটি আপনারা শুনবেন অন্তরের ভালোবাসা ছবি থেকে লতা মঙ্গেশকরের কণ্ঠে।

গানটি শুনলেন আক্রোশ ছবি থেকে অমিত কুমার এবং আশা ভোঁসলের দ্বৈত কণ্ঠে। বিভিন্ন শিল্পী কণ্ঠে আপনারা শুনছেন বাংলা ছবির গান।

লড়াই ছবি থেকে গানটি শুনলেন অমিত কুমার এবং আশা ভোসলের দ্বৈত কণ্ঠে। এবারে পরের গানটি আপনারা শুনবেন শেষ আঘাত ছবি থেকে আশা ভোসলের কণ্ঠে।

শেষ আঘাত ছবি থেকে গানটি শুনলেন আশা ভোঁসলের কণ্ঠে। এবারে পরের গানটি আপনারা শুনবেন চৌরঙ্গী ছবি থেকে মান্নাদের কণ্ঠে।

ছদ্মবেশী ছবি থেকে গানটি শুনলেন আশা ভোসলের কণ্ঠে। এবারে পরের গানটি আপনারা শুনবেন আনন্দ আশ্রম ছবি থেকে কিশোর কুমারের কণ্ঠে।

আনন্দ আশ্রম ছবি থেকে গানটি শুনলেন কিশোর কুমারের কণ্ঠে। আর এবারে একেবারে অনুষ্ঠানের সর্বশেষ গানটি আপনারা শুনবেন কলঙ্কিনী কঙ্কাবতী ছবি থেকে, আশা ভোসলে এবং কিশোর কুমারের দ্বৈত কণ্ঠে।

গানটি শুনলেন কিশোর কুমার এবং আশা ভোসলের দ্বৈত কণ্ঠে। এতক্ষণ বিভিন্ন শিল্পী কণ্ঠে আপনারা শুনছিলেন বাংলা ছবির গান। আকাশবাণী আগরতলা, এখন শুনবেন কক্সবাজার অনুষ্ঠান।

আসুক যারা এলনটা বর্মানি খরাঙ্গ রচাপ খানা ভাই খা তাবুক খানা ভাই না সকাং দেব বর্মানি খরাঙ্গ রচাপ বিনি রচাপ খানা তক জাগী কবহরকা বুদ্ধ দেব বর্মা ব শ্রীহরকা তৈদু অমরপুরনি

आसोकजना মানিক দেববর্মানি খড়ঙ্গ রচাপ মু খনার জাক্ষা বিনি রেজাগুন খনা তোকজাগৈ কবখরকা সচিন্দ্র দেববর্মা বসিহরকা দীনবন্ধু কামিনী তাব খনাবায় না সুভাষ দেববর্মানি খড়ঙ্গ রচাপ মু বিনি রেজাগুন খনা তোকজাগৈ কবখরকা সাবিত্রী দেববর্মা সিহরকা ব কুলাই গন্ধসরণী

হিসেবে একসময় বিবেচনা করা হতো, যেখানে পুরো বাজেট চন্দন কাঠের উপর ভিত্তি করেই পরিকল্পনা করা হয়েছিল। যদিও ভারত কয়েক দশক ধরেই তার চন্দন কাঠের উৎপাদনের জন্য পরিচিত, তবে এটি মূলত দক্ষিণ ভারতীয় রাজ্যগুলির বন এবং রাজ্য সরকারের বৃক্ষরোপণ বিভাগের উপর সীমাবদ্ধ ছিল। কিন্তু 2002 সালে সরকার একটি নীতি পরিবর্তনের ফলে লোকেরা চন্দন কাঠ চাষ করতে পারছেন। ট্রি অ্যাক্ট 1927 এর প্রস্তাবিত সংশোধনী অনুসারে বন বিভাগ বিভিন্ন ব্যক্তিদের চন্দন গাছের চাষ করার অনুমতি দেয়। গ্রীষ্মমণ্ডলীয় এবং উপগ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে যেখানে জলবায়ু উষ্ণ এবং আর্দ্র থাকে সেখানে চন্দন গাছ ভালোভাবে বেড়ে ওঠে। চাষের জন্য 12 ডিগ্রি থেকে 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা প্রয়োজন। চন্দন কাঠ লাল কাদামাটি, বেলে মাটি, কালো মাটি এবং নুড়িযুক্ত পাথুরে শক্ত মাটিতেও ভালো জন্মায়। মাটির পিএইচ 6 থেকে 7.5-এর মধ্যে হওয়া উচিত। চন্দন গাছের চাষে খুব কম জলের প্রয়োজন হয়। অল্প বয়সী চন্দন গাছকে গ্রীষ্মকালে 2 থেকে 3 সপ্তাহে একবার সেচ দিলেও চলে। যাই হোক, বৃষ্টির সময় কিন্তু চন্দন গাছে সেচের প্রয়োজন একদমই হয় না। একজন বিনিয়োগকারীর কাছে চন্দন চাষের লাভ অভূতপূর্ব। এটি বিশ্বের একমাত্র কাঠ যা ওজনে বিক্রি হয়। এর বাজার মূল্য প্রতি কেজি 3,000 থেকে 7,000 টাকা। উচ্চ মানের চন্দন কখনো কখনো প্রতি কেজি 10,000 টাকায়ও বিক্রি হয়। একবার একটি চন্দন গাছের বয়স 8 বছর হলে গাছের হার্টউড তৈরি হতে শুরু করে এবং রোপণের 12 থেকে 15 বছর পরে কাটার জন্য প্রস্তুত হয়। স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে চন্দনের ব্যাপক চাহিদা রয়েছে। শুনলেন চাষের কথা। আজকের প্রসঙ্গ ছিল চন্দন গাছের চাষ।

চাষের কথা, আজকের প্রসঙ্গ চন্দন গাছের চাষ। চন্দন কাঠকে মহীশূর রাজ্যের অর্থনীতির প্রাথমিক সূত্র

0: দিনটি পালিত হচ্ছে। আমরাও তাই আসলে কবিগুরুকে নিয়েই আজ আলোচনা করব। আজকের প্রসঙ্গটা একটু অন্যরকম। আমরা রবীন্দ্রনাথের বিভিন্ন দিক নিয়ে তো আলোচনা স্বল্প পরিসরে সম্ভব নয়, তাই আজকের আলোচনায় আমরা রেখেছি রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টিতে নারীরা, এ বিষয়ে কিন্তু আজকের বিস্তারিত আলোচনা। আর স্টুডিওতে আমার সঙ্গে যিনি আমন্ত্রিত হয়ে এসেছেন, এই রাজ্যেরই একজন প্রখ্যাত প্রাবন্ধিক ডক্টর বীথিকা চৌধুরী। নমস্কার, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন।
1: সবাইকে শুভেচ্ছা। আমাদের সঙ্গে যিনি জড়িয়ে আছেন বা আমাদের যাপনে প্রতিটা দিন যাকে প্রয়োজন, তিনি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তার যে সৃষ্টি, অমূল্য সৃষ্টি, সেটা আজও আমাদের পথ দেখায়। কিন্তু তাকে নিয়ে একটু নতুনভাবে চিন্তা ভাবনা করা, তাকে বিশ্লেষণ করার দিনটি যেমন আজকে, তেমনি শ্রদ্ধা জানানোর দিনটিও আজকেই।
0: ঠিক, আজকের এই আলোচনায় আমরা মানে নির্দিষ্ট একটা দিক আমরা রেখেছি, কারণ যেহেতু একেবারেই স্বল্প পরিসরে আর মানে এক জীবনে তো আর রবীন্দ্রনাথকে বোঝা সম্ভব নয়, আর স্বল্প পরিসরে তো ভাবাই যায় না। রবীন্দ্র সৃষ্ট নারীদের প্রাসঙ্গিকতা নিয়েই কিন্তু আজকের আলোচনা। আর প্রথমেই যে বিষয়টা আমার জানতে ইচ্ছে করছে, তো এইভাবেই আমার মনে হচ্ছে যে রবীন্দ্রনাথের সৃষ্ট নারীরা কি একটু আলাদা, এ বিষয়ে আপনি কি বলবেন?
1: অবশ্যই রবীন্দ্র সৃষ্ট নারীরা আলাদা। রবীন্দ্রনাথ বোধহয় প্রথম জানাতে চেয়েছেন নারীরও মানুষ এবং নারীরও স্বাধীনতা আছে, আত্মমর্যাদা আছে। এবং সেই ক্ষেত্রে তার যে সৃষ্টি, স্ত্রীপত্র বলুন, তারপর ঘরে বাইরে বলুন, তারপর চতুরঙ্গ, সবগুলোতে আমরা দেখি বা তার বিভিন্ন ছোট গল্পে তিনি দেখিয়েছেন যে নারীরা সরব, শুধু বিলিয়ে দিতে জানে না, তারা তাদের অধিকার সম্পর্কে সচেতন। এই দিক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের নারীর একটু আলাদা বই।
0: ঠিক ঠিক, আপনি খুনি স্ত্রীর পত্রের কথা বললেন। স্ত্রীর পত্রের মৃণাল 1914 সালে ঘর ছেড়েছিলেন, আজ 2026 দাঁড়িয়ে এই আধুনিক যুগ আমরা বলে থাকি, এই সময় আমরা কি সত্যি মৃণাল হতে পেরেছি বা আজকের মেয়েরা?
1: হ্যাঁ, স্ত্রীর পত্রের মৃণাল রবীন্দ্রনাথ ঠাকুরের একটা অনবদ্য সৃষ্টি বলবো আমি। সেই সময়ে যখন মেয়েরা প্রায় পর্দা পথায় আছে, বাইরে বেরোচ্ছে না, পেশার জন্য যাচ্ছে না, অথচ তাদের অর্থনৈতিক স্বাধীনতা দরকার এবং যৌথ পরিবারে তারা শোষিত হচ্ছে, তাদের কোনো বিনোদনের অবকাশ নেই, অবসরের অবকাশ নেই, এই সময়ে দাঁড়িয়ে রবীন্দ্রনাথ ঠাকুর স্ত্রীর পত্র লিখেছিলেন। এবং মৃণাল এমন একটি চরিত্র যে অনেক কিছু বুঝতে পারে, না বলা কথা অনেক কিছু বুঝতে পারে, এবং সে সংসারে পুরো দায়িত্ব যেমন তার উপর ছিল, কিন্তু তার অর্থনৈতিক স্বাধীনতা ছিল না। সে চেয়েছিল তার যে যায়ের বোনকে বিন্দু তাদের কাছে রাখার জন্য, কিন্তু দেখলো প্রচণ্ড আপত্তি আসছে পরিবারের দিক থেকে। তখন তার মনে হলো যে সংসারে বা পরিবারে নারীদের অবস্থান কোথায়, অর্থনৈতিক স্বাধীনতা ছাড়া কোনো নারীর মতামতকে যে সেভাবে গুরুত্ব দেওয়া হয় না, সেটা তিনি দেখিয়েছেন। এবং পরিবারের লোকজন বলছে বিন্দু থাকলে একটা দাসী কমিয়ে দিতে হবে। এটার মধ্যে দিয়ে রবীন্দ্রনাথ বুঝিয়ে দিচ্ছেন যে নারীর অবস্থান সেই সময়ে কীরকম ছিল আর বর্তমানে, বর্তমানে অবস্থার কিছুটা পরিবর্তন হয়েছে, কিন্তু একেবারেই যে আমূল পরিবর্তন হয়েছে সেটা কিন্তু বলা যায় না।
0: ঠিক, মানে কিন্তু সেই সময় ভাবতেও কতটা অবাক লাগে, সেই সময় দাঁড়িয়ে রবীন্দ্রনাথ মানে সেটা কিভাবে উপলব্ধি করেছিলেন, সত্যি মানে
1: সত্যি মানে। আর এখনো আমাদের গ্রামে গঞ্জে নারীরাই কঠোর পরিশ্রম করছে, জল আনা, লাকড়ি কাটা, মানে একটা সংসারের যাবতীয় দায়িত্ব সে পালন করছে, কিন্তু তার সেই রকম শিক্ষা দীক্ষা বা অর্থনৈতিক স্বাবলম্বন সে নয়, সেজন্য তার মতামতের সেরকম ভাবে
0: গুরুত্ব দেওয়া হচ্ছে না। সত্যি মানে এই বিষয়গুলো কিন্তু মানে আরো বেশি যত ভাবা যাবে বা যত আমরা উপলব্ধি করব, সেটাই কিন্তু মানে প্রাসঙ্গিক আজকের সময়ে দাঁড়িয়ে বা আজকের এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে কিন্তু আমাদের এই বিষয়গুলো কিন্তু আরো বেশি বেশি করে মনে হয় তুলে ধরা প্রয়োজন। এই প্রসঙ্গে আমার আরো একটা প্রশ্ন, যে এই সময় পণ প্রথা যেটা, সেটার চিত্রটা কেমন ছিল বা আভাস কি লেখক দিয়েছেন কোনো রেখায়?
1: হ্যাঁ, পণ প্রথা তো এখন যে পণ প্রথা নেই আমি কিন্তু তা বলবো না, পণ প্রথার ধরনটা পাল্টিয়েছে। কোনো আছে পণ প্রথা? আগে তো পণ প্রথার জন্য আমাদের দেখেছি মেয়েরা নির্যাতনে বলি হচ্ছে, অনেক রবীন্দ্রনাথের নারীরা পণ

0: প্রথার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করছে, পণ দেওয়া চলবে না, যদি আর পণ দাও আমাকে দেখতে পাবে না। কিন্তু এখনও যে সেই পণ প্রথা নেই সেটা কিন্তু আমি বলবো না, আছে, তবে এটা নতুনভাবে নতুন কায়দায় আছে। যে অনেকে বলছে যে ওরা কিছু চায় না, আমি একটু মেয়েকে সাজিয়ে দিতে চাই,
1: ঠিক
0: এই যে সাজিয়ে দেওয়া সেটা কিন্তু পণ প্রথারই আরেকটা ভিন্নতর রূপ।
1: এই সময় দাঁড়িয়ে মানে মেয়েরাও তো মানে একেবারে উচ্চ পর্যায়ে অধিষ্ঠিত, পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে, এমন কি মানে পুরুষদের থেকেও কিন্তু অনেকাংশে এগিয়ে রয়েছে। তো এই সময় দাঁড়িয়েও আপনি বলছেন যে পণ প্রথা কিন্তু একেবারেই বিলুপ্ত হয়ে যায়নি, কোনো না কোনোভাবে হয়তো নাম বদলেছে।
0: সেই যে রবীন্দ্রনাথের সৃষ্ট নিরুপমা তার বাবাকে বলছে যে টাকা দেবে না, টাকা দিলেই আমার অপমান, এই জায়গাটা কত এখনো আমরা সবাই যেতে পারিনি। এখনো পাত্রপক্ষকে খুশি করার জন্য বা নিজের প্রতিপত্তি দেখানোর জন্য তাদেরকে দেওয়া হয়, অন্যভাবে দেওয়া হয়, বলছেন যে সাজিয়ে দিচ্ছি মেয়ের সংসারটি।
1: আর যদি বলি যে বিনোদিনী, দামিনী, লাবণ্য, রবীন্দ্রনাথের নায়িকারা যারা শিক্ষিত, স্পষ্টবাদী, তখনকার সমাজে এদের রাখা কি কবির পক্ষে ঝুঁকি ছিল নাকি, এই সম্পর্কে যদি একটু বলেন।
0: রবীন্দ্রনাথ যে সময়ে এইসব লিখছেন তার পরিবার দিকটা দেখুন, তার পরিবারের লোকজন, এবং কি তার মা পালকি করে গঙ্গা স্নানে যেতেন।
1: হ্যাঁ,
0: আমি পড়েছি সেই পালকি শুদ্ধ জলে নামানো,
1: ডুবিয়ে আনা
0: হতো। এই পরিস্থিতি দাঁড়িয়ে তিনি লিখছেন, এবং এরা সবাই নিজেরটা বুঝে নিতে জানে। দামিনী, এলা, বিমলা, এরা যেমন প্রতিবাদী তেমনি মানুষের জন্য তারা কথা বলে, তেমনি আবার নিজের অধিকার সম্পর্কে তারা সম্পূর্ণভাবে সচেতন, যেটা রবীন্দ্রনাথ ঠাকুর চেয়েছিলেন।
1: সেই ক্ষেত্রে তাদের কি কোনো সমস্যায় পড়তে হয়েছে?
0: নিশ্চয়ই সমস্যা পড়তে হয়েছে। সেই সময়ে তিনি দেখিয়েছেন যে সমাজের যে আলোচনা, তাদের পক্ষে সমালোচনা সেটা হয়েছে, কিন্তু তারা তাদের অবস্থানে একবারে দৃঢ় ছিলেন।
1: এটাই কিন্তু আরো বিশেষ করে আলোচ্য বিষয় হওয়া উচিত এই সময় দাঁড়িয়ে, যে মানে অবশ্যই সমালোচনা থাকবে, সমস্যাও থাকবে, কিন্তু নিজের সিদ্ধান্তে কিন্তু দৃঢ় থাকতে হবে, তাহলেই কিন্তু আমাদের সেই অধিকার ফিরিয়ে দাও বা মহিলাদের অধিকার চাই এই সেই আন্দোলন করতে হবে না। এটা কিন্তু আমাদের জন্য আজও আমি বলবো যে এটা একটা লজ্জাকর বিষয় যে আমরা আমাদের অধিকার চাই, অধিকার কার কাছে চাইব। নারীরা কিন্তু স্বক্ষেত্রে নিজেদেরই প্রতিষ্ঠিত করতে হবে, এবং সেই সিদ্ধান্তে যে দৃঢ় থাকার কথাটা আপনি বললেন এটা কিন্তু একেবারেই প্রাসঙ্গিক। এবার যদি বলি শেষের কবিতা, লাবণ্য অমিতকে ভালোবেসেও বিয়ে করেনি, রবীন্দ্রনাথ কি বোঝাতে চেয়েছিলেন? প্রেম মানে কি শুধু অধিকার, না অধিকার নয়, এই প্রসঙ্গে যদি
0: রবীন্দ্রনাথ এখানে প্রেম বলতে বুঝিয়েছেন অসীম, প্রেমের কোনো বাধা নিষেধ নেই, এবং হয়তোবা বিয়ের মধ্য দিয়ে, দৈনন্দিন যাপনের মধ্য দিয়ে প্রেমটা মলিন হয়ে যেতে পারে, কখনো কখনো বা হয়ও, কিন্তু প্রেমটা যদি প্রেমের জায়গায় থাকে সেটা আমারই হৃদয়ে থাকুক এবং সেটা অমলিন থাকুক,
1: ঠিক
0: এই স্থানটায় রবীন্দ্রনাথ যেতে চেয়েছিলেন।
1: ঠিক মানে আরো একেবারে বিশাল
0: একটা নির্মল প্রেম, মানে যেই প্রেমের কোনো
1: মানে কোনো স্বার্থ নেই, মানে আমরা এবার যদি স্বাধীনতার ক্ষেত্রে বলি, যেমন যেটা যে চিত্রাঙ্গদা প্রথমে অর্জুনের মন পেতে সুন্দরী সেজে, পরে যেটা পরে সেটা ব্যক্ত করেছিল যে ভালোবাসি, সেই ক্ষেত্রে কি বলবেন আপনি?
0: সেই ক্ষেত্রে আমি বলবো যে চিত্রাঙ্গদাও রবীন্দ্রনাথ অত্যন্ত সাহস দেখিয়েছেন।
1: আচ্ছা,
0: কিন্তু সেই সময়টা আমার বারবার চিন্তা করতে হবে যে যে সময়টা ছিল মেয়েদের লেখাপড়া সেরকম ছিল না, পর্দা প্রথা ছিল, মেয়েরা অন্তর্মুখী ছিল এবং অন্তপুরেই থাকত, সেই সময়ে দাঁড়িয়ে চিত্রাঙ্গদা লেখা কম কথা নয়। কিন্তু অনেক সমালোচক বলছেন যে চিত্রাঙ্গদা তো তিনি আর একটু বেশি সাহসী হতে পারতেন, কারণ তিনি বলছেন যদি মোরে রাখো সহচরী,
1: অর্থাৎ
0: সে অর্জুনের হাতি হয়ে কাজ করতে চায়, অর্জুনের যে বীরত্ব তাকে সম্মান জানিয়ে সে তার সহযোগী হয়ে কাজ করতে চায়, কিন্তু কখনো সে নিজেকে বীরাঙ্গনা হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়নি। এই জায়গাটা রবীন্দ্রনাথ দেখাতে সেই সময় রবীন্দ্রনাথের পক্ষে হয়তো সম্ভব ছিল না,
1: সেক্ষেত্রেই হয়তো মানে এই আত্মপরিচয়ের সংকট যেটা সেটা দেখিয়েছেন এতে, সেই সংকট কি আজও মেয়েদের মধ্যে কাজ করছে?
0: সংকট, এবং সেখানে তিনি দেখিয়েছেন যে রূপ নয় গুণের কদর। সেই আগে আমাদের কি কনসেপ্ট ছিল যে একজন নারী মানে সুন্দরী হবে, কিন্তু আস্তে আস্তে সেই কনসেপ্ট পাল্টাতে শুরু করলো যে শুধু রূপ দিয়ে তার উৎকর্ষতা বিচার করা যায় না, সঙ্গে গুণও লাগে। চিত্রাঙ্গনার মধ্যে রূপ নেই কিন্তু গুণে সে মানে তার অপরিসীম, যে জন্য অর্জুন মুগ্ধ হয়ে ছিল তার গুণ, সে অস্ত্র চালাতে জানে, রাজপুত্রদের মতো যুদ্ধ করতে জানে, এই গুণের কাছে অর্জুন নত। ভক্তজন হয়েছে।
1: এবার যদি বলি যে রাজনৈতিক ক্ষেত্রে যে নারীদের যে অবদান, সেটা রবীন্দ্র রচনায় রবীন্দ্রনাথের সৃষ্টিতে কিভাবে ফুটে উঠেছে?
0: রাজনৈতিক উপন্যাস তার আছে চতুরঙ্গ, চার অধ্যায়, যোগাযোগ, সেগুলোতে তিনি দেখিয়েছেন মেয়েরও সেখানে রাজনীতিতে অংশগ্রহণ করছে, এবং তিনি দেখিয়েছেন ব্রিটিশ বিরোধী আন্দোলন, সশস্ত্র বিপ্লব, সেই বিপ্লবের ক্ষেত্রে অনেক জায়গায় আবার প্রেমের স্থান নেই, কিন্তু নারীরা প্রেমে জড়িয়ে পড়ছে, তার স্বভাব সুলভ যে মাধুর্য প্রেমে জড়িয়ে পড়ছে। সেই ক্ষেত্রে রাজনৈতিক আঙ্গিনায় তার যতটুকু প্রভাব খাটানোর কথা ছিল, কিন্তু তার যে সুকুমারত্ব, তার যে লাবণ্য, তার যে প্রেম, সেই প্রেমে তাকে প্রেমময়ী করে তুলেছে।
1: ঠিক। আর যদি ঘরে বাইরের বিমলার কথা বলি, সেক্ষেত্রে স্বদেশী আন্দোলনে জড়িয়ে সে নিজের ভুল বোঝে। কবি কি দেখাতে চেয়েছিলেন স্বাধীনতা মানেই দায়িত্ব?
0: হ্যাঁ, কবি দেখাতে চেয়েছিলেন এই সবগুলো উপন্যাসেই যে উগ্র স্বদেশী আন্দোলন বা সশস্ত্র বিপ্লব, এটা আসলে বিপ্লবের পথ নয়, যেখানে মানবিকতা থাকে না, প্রেমের কোনো গুরুত্ব থাকে না, সেটাকে বিপ্লব বলা যায় না, সেটাকে তিনি একটা নিষ্ঠুরতা বলেই আখ্যা দিয়েছেন।
1: ঠিক। আর যদি রক্তকরবী নন্দিনীর কথা বলি?
0: হ্যাঁ, নন্দিনী তো সবসময় সেই পাথর ভেঙে ঝর্ণা আনতে, ফুল আনতে সে ভালোবাসে।
1: হ্যাঁ,
0: নন্দিনী মানেই হলো প্রেমের মূর্ত,
1: প্রেমের জয়গান। নন্দিনী রবীন্দ্রনাথের কি সবচেয়ে সাহসী নারী চরিত্র আমরা বলতে পারি?
0: রবীন্দ্রনাথের সাহসী চরিত্র নন্দিনী শুধু বলা যাবে না, এমন অনেক আছে।
1: আচ্ছা।
0: যেমন রবীন্দ্রনাথের নারীরা যে আসলে দ্রোহে ও সমর্পণেও প্রতিবাদ জানিয়েছেন, তো বলা হবে যে দ্রোহ আর সমর্পণ কি? দ্রোহ মানে সে সরাসরি বিদ্রোহ করেছে, আর সমর্পণ মানে নীরব থেকেছে। এই নীরবতা এক ধরনের বিদ্রোহ, যেটা মৃণালিনী করেছে।
1: আচ্ছা।
0: মৃণালিনী নীরব থেকে একটা চিঠি লিখেছে, সে কিন্তু রাস্তায় নেমে বিদ্রোহ দেখায়নি, তার এই চিঠিটা হলো নীরব বিদ্রোহ। এই যে সে ভগবানের কাছে সমর্পণ করলো নিজেকে, সেটাও এক ধরনের বিদ্রোহ নয় কি? সেটাও এক ধরনের বিদ্রোহ। তো রবীন্দ্রনাথের নারীরা বিদ্রোহ দেখিয়েছেন, কখনো প্রতিবাদী হয়েছেন, কখনো নীরব থেকেছেন, এই নীরবতার মধ্যেই তাদের বিদ্রোহের আগুন জ্বলেছে।
1: সত্যি মানে ভাবতে অবাক লাগে, আজ থেকে এত বছর আগে মানে কিভাবে এই কল্পনাগুলো ওনার মাথায় এসে, বা উনি কীভাবে কল্পনা করেছেন। সত্যি কিন্তু রবীন্দ্র সৃষ্ট নারীরা একটু আলাদা আমরা বলতেই পারি। আর দেনা পাওনার ক্ষেত্রে যদি আসি, যেমন নিরুপমা পণের বলি, 100 বছর পরেও কি আমরা এই নিরুপমাদের বাঁচাতে পেরেছি? আপনি একটু আগেই কিন্তু এই কথাটা বলেছিলেন যে পণ প্রথা কিন্তু আমরা বলি উঠে গেছে, কিন্তু অন্য নামে অন্যভাবে কিন্তু সেটা বর্তমান সমাজেও কিন্তু রয়েছে।
0: হ্যাঁ, এটা পণ প্রথাটা একবারই নির্মূল হয়নি, তার ব্যাপকতার হার হয়তো কমেছে, কিন্তু আমি বলবো শিক্ষিত সমাজের মধ্যেও সেই পণ প্রথাটা অন্যভাবে মাথায় কাজ করে। আমার মেয়ে আমাকে, আমি কিছু দেব না, কেন দেব না, আমি সাজিয়ে দেব ওর সংসার। ওই হয়তো ছেলের পরিবার ভালো রোজগার করে, ও ভালো চাকরি করে, কিন্তু ওই যে মানসিকতা, আমার তো মেয়ে, সবাই কি বলবে, আমি সাজিয়ে দেব। অতএব পণ প্রথাটা আছে,
1: ওইভাবেই হয়তো আমরা মানে সেটাকে বাঁচিয়ে রেখেছি, মানে আমরাই দায়ী,
0: একদম নির্মূল হয়নি।
1: ঠিক। আমরা মেয়েকে পড়াচ্ছি, সবকিছু করাচ্ছি, উচ্চশিক্ষায় শিক্ষিত করছি, কিন্তু তারপরে তার বীজটা কিন্তু আমাদের মধ্যেই রয়ে গেছে, সেটা সেটা অবশ্যই। মানে
0: কারণ আমি মানে শিক্ষিত মেয়ে মাদেরকে বলতে শুনি যে মেয়ের জন্য কিছু গয়না কিনে রেখে দাও, লাগবে তো।
1: ঠিক ঠিক ঠিক।
0: আর মেয়েকে তো পড়াশোনা করিয়েছে, যার কাছে বিয়ে দিয়েছে তার মতোই তার পড়াশোনা, তাহলে গয়নাটা কেন লাগবে?
1: ঠিক। এবার যদি বন্ধুত্বের কথাই বলি, যেমন এই প্রসঙ্গ থেকেই আসছে, যার সাথে বিয়ে দিয়েছে সেও তো এমন ঘরেরই ছেলে, মেয়েটিকে মা বাবা যেভাবে গড়ে তুলেছে সেই ছেলের মা বাবাও সেভাবেই গড়ে তুলেছে, সমান মর্যাদায় তারা হয়তো অধিষ্ঠিত বা তার চেয়ে বড়, তার চেয়ে মেয়ে হয়তো, অনেক ক্ষেত্রে আমরা দেখি যে ছেলের তুলনায় কিন্তু মেয়ে আরও বড় বড় পদে রয়েছে, তারপরেও কিন্তু আমাদের মাথায় এই ভাবনাটা আসে, আমার তো মেয়ে, আমার কিছু টাকা জমিয়ে রাখতে হবে, তার জন্য সেই আপনি যেটা বললেন যে গয়না গড়িয়ে রাখা চাই। এই সেই ক্ষেত্রে যদি আমার আমার মাথায় আসছে, যেমন যে প্রসঙ্গটা, বন্ধুত্বের যে বিষয়টা, রবীন্দ্রনাথের গানে যেমন মা আছে, কন্যা আছে, প্রিয়া আছে, কিন্তু বন্ধু নারী চরিত্র কি আছে তার সৃষ্টিতে? নারী পুরুষের বন্ধুত্বের জায়গাটা কোথায়?
0: বলছি যে আসলে রবীন্দ্রনাথ ঠাকুর যে, আমি বারবার বলছি যে সময়টা লিখেছেন, উনি মৃত্যুর কিছুদিন আগে তিনটা গল্প বা উপন্যাস যাই বলা হয় একসঙ্গে লিখে গেছেন। সেখানে কিন্তু তিনি যথেষ্ট স্বাধীনতা দেখিয়েছেন। সেখানে নারীর বন্ধু হয়ে উঠছে একজন পুরুষ,

0: এবং সে একজন বিজ্ঞানী, তাকে সে বিয়ে করেনি।
1: আচ্ছা,
0: বলছে বৃহত্তর কাজে তোমার দরকার, বিয়ে করে তুমি তোমাকে আটকাবো না, তুমি বৃহত্তর কাজ করো।
1: মানে
0: সেটার নাম হলো তিন সঙ্গী।
1: আচ্ছা, হ্যাঁ, তিন সঙ্গী।
0: হ্যাঁ, বৃহত্তর কাজ করো, আমি তোমাকে আটকাবো না, বিয়ের বন্ধন পরিয়ে তোমাকে আমি শিকল দেব না, আমি তোমার বন্ধু হয়ে পাশে থাকব। এটার মধ্যে আরেকটা জায়গায় তিনি বলছেন, আরেকটা গল্পে, যে সেখানে একটি নারী চরিত্র, যে সে বলছে যে একটাই ধর্ম, ল্যাবরেটরি রক্ষা করা। এই ল্যাবরেটরি রক্ষা করতে সে দেহকেও বিসর্জন দিতে পারে।
1: ঠিক।
0: এবং রবীন্দ্রনাথ দেখিয়েছেন নারীর সার্থকতা মাতৃত্বে নয়, কল্যাণপুত্র কর্মী তার সার্থকতা, মানে জীবনের শেষ পর্যায়ে একবার মৃত্যু দুই বছর আগে এই এটা লিখেছেন। মানে ভাবা যায় নিজেকে কিভাবে ভেঙেছেন, নিজেকে কিভাবে গড়েছেন, কিভাবে যুগের সঙ্গে তাল মিলিয়ে চলেছেন।
1: সত্যি, মানে মানে ভাবতে কেমন জানি, মানে আমার শিহরণ যাচ্ছে, মানে এত বছর আগে, এত যুগ আগে, আর আজকের যুগে দাঁড়িয়েও আমরা মানে কি, মানে কি প্রশ্ন।

0: তার সার্থকতা, মানে জীবনের শেষ পর্যায়ে একবার মৃত্যু 2 বছর আগে এই এটা লিখেছেন, মানে ভাবা যায় নিজেকে কিভাবে ভেঙেছেন, নিজেকে কিভাবে গড়েছেন, কিভাবে যুগের সঙ্গে তাল মিলিয়ে চলেছেন।
1: সত্যি মানে মানে ভাবতে কেমন জানি মানে আমার শিহরণ যাচ্ছে, মানে এত বছর আগে, এত যুগ আগে, আর আজকের যুগে দাঁড়িয়েও আমরা মানে কি মানে কি
0: প্রশ্নী ও তো নামটা যাক, ওর মানে স্বামী মারা গেছে, তার ল্যাবরেটরি
1: ল্যাবরেটরি গল্পের
0: দায়িত্বটা তার উপর পড়েছে, কিন্তু সে মানে আপ্রাণ সে বলেছে আমি যতটুকু নামতে পারি ল্যাবরেটরির জন্য। এবং লেখক দেখাচ্ছেন সে তার মনে প্রাণে সে বিশ্বাস করে ল্যাবরেটরিটাই মন্দির, পবিত্র জায়গা, এই মন্দিরের জন্য সে নিজেকেও বিসর্জন দিতে পারে, দেহ মন সব বিসর্জন দিতে পারে।
1: সত্যি এই আলোচনাগুলো মানে আজকের এই কবিপক্ষে রয়েছি আমরা, 25শে বৈশাখের পূর্ণ লগ্নে আমরা রয়েছি, আপনার কি মনে হয় যে এই আলোচনাগুলো মানে কতটা প্রাসঙ্গিক?
0: রবীন্দ্রনাথ তো আমি বলবো, রবীন্দ্রনাথ নিয়ে ঠাকুর নিয়ে আমরা আলোচনা করছি, তার সৃষ্টি এখনও প্রাসঙ্গিক। এখনও নারীরা যে পুরোপুরি স্বাধীন হয়েছে বা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছে, আচ্ছা আমরা তো এমনও দেখি অনেক মেয়ে উচ্চশিক্ষিত,
1: হ্যাঁ,
0: কিন্তু তাদেরকে বিয়ে দেওয়া হচ্ছে, সে কিন্তু শ্রমবাজারে অংশগ্রহণ করলো না, সে তার পারিবারিক কাঠামোতে ঢুকে গেল, তো তার যে শ্রমবাজারে বা সমাজের প্রতি কিছু দেওয়ার কথা সেটা পরিবারের চাপে, সামাজিকতার চাপে সে পিছিয়ে,
1: সে কিন্তু মানে 100% দিতে
0: পারতে পারতো। আমি দেখেছি অনেক ডাক্তার ইঞ্জিনিয়ার পরিবারের কারণে চাকরি করছে না, কি স্বামী তো চাকরি করছে,
1: একদম।
0: তাহলে ওই যে সহচরী হওয়ার কথা রবীন্দ্রনাথ বলেছিলেন, সেই সহচরী হয়েই অনেক নারীরা, উচ্চশিক্ষিত নারীরা এখনো থাকছেন, নিজের যে একটা পরিচিতি তৈরি করা, সেই বিষয়ে
1: সেই পরিচিতি তৈরি করার কথা আজ থেকে কত বছর আগে তার চিন্তায় চেতনায় কিন্তু সেটা এসেছিল, অথচ কিন্তু আমাদের কিন্তু চিন্তা চেতনার মান মনে হয় যে মানে রবীন্দ্র সাহিত্যকে যদি নিয়ে আমরা চর্চা করি আমাদের চিন্তা চেতনার মান অনেকটাই উন্নত হবে।
0: সেই রবীন্দ্রনাথকে যদি আমরা গ্রহণ করি, একদম জীবনের ধ্রুবতারা ভাবি, তাহলে আমাদের চিন্তা ভাবনা অবশ্যই পরিবর্তন হবে, হতে বাধ্য।
1: একদম একদম, একেবারে গুরুত্বপূর্ণ একটা কথা। আপনি যেহেতু প্রাবন্ধিক, আপনি লেখালেখি করেন, আপনি প্রবন্ধ লেখেন, গল্প লেখেন, উপন্যাস লেখেন, আপনার কাছে আমার এটা প্রশ্ন যে রবীন্দ্রনাথের কোনো নারী চরিত্রকে আজকের দিনে যদি নতুন করে লেখেন সেটা কেমন হবে?
0: যেমন আমি স্ত্রীপত্র মৃণালী বলছি,
1: হ্যাঁ,
0: রবীন্দ্রনাথ যে সময় লিখেছেন যে উনি তাকে ভগবানের পাদপদ্মে নিজেকে সমর্পণ করে, এখন হলে মৃণালিনী হয়তো ঘুরে দাঁড়াতো, মৃণালিনী ঘুরে দাঁড়িয়ে তার অন্য কিছু করতে পারতো সে, এবং সে সংসার থেকে বের না হয়ে সংসারে থেকেই এই যুদ্ধটা চালিয়ে যেত।
1: ঠিক,
0: সে পড়াশোনা করতো, বাড়িতে কাজের ফাঁকে ফাঁকে পড়াশোনা করে নিজের পায়ে স্বাবলম্বী হতো, তাহলে গল্পটা এখন যদি তিনি লিখতেন নিশ্চয়ই এইভাবেই লিখতেন।
1: মানে আপনি যদি লিখতেন তাহলে ওইভাবেই লিখতেন?
0: আমার এত দুষ্টতা নেই ওনার জায়গা, আমার আমার মনে হয় তিনি যদি বেঁচে থাকতেন সেইভাবেই লিখতেন,
1: তিনি এইভাবে চিন্তা ভাবনা করতেন। একদম একদম, দারুণ। আমাদের সময় কিন্তু প্রায় শেষের পথে, অনুষ্ঠানের একেবারে শেষ পর্বে এসে গেছি, আপনি বলবেন যে কি মানে আর কোন বিষয়গুলো আমাদের শ্রোতাদের কাছে তুলে ধরা উচিত, রবীন্দ্র রচনায় নারী চরিত্রের আর কোন কোন অংশগুলো আর একটু তুলে ধরলে ভালো হয়?
0: এই যে রবীন্দ্রনাথের যে এই যে নিরুপমা, বাবার দিকটা সে লক্ষ্য করছে, বাবার প্রতি যে একটা মমত্ব বোধ, এটা কিন্তু ছত্রে ছত্রে অনুরণিত,
1: ঠিক,
0: এটা আমাদের শেখায়, আগামী প্রজন্মকে এটা শিখতে হবে। আর পণ প্রথা যে কিভাবে মানে নিষ্ঠুরভাবে পণ প্রথায় বলি হয়, নিরুপমা তার প্রমাণ, এই পণ প্রথার মানসিকতা থেকে সরে আসতে হবে। আর নারীকে ছোটবেলা থেকেই মা বাবার শেখাতে হবে যে একটা মেয়েও তোমার বন্ধু হতে পারে, শুধু ছেলে নয়, সেও মানুষ, এটা এই দায়িত্বটা মা বাবা আমাদের সবাইকে নিতে হবে, তাহলেই ছোটবেলা থেকেই সে একটা সুন্দর মানসিকতা নিয়ে তৈরি হবে।
1: অবশ্যই আমরা রয়েছি মহিলা মহলের আসরে, অবশ্যই সেই দায়িত্বটুকু মায়েদেরকেই ছোটবেলা থেকেই, যদি বাচ্চাটিকে ছেলে হোক মেয়ে হোক, তাকে যদি সেই রবীন্দ্রনাথকে একটু একটু করে তাকে অনুধাবন করার শিক্ষাটা শুরু করা যায়, তাহলেই কিন্তু সেই রচনাগুলো তার কাছে আসবে, সে পড়বে, সে নিজেকে ঋদ্ধ করবে, সমৃদ্ধ করবে। অবশ্যই আশা করি অনেক মায়েরা কিন্তু এই আলোচনা শুনছেন, অবশ্যই তার থেকে উপকৃত হবেন এবং সমাজকে আরও আরও বেশি কিন্তু আমরা উন্নতির শিখরে পৌঁছে দিতে পারবো।

0: শেষে কি বলবেন?
1: সবশেষে বলবো যে এখনকার ছেলে মেয়েরা যে মোবাইলের স্ক্রিনে অনেকটা সময় কাটায়, সেটা বাদ দিয়ে আমরা বা মা বাবারা যদি তাকে আগ্রহী করি, রবীন্দ্রনাথের কত ছড়া আছে, কিশোরদের ছড়া,
0: ঠিক,
1: ছোট ছোট গল্প, সেগুলো যদি সে পড়ে, তাহলে আগামী দিনে সে শুধু রবীন্দ্র মনস্ক হবে না, সে একটা আদর্শ মানুষ হিসাবে তৈরি হবে, যা সমাজ এবং পরিবারের পক্ষে মঙ্গলজনক।
0: একদম, আপনাকে আবারও অসংখ্য শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমার এই মহিলা মহলের আসর থেকে। এতক্ষণ কিন্তু আমরা ঘুরে এলাম রবীন্দ্রনাথের গল্পে, উপন্যাসে, নাটকে, নারীদের বিভিন্ন চরিত্র সম্পর্কে কিন্তু জানলাম অনেক কিছু। সবাইকে আবারও অনেক অনেক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং আপনাকে আমাদের বিনম্র শ্রদ্ধা জানিয়ে বিদায় নিচ্ছি আজকের মতো আসর থেকে। নমস্কার শ্রোতা বন্ধুরা, আজকের মতো মহিলা মহলের আসর এ পর্যন্তই। আজ কথা হচ্ছিল রবীন্দ্র সৃষ্ট নারীদের প্রাসঙ্গিকতা নিয়ে। আর স্টুডিওতে আমার সঙ্গে ছিলেন এ রাজ্যেরই একজন প্রখ্যাত প্রাবন্ধিক ডক্টর বীথিকা চৌধুরী। আজকের মতো আসর এ পর্যন্তই, কথা হবে আগামী আসরে। আপনারা সবাই ভালো থাকবেন, সৃষ্টিতে থাকবেন। নমস্কার।

আকাশবাণী, খবর পড়ছে সৃজিত মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। পাঁচ দেশীয় সফর শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশে ফিরেছেন। সফরের শেষ লগ্নে ভারত ও ইতালির মধ্যে কৃষি, খনিজ, বিজ্ঞান ও প্রযুক্তি সহ একাধিক বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আজ সোলে দক্ষিণ কোরিয়ার মন্ত্রী ও ইউএর সঙ্গে যুগ্মভাবে ভারতীয় যুদ্ধ স্মারক উদ্বোধন করেছেন। ভারত রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে দীর্ঘদিন ধরে পাকিস্তানে চলা গণহত্যার তীব্র সমালোচনা করেছে। ইবোলা রোগাক্রান্ত দেশ থেকে আসা যাত্রীদের সুরক্ষার জন্য স্বাস্থ্য মহানির্দেশক নির্দেশিকা জারি করেছে। দিল্লি, হরিয়ানা এবং চণ্ডীগড়ে তীব্র তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করা হয়েছে। আইএসএল ফুটবলের শেষ দিনে আজ ইস্টবেঙ্গল ও ইন্টারকাশি এবং মোহনবাগান সুপার জায়ান্টস এসসি দিল্লির মুখোমুখি হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাঁচ দেশীয় সফরের অন্তিম পর্যায়ে সাফল্যের সঙ্গে ইতালি সফর করে দেশে ফিরে এসেছেন। ভারত ও ইতালি গতকাল দ্বিপাক্ষিক সম্পর্ককে বিশেষ

0: স্থলগত অংশীদারিত্বে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে। দুই দেশ কৃষি, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ, আয়ুর্বেদ, বিজ্ঞান ও প্রযুক্তি এবং ভারত থেকে ইতালিতে ভারতীয় নার্সদের যাতায়াত সহজতর করা সহ বিভিন্ন ক্ষেত্রে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষর করেছে। এছাড়া কর ফাঁকি সংক্রান্ত অপরাধ, অর্থ পাচার এবং সন্ত্রাসবাদে অর্থায়ন রোধের লক্ষ্যেও উভয় দেশ একাধিক সমঝোতা স্মারক মূ স্বাক্ষর করেছে। রাজধানী রোমে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে এক যৌথ বিবৃতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ইতালি বিশ্বজুড়ে নকশা ও সূক্ষ্ম কারুকার্যের জন্য সুপরিচিত। অন্যদিকে ভারতের পরিচিতি হল বৃহৎ পরিসর, মেধা ও সাশ্রয়ী উদ্ভাবনের এক শক্তিশালী কেন্দ্র হিসেবে। প্রধানমন্ত্রী বলেন, ভারত ও ইতালি এখন নকশা, উন্নয়ন এবং বিশ্বের জন্য তা সরবরাহ এই মূল নীতির ওপর ভিত্তি করে এগিয়ে যাবে। যৌথ বিবৃতি প্রদানের সময় প্রধানমন্ত্রী বিশেষ গুরুত্বের সঙ্গে উল্লেখ করেন যে দুই দেশ এখন নৌ পরিবহন, বন্দরের আধুনিকীকরণ, লজিস্টিক্স এবং ব্লু ইকোনমি বা সামুদ্রিক অর্থনীতির ক্ষেত্রে যৌথভাবে কাজ করছে। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেন, ভারত ও ইতালি উৎপাদন শিল্প, পরিকাঠামো উন্নয়ন, জ্বালানি, মহাকাশ, অর্থনীতি এবং প্রতিরক্ষা ক্ষেত্রে উন্নয়নে উভয় দেশই বর্তমানে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে কাজ করে চলেছে। তিনি আরও বলেন, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ, কৃষিভিত্তিক শিল্প, সামুদ্রিক পরিবহন ব্যবস্থা, পর্যটন এবং সংস্কৃতি এই ক্ষেত্রগুলিতে পারস্পরিক সহযোগিতার অবারিত সুযোগ রয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং দক্ষিণ কোরিয়ার প্রাক্তন সেনা বিষয়ক দপ্তরের মন্ত্রী কোয়ন ও ইউ আজ সোলের ইমজিংগাক পার্কে যৌথভাবে ভারতীয় যুদ্ধ স্মারকের উদ্বোধন করেন। কোরিয়া যুদ্ধের 75তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের অংশ হিসেবে এই স্মারকটি যুদ্ধের সময় ভারতের সেনাবাহিনীর 60 প্যারাফিল্ড অ্যাম্বুলেন্স এবং কাস্টোডিয়ান ফোর্স অফ ইন্ডিয়ার আত্মত্যাগ এবং সেবার প্রতীক হিসেবে নির্মিত হয়েছে। এই অনুষ্ঠানে প্রতিরক্ষামন্ত্রী তাঁর ভাষণে কোরিয়া উপদ্বীপে শান্তি ও মানবিক সহায়তা প্রদানে ভারতের অবদানের যে সুদূরপ্রসারী ঐতিহ্য রয়েছে তা বিশেষভাবে তুলে ধরেন। তিনি বলেন, দুই দেশের এই যৌথ আত্মত্যাগের ইতিহাস ভারত ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার বিশেষ কৌশলগত অংশীদারিত্বের এক শক্তিশালী ভিত্তি হিসেবে কাজ করে চলেছে।
1: यह स्मारक करेज का सिंबल है, यह स्मारक कंपैशन का सिंबल है, यह स्मारक सैक्रिफाइस का सिंबल है, यह स्मारक भारत और कोरिया की जनता के बीच सदियों की मित्रता का भी संदेश दे रहा है। जब कोरियन पेनिनसुला युद्ध की त्रासदी में घिर गया था तब भारत ने ह्यूमैनिटी के प्रति अपना दायित्व बखूबी निभाया। शांति और सेवा के आदर्शों से प्रेरित होकर भारत ने अपनी 60 पैराफील्ड एम्बुलेंस यूनिट के माध्यम से इस बार में योगदान दिया।
0: কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি আজ নতুন দিল্লিতে ত্রিপুরা, অরুণাচল প্রদেশ ও সিকিমের বিভিন্ন মহাসড়কের গুণমান ও রক্ষণাবেক্ষণের অগ্রগতি খতিয়ে দেখেন। সময় মতো এই কাজ সম্পন্ন করার উপর জোর দিয়ে তিনি বলেন, উন্নত প্রযুক্তি এবং যাত্রীদের সুবিধার জন্য মহাসড়কের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা আরও সুষ্ঠু করতে হবে। ভরা বর্ষাতেও যাতে এই রাস্তা দিয়ে যাতায়াত করা যায় শ্রী গড়করি তাও সুনিশ্চিত করতে বলেন। এক সমাজ মাধ্যমের বার্তায় শ্রী গড়করি বলেন, প্রচার মাধ্যমে লোকজনের বক্তব্য জানার পরই তিনি জাতীয় মহাসড়কের রক্ষণাবেক্ষণের অগ্রগতি খতিয়ে দেখেছেন। তামিলনাড়ুতে আজ থেকে কোয়ালিশন মন্ত্রিসভা কাজ শুরু করবে। জোসেফ বিজয় নেতৃত্বাধীন সরকারে দুজন কংগ্রেস সদস্য সহ 23 জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। দীর্ঘ 59 বছর পর তামিলনাড়ুর মন্ত্রিসভায় এবার জাতীয় কংগ্রেসের কোনো প্রতিনিধি এলো। আজ সকালে লোকভবনে রাজ্যপাল বিশ্বনাথ আরলেকার নতুন মন্ত্রীদের শপথ ও মন্ত্রগুপ্তি পাঠ করান। সরকারকে সমর্থনকারী বিভিন্ন দলের নেতৃবৃন্দ শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী বিজয় সহ মন্ত্রিসভার সদস্য সংখ্যা এখন 32। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে আজ পুনর্নির্বাচনে বেলা 11টা পর্যন্ত 42.83% ভোট পড়েছে। এখনও পর্যন্ত কোথাও কোনো গণ্ডগোলের খবর নেই। 285টি বুথে ভোটগ্রহণ চলবে সন্ধে 6টা পর্যন্ত, গণনা 24 মে। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর 36তম প্রয়াণ দিবসে আজ তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে। কলকাতায় প্রদেশ কংগ্রেসের কার্যালয়ে বিধানভবনে এই উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 1991 সালের 21 মে তামিলনাড়ুর শ্রীপেরাম্বুদুরে আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহত হন রাজীব গান্ধী। দেশজুড়ে আজ সন্ত্রাসবাদ বিরোধী দিবস পালিত হচ্ছে। দেশের যুবসমাজকে সন্ত্রাসবাদ ও হিংসার পথ থেকে দূরে সরিয়ে রাখতে এবং জঙ্গি হামলায় সাধারণ মানুষের দুর্ভোগ ও সন্ত্রাসবাদ কীভাবে জাতীয় স্বার্থের বিরোধী তা তুলে ধরতে এই দিনটি পালন করা হয়। পশ্চিমবঙ্গ সরকার ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে বিএসএফের হাতে বকেয়া জমি হস্তান্তর শুরু করেছে। নবান্নে গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে সীমান্তরক্ষী বাহিনীর হাতে আনুষ্ঠানিকভাবে জমি তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইএ নিউজ কলকাতাতে।

0: স্বাস্থ্য পরিষেবা মহানির্দেশক ডিজিএইচএস ইবোলা রোগাক্রান্ত দেশ থেকে অথবা সেদেশের মধ্য দিয়ে আসা যাত্রীদের জন্য নির্দেশিকা জারি করেছে। এতে বলা হয়েছে, কঙ্গো, উগান্ডা এবং দক্ষিণ সুদান থেকে আসা কোনো যাত্রীর যদি জ্বর, মাথা ব্যথা, পেশিতে খিঁচুনি ও ব্যথা, বিনা কারণে রক্তপাত এবং বমির মতো উপসর্গ দেখা দেয়, তবে তাকে জরুরি ভিত্তিতে ডাক্তার দেখাতে হবে। ইবোলা রোগীর সংস্পর্শে আসা কোনো যাত্রীকে সঙ্গে সঙ্গে বিমানবন্দরের আধিকারিক অথবা অভিবাসন দপ্তরের হেল্প ডেস্কে যোগাযোগ করতে বলা হয়েছে। কোনো প্রসাধনী পণ্য এখন থেকে ইঞ্জেকশনের মাধ্যমে কোনো সৌন্দর্য ক্লিনিক, বিশেষজ্ঞ এবং গ্রাহকরা ব্যবহার করতে পারবেন না বলে জানানো হয়েছে। সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ডস কন্ট্রোল অর্গানাইজেশন জানিয়েছে, এইসব প্রসাধনী সামগ্রী কেবলমাত্র শরীরের বাইরে ব্যবহারের জন্য। নির্দেশিকায় আরও বলা হয়েছে, প্রসাধনী সামগ্রিক প্রস্তুতি ও আমদানি, বিক্রয় ও বন্টন যেন 2020 কসমেটিক্স বিধির সংস্থান অনুযায়ী হয়ে থাকে। আজ বিশ্বজুড়ে আন্তর্জাতিক চা দিবস পালিত হচ্ছে। রাষ্ট্রসংঘের খাদ্য ও কৃষি সংগঠন FAO FAO 21 মে তারিখটিকে বিশ্ব চা দিবস হিসেবে ঘোষণা করে। চায়ের সাংস্কৃতিক গুরুত্ব, উপকারিতা ও অর্থনৈতিক গুরুত্ব তুলে ধরা চা দিবসের তাৎপর্য। ভারতের আবহাওয়া দপ্তর IMD আজ দিল্লি, হরিয়ানা এবং চণ্ডীগড়ের বিভিন্ন স্থানে তাপপ্রবাহের পরিস্থিতির জন্য কমলা সতর্কতা জারি করেছে। এছাড়া মধ্যপ্রদেশ, পাঞ্জাব, উত্তরপ্রদেশ ও বিদর্ভ, বিহার, ছত্তিশগড়, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, হিমাচল প্রদেশ, ওড়িশা, রাজস্থান, তেলেঙ্গানা এবং উত্তরাখণ্ডের কিছু অংশ তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। আজকের প্রসঙ্গে আজ শুনবেন বাংলা সিনেমা সাদা কালো আবেগ থেকে ডিজিটাল বাস্তবতার পথে, এই বিষয়ে একটি আলোচনা। চিত্র পরিচালক অশোক বিশ্বনাথনের সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, DTH বাংলা ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। ISL ফুটবল আজ শেষ হচ্ছে। চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে রয়েছে ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্ট। দুই দলই 12 ম্যাচে 23 পয়েন্ট সংগ্রহ করেছে। গোল পার্থক্যে এগিয়ে থাকা ইস্টবেঙ্গল লীগ তালিকায় শীর্ষে, মোহনবাগান দ্বিতীয় স্থানে রয়েছে। যাদবপুরের কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গল আজ তাদের শেষ ম্যাচে ইন্টার কাশীর বিরুদ্ধে খেলবে। অন্যদিকে সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান সুপার জায়ান্ট খেলবে স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে। দুটি খেলাই শুরু হবে সন্ধ্যা 7:30। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে IPL ক্রিকেটে আজ গুজরাট টাইটান্স চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধ্যা 7:30। এদিকে ইডেনে IPL ক্রিকেটের ম্যাচে গতকাল কলকাতা নাইট রাইডার্স মুম্বাই ইন্ডিয়ান্সকে 4 উইকেটে হারিয়ে প্লে অফের লড়াইয়ের আশা বাঁচিয়ে রেখেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। পাঁচ দেশীয় সফর শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশে ফিরেছেন। সফরের শেষ লগ্নে ভারত ও ইতালির মধ্যে কৃষি, খনিজ, বিজ্ঞান ও প্রযুক্তি সহ একাধিক বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ সোলে দক্ষিণ কোরিয়ার মন্ত্রী ও ইউ এর সঙ্গে যুগ্মভাবে ভারতীয় যুদ্ধ স্মারক উদ্বোধন করেছেন। ভারত রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে দীর্ঘদিন ধরে পাকিস্তানে চলা গণহত্যার তীব্র সমালোচনা করেছে। ইবোলা রোগাক্রান্ত দেশ থেকে আসা যাত্রীদের সুরক্ষার জন্য স্বাস্থ্য মহানির্দেশক নির্দেশিকা জারি করেছে। দিল্লি, হরিয়ানা এবং চণ্ডীগড়ে তীব্র তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করা হয়েছে। ISL ফুটবলের শেষ দিনে আজ ইস্টবেঙ্গল ও ইন্টারকাশী এবং মোহনবাগান সুপার জায়ান্টস SC দিল্লির মুখোমুখি হবে। খবর এখনকার মতো এ পর্যন্তই, এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী আগরতলা, এবারে আপনারা শুনবেন লোকগীতি, আজকের শিল্পী কৃষ্ণা চক্রবর্তী।

এতক্ষণ শুনছিলেন লোকগীতি কৃষ্ণা চক্রবর্তীর কণ্ঠে। এবারে আপনারা শুনবেন আধুনিক গান, আজকের শিল্পী সুচিস্মিতা দাস ঘোষ।

এবারে আপনাদের জানিয়ে দেব আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। বিকেল 5:10 আপনারা শুনবেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। বিকেল 5:45 লোকগীতি শুনবেন শিল্পী সার্থকীর কণ্ঠে। সন্ধ্যে 6:05 শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠান। সন্ধ্যে 6:30 আপনারা শুনবেন ঘর গৃহস্থীর আসরে বয়স্কদের বিভিন্ন সমস্যায় হোমিওপ্যাথি, এই প্রসঙ্গে ডক্টর কৌশিক রায়ের সাক্ষাৎকার। ঘর গৃহস্থীর আসরে পরে শুনবেন লোকগীতি বিভিন্ন শিল্পী কণ্ঠে। সন্ধ্যে 7:00

অকবরক অনুষ্ঠান। রাত আটটা বেজে পাঁচ মিনিটে আপনারা শুনবেন সমীক্ষা। রাত আটটা বেজে তিরিশ মিনিটে হিন্দি ছায়াছবির অনুষ্ঠান ছায়াগীত শুনবেন আপনারা। রাত নটায় আপনারা শুনবেন আধুনিক গান শিল্পী সুচিস্মিতা দাস ঘোষের কণ্ঠে। রাত নটা বেজে পনেরো মিনিটে আপনারা শুনবেন অ্যাসেম্বলি রিভিউ। নটা বেজে তিরিশ মিনিটে আপনারা শুনবেন অনুষ্ঠান কথায় কথায়। আর রাত দশটা বেজে দশ মিনিটে কর্মখালি বিজ্ঞপ্তি। রাত দশটা বেজে পনেরো মিনিটে আপনারা শুনবেন নতুন আলোর দিশারি। শুনলেন আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি সম্পর্কে। আকাশবাণী আগরতলা, আমাদের আজকের প্রথম অধিবেশন এখানেই সমাপ্তি হচ্ছে। আমাদের আজকের পরবর্তী অধিবেশন শুরু হবে আজ বিকেল পাঁচটায়। স্টুডিওর ঘড়িতে এখন সময় বেলা দুটো বেজে বত্রিশ মিনিট হয়ে ৩৫ সেকেন্ড।

আকাশবাণী আগরতলা শুরু হচ্ছে আজকের দ্বিতীয় অধিবেশন। এই অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে 236.4 মিটারে অর্থাৎ 1269 কিলোহার্টজে।

গানখানি শুনলেন কিশোর কুমার এবং অন্যান্যদের কণ্ঠে হাম কিসি সে কাম নাহি ছবি থেকে। পরের গানখানি শুনবেন মোহাম্মদ রফি সুজেন শ্রেষ্ঠার দ্বৈত কণ্ঠে হাম কিসি সে কাম নাহি ছবি থেকে।

গানখানি শুনলেন লতা মঙ্গেশকর এবং কিশোর কুমারের দ্বৈত কণ্ঠে কার্স ছবি থেকে। পরের গানখানি শুনবেন কিশোর কুমার, আশা ভোসলে, ঋষি কাপুর এবং অন্যান্যদের কণ্ঠে একই ছবি থেকে।

यही है साहिबान कहानी प्यार की। किसी ने जान ली, किसी ने जान दी।

আবার ছেড়ে গেলে সোনার গো মন আমার ছেড়ে গেলে সোনার গো আর তো পাব না মন আমার ছেড়ে গেলে সোনার গো আর তো পাব না না না না না না ছেড়ে দেব।

0: আকাশবাণী আগরতলা। এখন শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে আজ নবম শ্রেণীর এসএসটি থেকে পালমপুর গ্রামের গল্প সম্পর্কে পাঠ দেবেন মহাত্মা গান্ধী মেমোরিয়াল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের শিক্ষক প্রণব ভৌমিক।
1: প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর সমাজবিজ্ঞান বা এসএসটি বিষয় নিয়ে। তোমরা এর আগে ষষ্ঠ, সপ্তম, অষ্টম শ্রেণীতেও সমাজবিজ্ঞান পড়েছ, সেখানে তোমরা ইতিহাস, ভূগোল এবং পৌরজীবন বিষয়গুলি পড়েছ। এখন নবম শ্রেণীতে এসএসটিতে ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান এবং অর্থনীতি এই চারটি বিষয় সম্পর্কে পড়তে হবে। আজকে এই চারটি বিষয়ের মধ্যে ইকোনমিক্স বা অর্থবিদ্যা নিয়ে আলোচনা করব। প্রথমে আমাদের বুঝতে হবে অর্থনীতি কি, কেন আমরা অর্থনীতি পড়ব। মানুষ অন্যান্য জীব থেকে একটু আলাদা। অন্যান্য জীবদের ক্ষেত্রে খাদ্য, বিশ্রামের জায়গা, বংশবৃদ্ধি সুবিধা এগুলি ব্যবস্থা হলেই চলে, কিন্তু দৈনন্দিন জীবনে খেয়ে পড়ে সুশিক্ষিত হয়ে সুস্বাস্থ্য নিয়ে নিজের এবং পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ নিশ্চিত করে বাঁচতে চায় মানুষ। এর জন্য মানুষের বিভিন্ন বস্তুগত সম্পদ যেমন খাদ্যদ্রব্য, বই খাতা, ওষুধপত্র, মোবাইল, গাড়ি ইত্যাদি যেমন প্রয়োজন আছে, তেমনি অবস্তুগত সম্পদ যা মানুষকে বিভিন্ন সেবাকর্ম প্রদান করে, যেমন মানুষের জ্ঞান, মেধা, উদ্ভাবনী ক্ষমতা, ট্রেডমার্ক, সফটওয়্যার ইত্যাদিও প্রয়োজন হয়। মানুষ প্রকৃতির উপাদান এবং মেধাকে কাজে লাগিয়ে এইসব বস্তু বা অবস্তুগত সম্পদ উৎপাদন করে। মানুষ যদি তার প্রয়োজনীয় সব উপকরণ রোদ, জল, বাতাসের মতো সহজে সব জায়গায় পেয়ে যেত তাহলে কোনো সমস্যা ছিল না, কিন্তু প্রকৃতি আমাদের সব অভাব মেটাতে উপযোগী সব উপকরণ পর্যাপ্ত দেয়নি। উপকরণগুলি একদিকে যেমন সীমাবদ্ধ তেমনি সর্বত্র সমানভাবে নেই। আবার উপকরণগুলি বিকল্প ব্যবহার রয়েছে, অর্থাৎ একটি উপকরণকে এক কাজের পরিবর্তে অন্য কাজে ব্যবহার করা যায়। যেমন ফসল উৎপাদনের জন্য প্রয়োজনীয় জমি সীমাবদ্ধ, আবার এই জমি ফসল উৎপাদন ছাড়াও পুকুর, খেলার মাঠ, রাস্তা, বাজার, বিদ্যালয়, বাড়ি তৈরির জন্যও ব্যবহার করা। সুতরাং দেখা যাচ্ছে উপকরণগুলি প্রকৃতিতে পরিমাণে সীমাবদ্ধ এবং এর বিকল্প ব্যবহার রয়েছে, অথচ মানুষের অভাব সীমাহীন। ফলে সমাজে কিছু মৌলিক সমস্যা সৃষ্টি হয়, যেগুলি হলো কী কী দ্রব্য কী পরিমাণ উৎপাদন করা হবে, কীভাবে উৎপাদন করা হবে, কার জন্য উৎপাদন করা হবে, এই সমস্যাগুলি আসে। এই সমস্যাগুলি সমাধানের জন্য, অর্থাৎ সীমিত সম্পদের দ্বারাই কীভাবে মানুষের অসীম অভাব পূরণ করা যায় তা

অর্থনীতির মূল বিষয়। মানুষ সামাজিক জীব, বাঁচার জন্য তার প্রয়োজনীয় সব জিনিসপত্র একা কোনো মানুষ উৎপাদন করতে পারে না। জীবনধারণের জন্য প্রত্যেক সামাজিক মানুষ তার যোগ্যতা ও দক্ষতা অনুসারে কোনো না কোনো পেশা বেছে নেওয়া নেয়, অর্থাৎ উৎপাদনে অংশ নিয়ে অর্থ উপার্জন করে এবং উপার্জিত অর্থ দিয়ে বাজার থেকে তার প্রয়োজনীয় জিনিসপত্র ও সেবা ক্রয় করে। সামাজিক মানুষ উৎপাদনে অংশগ্রহণের মধ্য দিয়ে উৎপাদনের মৌলিক সমস্যাগুলির সমাধান করে, আর এই ব্যাপারে সে জ্ঞান অর্জন করে অর্থবিদ্যা বা ইকোনমিক্স থেকে। তাই অর্থবিদ্যা আমাদের অধ্যয়ন করতে হবে, অর্থাৎ অর্থবিদ্যা মানুষের দৈনন্দিন কাজকর্ম নিয়ে আলোচনা করে। আমাদের পাঠ্যপুস্তকে প্রথম অধ্যায়ে পালমপুর নামে একটি গ্রামের বর্ণনা রয়েছে। এটি আসলে কোনো কাহিনী নয়, এর মাধ্যমে উৎপাদন সম্পর্কিত কয়েকটি বুনিয়াদি ধারণা দেওয়া হয়েছে। একটি গ্রামের অবস্থান প্রত্যন্ত অঞ্চল এবং অন্যদিকে শহরের সঙ্গে তার দূরত্ব, যোগাযোগের মাধ্যম ইত্যাদি বর্ণনা রয়েছে, যা অপর কোনো অঞ্চলের অর্থনৈতিক ও উৎপাদন নির্ভর করে। কোনো অঞ্চলের উৎপাদন ব্যবস্থা এবং অর্থনীতির অবস্থা এই গল্পের মাধ্যমে তুলে ধরা হয়েছে। যেমন সংখ্যার পরিমাণ, নারী পুরুষের অনুপাত, বয়স অনুসারে জনসংখ্যার অনুপাত, শিক্ষাগত অবস্থান, জাতিগত সংখ্যা, পেশাগত সংখ্যা, সেখানকার মানুষের জীবনযাত্রার মান, বাড়িঘরের অবস্থা, রাস্তাঘাট, স্কুল কলেজ, অফিস আদালত, শিল্প কলকারখানা, জায়গা জমি, কৃষি সমস্যা, পশুপালন ইত্যাদি বিষয়গুলি, সেচ ব্যবস্থা, যেগুলি বর্ণনা এখানে আছে। উৎপাদনের তার মানে হচ্ছে উৎপাদন করতে হবে। উৎপাদনের করার জন্য রয়েছে প্রকৃতি থেকে যে উপাদানগুলি আর মানুষের মেধা, দুইটা নিয়ে আমরা ভিন্ন দ্রব্য উৎপাদন। উৎপাদন হচ্ছে কোনো বস্তুকে এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তর। এই রূপান্তরের প্রক্রিয়াটি সময় উপযোগী হতে হবে। মানুষ চাহিদা অনুযায়ী পণ্য এবং সেবা উৎপাদন করা হলো তার মূল্য। যেমন এখন যদি আমরা, যেহেতু উন্নত মানের যন্ত্রপাতি বেরিয়ে গেছে, এখন আমরা নাঙ্গল দিয়ে চাষ করলে এটা সময় উপযোগী হচ্ছে না, তাহলে সময় উপযোগীভাবে উৎপাদন করতে হবে এবং উৎপাদন হতে হবে, উৎপাদন প্রক্রিয়াটা নিরপেক্ষ হতে হবে। অর্থাৎ এখানে কোনো একজন ব্যক্তি নিজস্ব উপায়ে যদি উৎপাদন করে, তাহলে তার নিজের জন্য যেটা উৎপাদন করা হবে সেটা ধরা হবে না, এটা হবে বাজারে বিক্রয়ের জন্য যেটা উৎপাদন করা হবে সেটাকে অর্থনীতিতে উৎপাদন হিসেবে ধরা হবে। আর এই উৎপাদনের জন্য যে উপকরণ সেটাকে আমরা চার ভাগে ভাগ করতে পারি, জমি, শ্রম, মূলধন, সংগঠন, এই চারটা ভাগে ভাগ করা যায়। প্রথম প্রয়োজন হলো জমি। আর জমি বলতে এখানে শুধুমাত্র ভূমিটাকে বোঝাচ্ছে না, ভূমির সঙ্গে সঙ্গে প্রকৃতির উপকরণ, জল, জঙ্গল, খনিজ পদার্থ, সমুদ্র, বাতাস ইত্যাদিও প্রকৃতির অংশ এবং এটাকে জমি হিসাবে আমরা ধরে নিই। প্রকৃতির সম্পদকে সীমিত জমি বলে বোঝানো হয়েছে এবং এই জমি ব্যতীত উৎপাদন আমরা জানি সম্ভব না। দ্বিতীয় উপাদান হচ্ছে শ্রম। দ্বিতীয়, এটা মানুষ শ্রমের দান করে, যা কিছু উৎপাদনের জন্য সঠিকভাবে দক্ষ এবং প্রশিক্ষিত কর্মী দ্বারা করা হয়। শ্রম মানুষের দুই রকম হতে পারে, শারীরিক হতে পারে, সেটা মানসিক হতে পারে। একজন লোক যেমন মাটি কাটা, সেটা যেমন শারীরিক শ্রম, ঠিক তেমনি আছে অফিসিয়াল কাজ করছে বা কোনো চিন্তা করছে, কম্পিউটারে কাজ করছে, ডাক্তারি কাজ করছে, সে হচ্ছে মানসিক শ্রম, এটা হচ্ছে শ্রম। আর তৃতীয় উপকরণটি হচ্ছে মূলধন। মূলধন হচ্ছে প্রকৃতপক্ষে যেটা উৎপাদন করা হয়েছে একবার এবং পুনরায় উৎপাদনের কাজে লাগানো হয়, এ ধরনের এগুলি হচ্ছে মূলধন। মূলধনটাও একটাও হতে পারে সেটা যন্ত্রপাতি, বাড়িঘর, যেগুলি এগুলিকে বলা হয় স্থির মূলধন, যেটা একবার উৎপাদন, একবার ব্যবস্থা করা গেলে সেটা দিয়ে একটা নির্দিষ্ট পর্যন্ত সেটা উৎপাদন পর্যন্ত সেটা কাজে লাগানো যায়, এটা স্থির মূলধন। আর কিছু রয়েছে যেটা কাঁচামাল, নগদ অর্থ, এগুলি কিন্তু কার্যকরী মূলধন বলা হয় এগুলিকে। এরা, এগুলি যত উৎপাদনের পরিমাণ যত বাড়ানো হবে, এগুলির সঙ্গে সঙ্গে এটারও পরিবর্তন। উৎপাদনের জন্য যে কাঁচামালের প্রয়োজন, সেটা কী কী কাঁচামাল লাগবে, তা কী উৎপাদন করা হবে, এগুলির উপর নির্ভর করছে। তো সুতা যদি কাপড় বুনতে হয়, তাহলে সেক্ষেত্রে সুতার পরিমাণটা বাড়াতে হবে যতটুকু সুতা হয়, কিন্তু স্থির মূলধন যেটা, সেটা একটা যন্ত্র দিয়েই সেখানে একটা নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত কাজ করা যায়, এটা হচ্ছে স্থির মূলধন। আর কিছু হচ্ছে

কার্যকরী মূলধন। এই মূলধন উৎপাদন প্রক্রিয়াকে ক্রমাগত ব্যবহার করে থাকে এবং সেটার রূপ পাল্টে যেতে পারে, এই জন্য সেটা ব্যবহার করা হয়। উপরে জমির পরিমাণটা দেখতে হয়, সেক্ষেত্রে জমি কতটুকু কাজে লাগানো যায়, সেক্ষেত্রে জমিটা আমরা যে বিকল্প যে ব্যবহার রয়েছে জমির বা উপাদানগুলি যে স্থির মূলধন হোক আর কার্যকরী মূলধন হোক, সেটার যে বিকল্প ব্যবহার রয়েছে সেই বিকল্প ব্যবহারে ক্ষেত্রে আমাদেরকে স্থির করতে হবে যে আমরা কোন ক্ষেত্রে কতটুকু ব্যবহার করব, যেটা আমরা অর্থনীতি থেকে জানি আমাদের এটা বিকল্প ব্যবহারটা এটা করব, আর আমরা কি কাজে ব্যবহার করব, কিভাবে করব, সেক্ষেত্রে আমাদের এটা ঠিক করতে হবে কি কি দ্রব্য উৎপাদন করব। যে সমস্যাটা হচ্ছে আমরা যেহেতু আমাদের সম্পদের পরিমাণ কম এবং সেই সম্পদটা আমাদের অভাব অসীম, সেক্ষেত্রে আমাদের কি কি দ্রব্য কি পরিমাণ উৎপাদন করতে হবে, কোন দ্রব্যটা করব, সেটা ক্ষেত্রে আমি কি সেই আমার একখণ্ড জমি আছে সেই জমিটাতে কি আমি ধান উৎপাদন করব, না গম উৎপাদন করব, না কুর করব, এই জিনিসটা আমাকে ভাবতে হবে। সেই জিনিসটা সেটা ভাবার জন্য এটা একটা সমস্যা, সেই সমস্যার জন্য এটা করতে হবে। আর দ্বিতীয় হচ্ছে একটা যে কিভাবে উৎপাদন করব, উৎপাদন করারও বিভিন্ন পদ্ধতি রয়েছে, যে সেখানে যন্ত্রপাতি বেশি ব্যবহার করব না মূলধন বেশি বিনিয়োগ করব, সেক্ষেত্রে আমাকে দেখতে হবে যে আমার কোনটা সুবিধা আছে। যদি আমার কাছে উন্নত দেশগুলি অর্থনৈতিক দিক থেকে যারা উন্নত, যাদের জনসংখ্যা কম অথচ তার সম্পদের পরিমাণ বেশি, তাদের ক্ষেত্রে দেখা যায় সম্পদটা বা মূলধনটা বেশি ব্যবহার করা হয়, শ্রমটা কম। আর যে ক্ষেত্রে শ্রম আমাদের মতো দেশ ভারত বাংলাদেশ এই যে তৃতীয় বিশ্বের দেশগুলি, এগুলির ক্ষেত্রে শ্রমিকের পরিমাণ বেশি, জনসংখ্যা বেশি অথচ মূলধন কম, এই জন্য এগুলির ক্ষেত্রে আমাদের শ্রমটা বেশি ব্যবহার হবে মূলধনের তুলনায় কম। আর হচ্ছে কার জন্য উৎপাদন করা হবে, যে উৎপাদনের ক্ষেত্রে কোন দিক থেকে আগে গুরুত্ব দিতে হবে, যেহেতু আমাদের সম্পদের পরিমাণ কম চাহিদা অনেক বেশি, সেজন্য সেক্ষেত্রে আমাদেরকে এটা করতে হবে যে কার জন্য উৎপাদন করব। সেক্ষেত্রে কি শিশুদের প্রাধান্য দেওয়া হবে, না ছাত্রছাত্রীদের প্রাধান্য দেওয়া হবে, কাকে প্রাধান্য দেওয়া হবে, সেই বিষয়টা এখানে এই বিষয়গুলি নিয়েই দেখতে হবে। আর একটা বিষয় হচ্ছে এখন মানুষও কিন্তু একটা সম্পদ, আমাদের অন্যান্য সম্পদগুলির মতো মানুষ একটা সম্পদ, মানুষকে মানে জন্মগতভাবে সম্পদ না হলেও তাকে আমরা বিভিন্ন পড়াশোনা বা প্রশিক্ষণের মাধ্যমে তাকে সম্পদে পরিণত করা হয়। এই সম্পদ হিসাবে মানুষের গুরুত্ব রয়েছে, মানুষ সেটা বিভিন্ন কাজে লাগাচ্ছে, তার মেধাকে তার সম্পদকে তার জ্ঞান অর্জন করে এটাকে কাজে লাগাচ্ছে, সেক্ষেত্রে সম্পদ হিসাবে মানুষের গুরুত্ব রয়েছে। সেটা কোনো একটা দেশে সকল কর্মক্ষম মানুষকে আমরা সম্পদ হিসাবে ধরতে পারি, কিন্তু সেক্ষেত্রে কেউ হচ্ছে শিক্ষিত মানুষ যারা তারা এক ধরনের সম্পদ, আবার যারা পড়াশোনা একটু কম তারা দৈহিক পরিশ্রম করে তাদের এক ধরনের তারাও এক ধরনের সম্পদ, যারা উৎপাদনে অংশ নিচ্ছে এদেরকে কাজে লাগানো, এটা হচ্ছে সম্পদ হিসাবে মানুষের বিষয়। তো তাকে একটা মানুষকে সম্পদ হতে গেলে তার উৎপাদনশীলতা তার বৃদ্ধি হতে হবে, তার শিক্ষা স্বাস্থ্য এগুলির মাধ্যমে তাকে প্রথমে সম্পদে পরিণত করা হয় এবং তারা পরে কাজে লাগে, এটা সম্পদ হিসাবে সেটা কাজে লাগে। মানুষের যে অর্থনৈতিক কার্যকলাপ সেটা এক্ষেত্রে জীবিকা নির্বাহ করে, সে মানুষের বিভিন্ন এক একজন মানুষ এক একটা কাজ করে জীবিকা নির্বাহ করছে, এবং সে যেহেতু আমরা একজন মানুষ সব কিছু তার চাহিদা মতো উৎপাদন করতে পারে না, তখন সে সামাজিক জীব হিসাবে অন্য মানুষের উপর নির্ভরশীল, সবাই সামাজিকভাবে মানুষ উৎপাদন করছে, মানুষের উৎপাদন হয় সামাজিকভাবে, সেক্ষেত্রে এক এক মানুষ এক একজন এক একটা পেশা বেছে নেয় এবং সেই পেশা থেকে সে আয় করে এবং এই আয়ের অংশটা দিয়ে সে বিক্রি যে অর্থ উপার্জন করে সেই অর্থ দিয়ে সে সমাজে অন্য জিনিসগুলি তার চাহিদাগুলি পূরণ করে। তাহলে এই অধ্যায়ে পালমপুর গ্রামের যে বর্ণনা সেই অধ্যায় থেকে আমরা কিছু কোশ্চেন নিতে পারি, যে কিছু একের মান থাকে যেগুলি মাল্টি চয়েস থাকে, যেখানে তিনটা চারটা অল্টারনেটিভ প্রশ্ন উত্তর দেওয়া থাকবে প্রতিটা প্রশ্নে, সেখান থেকে বাছাই করা। যেমন পালমপুর গ্রামে বিভিন্ন সম্প্রদায়ের বাস রয়েছে, সেখানে কতটি সম্প্রদায়ের বাস আছে সেটা বিভিন্ন প্রশ্ন উত্তর থাকবে, তিন চারটা উত্তর থাকবে, সেখান থেকে বাছাই করে নেওয়া। বলা হচ্ছে যে পালমপুর থেকে রায়গঞ্জের দূরত্ব কত, গল্পে আছে সেটা 5 কিলোমিটার, 3 কিলোমিটার, 7 কিলোমিটার, 2 কিলোমিটার, এটার থেকে আমাদের বুঝতে হবে সেটা 2-3 কিলোমিটার। গ্রামের লোকে জীবিকার জন্য কৃষির উপর কত শতাংশ নির্ভরশীল, সেটা অল্টারনেটিভ থাকতে পারে 70%, 75%, 85%, 90%, এখান থেকে আমাদের বাছাই করে নিতে হবে 75%। জোয়ার কি, জোয়ার খারিফ শস্য, রবি শস্য, জায়েদ শস্য বা কোনোটি নয়, এখান থেকে আমাদের কোনটা শুদ্ধ সেটা বেছে নিতে হবে। কাঁচামাল থেকে কি তৈরি হয়, মধু, চকলেট, তালমিষ্টি, এমন বিস্কিট, এগুলি থেকে কাঁচা আখ থেকে এটা তৈরি হয় কি। আর হচ্ছে রাসায়নিক সারের ব্যবহারের ক্ষেত্রে দেশের মধ্যে শীর্ষে রয়েছে কোন রাজ্য, দিল্লি, ত্রিপুরা, পাঞ্জাব, নাগাল্যান্ড, এইভাবে সেক্ষেত্রে পাঞ্জাব হবে

উত্তরটা। বা পালমপুর গ্রামের প্রধান খাদ্যশস্য কি, ধান, গম, জোয়ার, বাজরা, এগুলির মধ্যে কোন, এটা এই ধরনের কোয়েশ্চেন যেমন থাকে তেমনি অতি সংক্ষিপ্ত কিছু প্রশ্ন থাকে, সেগুলিও একের মানের কোয়েশ্চেন। যেমন ভারতের বেশিরভাগ গ্রামগুলিতে প্রধান খাদ্যশস্য কোনটি, সেক্ষেত্রে উত্তর হবে ভারতের বেশিরভাগ গ্রামগুলিতে প্রধান খাদ্যশস্য যেটা সেটা হচ্ছে ধান বা গম। ভারত সরকার সুনির্দিষ্ট একজন কৃষি শ্রমিকের দৈনিক মজুরি কত, সেটা আমাদের বই হিসাবে 115 টাকা উল্লেখ আছে দৈনিক। কোন সাল থেকে পালমপুরে কৃষিজ জমির পরিমাণ বৃদ্ধি পায়নি, সেটা 1960 থেকে পালমপুরে কৃষি জমির পরিমাণ বৃদ্ধি পায়নি। এ ধরনের কিছু শর্ট কোয়েশ্চেন থাকে। আবার কিছু বড় প্রশ্ন থাকতে পারে যেগুলি তিনের মানের কোয়েশ্চেন থাকে। আধুনিক ভারতে কৃষি জমিতে কত শতাংশ চাষে কথা প্রচলিত রয়েছে, কত প্রকারের চাষ কথা প্রচলিত আছে তা বর্ণনা করো, এমন থাকতে পারে। যেটাকে আমরা বলতে পারি যে ভারতবর্ষে একটি কৃষি প্রধান দেশ, সেক্ষেত্রে ভারতবর্ষে অর্থনীতির বিরাট অংশ নির্ভর করে কৃষিকাজের উপর। আধুনিক ভারতে কৃষি জমিতে দুই প্রকার চাষ করা যায়, যেমন বহু ফসলী প্রথা বা আধুনিক চাষ প্রথা। এগুলি বহু ফসলী প্রথা হচ্ছে একই জমিতে যখন সারা বছর ধরে পর্যায়ক্রমে বিভিন্ন ফসলের চাষ করা হয় তখন সেটা হচ্ছে বহু ফসলই বলা হয় এটাকে। যে একটা মার্চ মাসে যখন ফসল ফলানো হলো একটা, এটা হয়তো অক্টোবর মাসে উঠে গেলো, অক্টোবর মাসে আবার চাষ, নভেম্বর মাসে আবার চাষ করা হলো, যেটা হয়তো ডিসেম্বর মাসে উঠলো, এই ধরনের বহু ফসলই কথা থাকতে পারে। আর একটা যেমন থাকে আধুনিক চাষ প্রথা, আধুনিক ও উন্নত সেচ ব্যবস্থা, উন্নত যন্ত্রপাতি, রাসায়নিক সার, কীটনাশক, উচ্চ ফলনশীল বীজের সাহায্যে এই ধরনের চাষ করা হয়, এগুলিকে বলা হয় আধুনিক চাষ প্রথা। এই ধরনের তিনের মানের কিছু কোয়েশ্চেন, এই ধরনের প্রশ্ন যেমন থাকবে, তাহলে এখন মূল বিষয় যেটা আসলো সেটা হচ্ছে, যে আমাদের যে উৎপাদনের উপকরণের তুলনায় যেহেতু আমাদের চাহিদাটা বেশি, সেই চাহিদা পূরণের জন্য সেক্ষেত্রে কোন পদ্ধতিটা নেওয়া, কিভাবে নেওয়া, সেটাই হচ্ছে আমাদের দেখতে হবে অর্থনীতির মূল বিষয়টা। এখানে আমরা কিভাবে উৎপাদন করব, যেমন আমরা সেখানে কোন পদ্ধতি নিতে পারি, যেমন একই জমি থেকে যদি অধিক ফসল উৎপাদনের জন্য আমরা তাহলে কয়েক বিভিন্ন উপায় নিতে পারি, যে বহু ফসলী প্রথা বা যে আধুনিক প্রথা এটা বললাম। তারপর আছে যেমন একই জমি থেকে অধিক ফসল উৎপাদনের কোনো উপায় আছে কি, আলিপুরে যে ধরনের ফসল ফলে যে সমস্ত সুবিধা রয়েছে তা হরিয়ানার কোনো গ্রামে সেটা নাও থাকতে পারে। আবার আলিপুরের সমস্ত চাষ আবাদযোগ্য জমিতে চাষ করা হয়, কোনো জমিতে অনাবাদি পড়ে থাকে না। বর্ষার মৌসুমে খারিফ কৃষকরা জোয়ার আর বাজরা চাষ করে, এই ফসলে গাছগুলি গবাদি পশুর খাবার হিসেবে ব্যবহার করা যায়। তাহলে ছাত্রছাত্রীরা, আমাদের যে বিষয়টা আসলো, মূল বিষয়টা আসলো অর্থনীতি কি এবং অর্থনীতি থেকে আমরা কেন পড়ব বিষয়টা জানলাম। যে অর্থনীতি পড়তে হবে আমাদের যে সীমিত সম্পদটাকে, যে অসীম অভাব রয়েছে সেই অভাবটা পূরণ করার জন্য আমরা কিভাবে সেটা উৎপাদন করব, বা উৎপাদন আমরা দেখেছি উৎপাদন করতে গেলে সমাজে যে বিভিন্ন শ্রেণী রয়েছে, বিভিন্ন মানুষ, বিভিন্ন পেশা আমরা বেছে নিই, প্রত্যেকটা মানুষ কেউ এককভাবে তার চাহিদার সবগুলি পূরণ করতে পারে না বা উৎপাদন করতে পারে না। কেউ শিক্ষকতা করছে, কেউ ব্যবসা করছে, কেউ কৃষিকাজ করছে, কেউ গাড়ি চালাচ্ছে, এইভাবে বিভিন্ন মানুষ বিভিন্ন কাজ করছে তার নিজের মতো করে, এবং নিজের থেকে একটা পেশা সে বেছে নিচ্ছে, নিয়ে সেটাকে উৎপাদন করছে এবং উৎপাদনে অংশ নিচ্ছে, এবং তার যে আয় উপার্জন করছে সে আয় দিয়ে সে তার অন্যান্য চাহিদাগুলি পূরণ করে। এবং এটা করতে গিয়ে যে এখানে সীমিত সম্পদের ব্যবহার, তখন সেক্ষেত্রে আমরা দেখছি এখানে কী ব্যবহার করছে, কীভাবে যে সীমিত সম্পদটাকে ব্যবহার করবে, কোথায় কতটুকু ব্যবহার করবে, এটা এখান থেকে স্থির করে নিতে হয়। অর্থনীতি এটাই আমাদের শেখাচ্ছে। অর্থনীতি শেখাচ্ছে আমরা কীভাবে কোন পদ্ধতিটা গ্রহণ করব, যে বিভিন্ন পদ্ধতি উৎপাদনের যে বিভিন্ন পদ্ধতি রয়েছে সেখান থেকে আমরা কোন পদ্ধতিটা গ্রহণ করব, সেখানে কি আমরা মূলধন বেশি বিনিয়োগ করব না শ্রম বেশি বিনিয়োগ করব, কোথায় উৎপাদন করব, সেটা আমরা দেখি। এবং উৎপাদন করতে গিয়ে সেক্ষেত্রে আমরা যে এটার উৎপাদন মানেই হচ্ছে সেটার কিছুটা পরিবর্তন করা, আকার আয়তনের পরিবর্তন বা স্থান পরিবর্তন, যে একটা সম্পদ, একটা বস্তু কখন সম্পদ হবে, যখন তার আসলে একটা বস্তু সম্পদ না, সম্পদ হচ্ছে তার যে কার্যক্ষমতা, সেটাই হচ্ছে একটা বস্তুর সম্পদ। যেমন আমরা যে কলমটা ব্যবহার করি, কলমটা আমাদের কাছে একটা সম্পদ, কিন্তু কলমটা যখন লেখা কালি শেষ হয়ে যায় তখন সেটা আর সম্পদ হিসেবে গণ্য হয় না, সেটাকে আমরা ফেলে দিই। তার মানে হচ্ছে কলমটা সম্পদ না, কলমটার যে কাজ করার ক্ষমতা, কলমটা যে আমাদের উপযোগিতা প্রদান

হচ্ছে সেটাই হচ্ছে সম্পদ, সম্পদটা কাজে লাগানো। কয়লা যতদিন মাটির নিচে পড়েছিল মানুষ কয়লার ব্যবহার জানতো না, তখন সেটা সম্পদ ছিল না, কিন্তু কয়লার যখন মানুষ ব্যবহার শিখলো তখন সেটা সম্পদ, তখন সেটাকে আমরা ব্যবহার করছি। ঠিক তেমনি একটা জিনিস যখন আমরা সঠিকভাবে ব্যবহার করা তার এটা কার্যক্ষমতা, এটাই হচ্ছে সম্পদে হিসাবে গণ্য করা। ক্ষেত্রে আমাদের যে আজকের ক্লাসে আমরা যেটা জানলাম অর্থনীতি বিষয়টা জানলাম যে এবং কীভাবে অর্থনীতি কাজ করছে, কেন আমরা অর্থনীতি পড়ব, কেন আমাদের অর্থনীতি আমাদের কী কাজে লাগছে সেটা পড়লাম, এবং আমরা দেখলাম যে আমাদের প্রথম অধ্যায়ে যেটা পড়লাম আমরা পালমপুর গ্রামের বিষয়টা, যে সেখানে একটা গ্রামে যেটা আসলে ভারতবর্ষের একটা প্রতিচ্ছবি দেওয়া হয়েছে যে একটা গ্রাম কীভাবে অর্থনৈতিক দিক যে কাজগুলি হয়, যে বিভিন্ন পেশার লোক রয়েছে সেখানে যেমন আছে, তেমনি সেখানে বিভিন্ন জাতি বিভিন্ন ধর্মের লোক যেমন আছে তেমনি আছে, সেখানকার যে কাজের পরিবেশ স্কুল কলেজ অফিস আদালত এগুলি আছে, মানে পুরো একটা গ্রাম মাধ্যমে আসলে সেখানে একটা গ্রামের বর্ণনা না, সেটা একটা পুরো দেশের প্রতিচ্ছ অর্থনৈতিক অবস্থাটাকে তুলে ধরা হয়েছে এটার মাধ্যমে, এটা আমরা দেখলাম। আর দেখলাম আমরা এখানে আমাদের কী ধরনের প্রশ্ন আসতে পারে,

0: যে বিভিন্ন পেশার লোক রয়েছে সেখানে, যেমন আছে তেমনি সেখানে বিভিন্ন জাতি বিভিন্ন ধর্মের লোক যেমন আছে, তেমনি আছে সেখানকার যে কাজের পরিবেশ, স্কুল কলেজ অফিস আদালত এগুলি আছে। মানে পুরো একটা গ্রাম মাধ্যমে আসলে সেখানে একটা গ্রামের বর্ণনা না, সেটা একটা পুরো দেশের প্রতীচ্য অর্থনৈতিক অবস্থাটাকে তুলে ধরা হয়েছে এটার মাধ্যমে। এটা আমরা দেখলাম, আর দেখলাম আমরা এখানে আমাদের কি ধরনের প্রশ্ন আসতে পারে। এখানে একের কিছু মাল্টিপল চয়েস যেমন আসতে পারে, তেমনি আসতে পারে কিছু একের মানে অন্য প্রশ্ন আসবে, আর তিনের মানে কিছু প্রশ্ন এখান থেকে বড় প্রশ্ন আসতে পারে। তোমরা আগামী ক্লাসে আবার দেখা হবে, তোমাদের ধন্যবাদ।
1: শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে এতক্ষণ নবম শ্রেণীর সমাজবিজ্ঞান থেকে পালমপুর গ্রামের গল্প সম্পর্কে পাঠ দিলেন মহাত্মা গান্ধী মেমোরিয়াল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের শিক্ষক প্রণব ভৌমিক।

আকাশবাণী আগরতলা জানিয়ে দিচ্ছি আজকের পরবর্তী অনুষ্ঠান পরিচিতি। সন্ধ্যে 6:30 ঘর গৃহস্থির আসরে বয়স্কদের বিভিন্ন সমস্যায় হোমিওপ্যাথি প্রসঙ্গে ডক্টর কৌশিক রায়ের সাক্ষাৎকার শুনবেন। পরে লোকগীতি শুনবেন বিভিন্ন শিল্পী কণ্ঠে। সন্ধ্যে 7:00 কক্বরক অনুষ্ঠান। রাত 8:05 সমীক্ষা। হিন্দি ছায়াছবির অনুষ্ঠান ছায়াগীত শুনবেন রাত 8:30। রাত 9:00 আধুনিক গান শুনবেন শিল্পী সুচিস্মিতা দাস ঘোষ। রাত 9:15 অ্যাসেম্বলি রিভিউ অনুষ্ঠান কথায় কথায় রাত 9:30। রাত 10:10 কর্মখালী বিজ্ঞপ্তি। রাত 10:15 শুনবেন অনুষ্ঠান নতুন আলোর দিশারি। শুনলেন আজকের পরবর্তী অনুষ্ঠান পরিচিতি। এখন আবহাওয়ার খবর। আগরতলা ও তার পার্শ্ববর্তী এলাকার আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে। কোন কোন জায়গায় হালকা থেকে মাঝারি বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজকে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে যথাক্রমে 34.4 ডিগ্রি সেলসিয়াস এবং 27.6 ডিগ্রি সেলসিয়াস। আগামীকালের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 35 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 97% এবং সর্বনিম্ন 60%। আজ বিকেল 5:30 পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ ছিল 5.8 মিলিমিটার। শুনলেন আবহাওয়ার খবর।

0: ভাইরা বোনেরা দাদারা দিদিরা ছোটরা, লাখ কথার এক কথা এটাই, শুধু টাকা পাঠানোর জন্য কিউআর স্ক্যান করতে বা পিন এন্টার করতে হয়, টাকা পাওয়ার জন্য নয়।
1: আরবিআই এই কথা বলে, কিউআর কোড স্ক্যান করার বা পিন দেওয়ার সময় একটু সাবধানে।
2: আকাশবাণী আগরতলা, এখন শুরু হচ্ছে ঘর গৃহস্থির আসর।

0: ডাক্তার কৌশিক রায়। তার কাছ থেকে জানব বয়স্কদের সাধারণ অসুখ, চিকিৎসা পদ্ধতি, সতর্কতা এবং সুস্থ থাকার নানান উপায় সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য। নমস্কার ডাক্তার রায়, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে।
1: নমস্কার, ধন্যবাদ।
0: বর্তমান সময়ে বয়স্কদের মধ্যে সবচেয়ে বেশি কোন কোন শারীরিক সমস্যা দেখা যায়?
1: নর্মালি যদি দেখি আমরা, এখনকার দিনে বয়স্কদের মধ্যে আমরা ইউজুয়ালি মধুমেহ, যেটাকে ডায়াবেটিস বলা হয়, ডায়াবেটিস টাইপ টু, তারপর আপনার সিওপিডি, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিসঅর্ডার, যেটার মধ্যে শ্বাসকষ্টজনিত রোগ বা যাদের কফজনিত রোগ, ঠান্ডা লাগলে পরে বা শীতকালে এসলে পরে ওদের প্রচণ্ড রকমের ঠান্ডার লাগার ধাত থাকে, যার কারণে ওরা শ্বাস নিতে কষ্ট হয়, নেবুলে যার লাগে, এই সমস্যাগুলো থাকে। হার্টের সমস্যা থাকে, কার্ডিওভাস্কুলার ডিজিজ, সিভিডি বলে থাকি আমরা এটাকে। তাছাড়া অনেক ধরনের এজেড রিলেটেড জেরিয়াট্রিক ডিজিজ বলা হয়, যেমন কি গাউট, আর্থ্রাইটিস, মেমোরি লস, ইম্পেয়ারমেন্ট, তারপরে অস্টিওপোরোসিস, ডিমেনশিয়া ইত্যাদি, এইগুলো ইউজুয়ালি আমরা দেখতে পাই বয়স্কদের মধ্যে।
0: আচ্ছা, এই বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরে ক্রমশ যে রোগ প্রতিরোধক ক্ষমতা, সেটা কেনই বা কমে যায়, বা এটা ধরে রাখার জন্য কি করতে হবে?
1: ইউজুয়ালি আমরা যেটা দেখি, আমাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা, তার মেনলি আমাদের শরীরের মধ্যে যে WBC, হোয়াইট ব্লাড সেল, সেই হোয়াইট ব্লাড সেলটা এটাকে মেনটেন করে, রক্তের একটা কম্পোনেন্ট এটা। তো দেখা যায় এটা বয়সের সঙ্গে সঙ্গে সবকিছুই আমাদের একটু লেথার্জিক হয়ে যায়, এবং মাসকেল এবং নিউরোমাসকুলার, মাসকুলোস্কেলেটাল, মেটাবলিক এবং এন্ডোক্রিনাল যে ফাংশনগুলো আছে সেগুলো একটু ক্ষতিটা, একটু ওদের যে ফাংশনিংয়ের যে ক্ষমতাটা একটু লোপ পায় এবং একটু উইক হয়ে যায়, সেটা বার্ধক্যজনিত আমরা বলে থাকি। তো সিমিলারলি রোগ প্রতিরোধ ক্ষমতা, যেটা WBC কাউন্ট, এটাও বয়স্কদের মধ্যে অনেকটাই কমে আসে। ইউজুয়ালি আমরা 80 বছরের ঊর্ধ্বে যারা বয়স্করা আছে ওদের, ওনাদের মধ্যে এই সমস্যাটা দেখতে পাই, যে অল্পতেই ঠান্ডা লেগে যাচ্ছে, বা যেটা নর্মালি যে কোনো একটা অ্যাডাল্ট পার্সনের বা কম বয়স্ক মানুষের যেটা রোগ প্রতিরোধ হয়ে যেত যে কোনো একটা জিনিসে, তাদের এটা বা ওনার আগে হতো এটা প্রথমে এমন কিছু হতো না, বা অল্পতে ঠান্ডা লাগতো না, বা যে কোনো কিছু হুট করে ফাঙ্গাল ইনফেকশন হতো না, ব্যাটসোর হতো না, একটা বয়সের পরে সেটা হয়ে যাচ্ছে। তো এখানে নিশ্চয়ই WBC কাউন্টের একটা ভূমিকা আছে, যেটা কমে যাচ্ছে, এবং বোন মেরোতে যে সেল কাউন্ট তৈরি হয় সেটার যে ডেভেলপমেন্টাল ম্যাটারগুলো, সেটাও একটা পার্থক্যজনিত কারণে অনেকটাই স্থিতিশীল এবং স্লো হয়ে যায় বয়স্কদের মধ্যে।
0: আচ্ছা, আমাদের প্রচলিত একটা ধারণা রয়েছে যে শুধুমাত্র শিশুদের জন্য হোমিওপ্যাথি, একটু বয়স্ক হলে বা একটু কম বয়স্ক যুবক বলুন যেতে চায় না, বলছে না এগুলো আমাদের কাজ করবে না, এগুলো বাচ্চাদের জন্য। এই ধারণাটা সম্পর্কে আপনি কি বলবেন, কীভাবে ভাঙার চেষ্টা করবেন এই ধারণাটাকে?
1: অ্যাকচুয়ালি বাচ্চাদের, অ্যাকচুয়ালি আমাদের মধ্যে অনেকটা ভ্রান্ত ধারণা আছে আগে থেকে হয়ে, যেমন কাটা লাগলে আমাদের কিছু কিছু ওষুধের নাম অনেকে জেনে থাকে, আগেকার দিনের ডাক্তারবাবুরা ছিল হোমিওপ্যাথি, তারপরে মাথায় ব্যথা লাগলে আনিকা, এগুলো অনেকটাই মানে মানে আমাদের চারিপাশে এগুলো অনেক প্রচলিত আছে, সেই জন্য বাচ্চাদের ক্ষেত্রে ইউজুয়ালি বলা হয়। কিন্তু বাচ্চারা, বয়স্করা এবং যে কোনো বয়সের লোকেদের, সে পুরুষ হোক, মহিলা হোক, বা সে বয়স্ক হোক, বাচ্চা হোক, আমাদের হোমিওপ্যাথি এটা নির্বিশেষে কাজ করে যাচ্ছে। এবং ইউজুয়ালি আমরা দেখে থাকি অ্যাডাল্টদের মধ্যে একটা প্রিভেলেন্ট একটা বিষয় থাকে, যে অনেকেই নেশা করে বা টুকটাক পান খায়, জর্দা খায়। তো আমাদের ক্লিনিকে এসে বলে যে আমরা তো হালকা টুকটাক পান জর্দা খাই, বা আমরা ব্যস্ত থাকি, আমাদের ওষুধ খাওয়া টাইম সেরকম ঠিক থাকে না। তো বাচ্চা এবং বয়স্কদের মধ্যে ওরা তো বাড়িতে থাকে, খেতে পারে, বা ওরা সেরকম নেশাও করে না, ওদের কাজ করবে, আমাদেরকে করবে কি না, বা এরকম আরও অনেকগুলো কারণে একটা ভুল ভ্রান্তি আছে। তো সেটার জন্য আমরা বলে থাকি যে না, নেশা কখনোই করা উচিত না। তাছাড়া যদি কেউ নেশা আস্তে আস্তে ছাড়ছেন বা কমিয়ে আনছেন, আমরা সাজেশন দিই, যদি নেশা করে থাকে তো মুখটা কুলকুচি করে 10-15 মিনিট পরে ওষুধ খেলে কোনো সমস্যা হবে না। আর তাছাড়াও আপনি যদি, সেই বয়স যতই হোক, ওনাদের আমরা কাউন্সেলিং করি, এবং এই ভুল ভ্রান্তি অনেকটাই আমরা এই মডার্ন মেডিসিনের হোমিওপ্যাথি আজকের দিনে আমরা দূর করতে পেরেছি, যে বাচ্চা হোক, বয়স্ক হোক, কি অ্যাডাল্ট হোক, বা নর্মাল বয়স, বা যে কোনো এজ রেঞ্জ হোক, হোমিওপ্যাথি বরাবরই বয়সে নির্বিশেষে কাজ করে যাচ্ছে।
0: আচ্ছা, মানে শুধু এই বাচ্চাদের কাজ করবে এরকম কোনো ব্যাপার নেই, আমাদের যে ভ্রান্ত ধারণা রয়েছে সেটা আমাদের দূর করতে হবে,
1: একদম আমাদের
0: যে কোনো বয়সেরই কাজ করছে।
1: আমাদের যে মেডিসিনগুলো প্রুভ হয়, প্রত্যেকটা মেডিসিন

শুভ সন্ধ্যা প্রিয় কৃষক বন্ধুরা, ঘর গৃহস্থির আসরে আপনাদের সকলকে আমরা স্বাগত জানাচ্ছি। কৃষক বন্ধুরা, বর্তমান সময়ে বয়স্কদের মধ্যে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, বাতের ব্যথা, অনিদ্রা, হজমের সমস্যা, স্মৃতিভ্রংশ, দুর্বলতা ইত্যাদি নানা শারীরিক সমস্যা ক্রমশ বাড়ছে। অনেকেই দীর্ঘমেয়াদী চিকিৎসার পাশাপাশি পার্শ্ব প্রতিক্রিয়াহীন বিকল্প চিকিৎসা হিসেবে হোমিওপ্যাথির ওপর ভরসা রাখছেন। এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত জানার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক

0: আমাদের অনেকগুলো স্টেজে প্রুভিং, পিআরভিএনজি প্রুভিং মানে হচ্ছে এটা যে আপনাদের মানে যে মেডিসিনটা যে একটা মানুষ সুস্থ মানুষের শরীরের উপর প্রয়োগ করে তার যে রিয়াকশনগুলো পাওয়া যাচ্ছে ওটার উপর ভিত্তি করে সেই সিমটম সিমিলোলজি বলে সিমিলিয়া সিমিলি বা স্কিউরেন্টের পদ্ধতিতে হোমিওপ্যাথি মেডিসিনগুলো হয়। তো এই মেডিসিনগুলো যখন আমাদের মানে অ্যাপ্রুভাল পায় প্রত্যেকটা এজের গ্রুপের উপরে টেস্ট হয়েই সেটা পায়, সুতরাং এটা প্রত্যেকটা এজ গ্রুপের উপরেই প্রযোজ্য।
1: আচ্ছা, নতুন করে কি একটা ব্যাপার হয়েছে যে সেই কবে এই ওষুধগুলো বেরিয়েছিল তার বাইরে নতুন কিছু ওষুধ আর নেই বা এরকম কিছু ধারণা রয়েছে, নতুন করে কি কোনো ওষুধ বেরোচ্ছে?
0: দেখুন, আপনারা সবাই দেখে থাকবেন আগেকার দিনে আমরা ছোটোবেলায় দেখেছি অনেক হোমিওপ্যাথি ছোট ছোট কিছু কিছু দোকান থাকতো যেগুলোর মধ্যে আমাদের পুড়িয়া থাকতো যেটা দেওয়া হতো এবং কাজ করতো। এখনকার দিনে হোমিওপ্যাথি এতটাই ডেভেলপ করেছে, আমাদের হোমিওপ্যাথিতে এখন ট্যাবলেট আছে, হোমিওপ্যাথিক ট্যাবলেট, হোমিওপ্যাথিতে সিরাপ আছে, হোমিওপ্যাথিতে ভিটামিন টনিক থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস আছে। তো আমাদের মধ্যে যেহেতু হোমিওপ্যাথি এতটাই ডেভেলপ করেছে তো নতুন ওষুধ নিশ্চয়ই আসছে, না হলে এই ডেভেলপমেন্টগুলো হতো না। প্রত্যেকটা মেডিসিন যেগুলো আসছে, কিছু আছে জার্মান মেডিসিন যেটা বাইরে থেকে আসছে, কিছু আমাদের ইন্ডিয়ান হার্বসের উপর, ইন্ডিয়ান কিছু কিছু মেডিসিনাল প্ল্যান্টস, ইন্ডিয়ান কিছু কিছু অ্যানিমেলের উপর প্রযোজ্য করে প্রয়োগ করে সেই ড্রাগ প্রুভিং যেটাকে বললাম, সেই ড্রাগ প্রুভিংয়ের মাধ্যমে সেই ড্রাগটা যখন বিভিন্ন রকম মানুষের উপর, বিভিন্ন এজ গ্রুপের মানুষের উপর বিভিন্ন সিজনে যখন টেস্টিং হয়ে আসছে, ওই ড্রাগটা তখন অ্যাপ্রুভাল পাচ্ছে আমাদের সিসিআরএস এবং যারা কমিটি আছে ড্রাগ কন্ট্রোল কমিটি, ওদের থেকে অ্যাপ্রুভাল পায়, পেয়েই সে নতুন করে আমাদের মেডিসিনাল মেডিকাতে আমরা কার্যকরী হিসাবে এটা ইউজ করতে পারছি এবং নিশ্চয়ই প্রচুর মেডিসিন বাড়ছে, যার ফলে কি হচ্ছে আমাদের আগে থেকে অনেকটাই ডেভেলপ করে এখন হোমিওপ্যাথি মডার্ন মেডিসিনের সঙ্গে এক পাল্লায় প্যারালালি চলে বেড়াচ্ছে।
1: আচ্ছা, এটা একটা খুব ভালো মানে খবর শোনালেন আমাদের। আপনি বয়স্কদের বিভিন্ন সমস্যার কথা বলছিলেন, তার মধ্যে একে বলছিলেন যে বাতের ব্যথা, হাঁটুর সমস্যা, এ ধরনের যে সমস্যাগুলো এগুলো বয়স্কদের একটু বেশি হয়ে থাকে। বিশেষ করে কি বলবো, 50 পেরোলেই হাঁটুর সমস্যা কিন্তু শুরু হয়ে যায়। হ্যাঁ, আর 50 পেরোলে আপনি তাকে বয়স্ক লোক বলতে পারবেন না। হ্যাঁ, তো সেক্ষেত্রে এই যে আগে থেকেই শুরু হয়ে গেল এবং সেটা বার্ধক্যজনিত কারণে আরও বেশি বেড়ে যায়, তো তাদের হোমিওপ্যাথি কতটা কার্যকর তাদের বেলায়?
0: দেখুন, আমাদের যে এখনকার লাইফস্টাইল, আমাদের মধ্যে ম্যাক্সিমাম মানুষের মধ্যে এখন ওবেসিটি, হয়তো সে খুব মোটা বা তার যতটুকু হাইটের তুলনায় ওয়েট হওয়ার কথা সেতটুকু নয়, একটু বেশি, কারণ আমাদের লাইফস্টাইল এখন সেডেন্টারি লাইফস্টাইল বলা হয়, আরামায়েশের লাইফস্টাইল হয়ে গেছে। যারা মাঠে ঘাটে পরিশ্রম করছেন ওদের কিছু কিছু মানুষের ক্ষেত্রে আলাদা, কিন্তু ম্যাক্সিমাম দেখা যাচ্ছে এখন ওবেসিটি, মোটাপা একটা প্রবলেম, যার ফলে কি হচ্ছে আমাদের যে হাড়ের যে লেন্থ এবং যার যে ক্যাপাসিটি, আমাদের যে ফুডটা ইনটেক করছি, আমাদের যে বাতাবরণ, তাদের একটা নির্দিষ্ট একটা শীত মানে তার একটা টার্গেট আছে, তার একটা ক্যাপাসিটি বলে একটা জিনিস আছে, সেটার মধ্যে যখন আমাদের ওয়েট গেইন, ফ্যাট, মাসেল গেইন মানে স্ট্রেংথ যখন অনেকটাই বেড়ে যাবে, তখন অটোমেটিক্যালি বোন এবং ক্যালসিয়ামের উপর অনেকটাই চাপ পড়ছে, যার ফলে কি হচ্ছে ক্যালসিয়াম ডিমান্ড অটোমেটিক বেড়ে যাচ্ছে এবং বোনগুলো আমাদের ফ্রেজাইল হয়ে যায়, ভঙ্গুরে হয়ে যায়। তো যার ফলে কি এটা একটা কারণ, তাছাড়া আরও অনেকগুলো কারণ আছে, আগেকার দিনে এত অ্যালকোহল স্মোকিং বিষয় ছিল না, এখন অনেকটাই বেড়ে গেছে, বা তাছাড়াও আমাদের মধ্যে আগে দেখা যেত অনেক সবাই যারা আগেকার দিনের যারা ছিলেন তারা খুব পরিশ্রম করতে অনেকটাই হেঁটে যেতেন বা খেলাধুলার মধ্যে যুক্ত থাকতেন, এখন দেখা যাচ্ছে এগুলো নেই, যার ফলে কি হচ্ছে যতটা আমরা আমাদের শরীরের অঙ্গগুলোকে সেই বোনগুলোকে কার্যকরী করবো ততই বোনগুলো আমাদের হেলথগুলো ক্যালসিয়াম ডিমান্ডটা সেরকমভাবে স্টেবিলাইজ থাকবে। তো এখনকার দিনে দেখা যাচ্ছে কি 50 যেটা বললেন বা আরও কম বয়সে দেখা যাচ্ছে ওইগুলো হচ্ছে না বলে, এখন সেডেন্টারি লাইফস্টাইল, লাইফস্টাইল চেঞ্জ হয়েছে, এনভায়রনমেন্ট চেঞ্জ হয়েছে বলে আমাদের সেই রকমভাবে একটা যেই বয়সে হওয়ার কথা নয় ওই বয়স থেকেই এখন অনেকটাই সেই অস্টিওপোরোসিস হোক বা ক্যালসিয়াম অভাব বা গাউটজনিত অনেক বিষয়গুলো মানুষরা ভুগছে এবং তার জন্য আমরা হোমিওপ্যাথি অনেকটাই কাজ করছে, সঙ্গে সঙ্গে আমরা লাইফস্টাইল মডিফিকেশনেরও উপদেশ দিয়ে থাকি।
1: একদমই, ওজন অনেকটাই ডিপেন্ড করে হাঁটুর ব্যথা জন্যে, তো এই জায়গায় দাঁড়িয়ে হোমিওপ্যাথির ট্রিটমেন্ট কী রয়েছে?
0: যেটা বললাম আমি, আমাদের অনেকটাই লাইফস্টাইল মডিফিকেশনের কথা আমরা বলে থাকি, তার সঙ্গে সঙ্গে আমরা কিছু মেডিসিন আছে যেমন ক্যালকিরিয়া কার্ব বলে একটা মেডিসিন আছে, আর্সেনিকাম অ্যালবাম আছে, এমন আর অনেকগুলো মেডিসিন আছে যার যার যে আমি মানে আগের আমার সিরিজ অফ এপিসোডগুলোর মধ্যে বলেছি যে প্রত্যেকটা মানুষ ইন্ডিভিজুয়াল, আমরা প্রত্যেকটা মানুষকে ভিত্তি করে তার যে সিমটোমেটোলজি বেস করে আমরা ওষুধটা দিই, সুতরাং তার ভিতরে গিয়ে একদম গোড়ায় নির্মূল হিসাবে কাজ করে। তো যে মেডিসিনগুলোর নাম বললাম এমন আরও অনেকগুলো মেডিসিন আছে, ওই মেডিসিনগুলো যেটা যেই মানুষের উপরে এক্সাক্টলি প্রযোজ্য হবে, আমরা কেস টেকিং করে অনেকক্ষণ সময় লাগিয়ে তাকে পেশেন্টটাকে পুরো স্টাডি করে আমরা সেই মেডিসিনটা দিচ্ছি এবং ওই মেডিসিনগুলো গ্রুপ

0: মেডিসিনগুলো বিভিন্ন গ্রুপের পেশেন্টের উপরে 100% কার্যকরী হচ্ছে।
1: আপনি ক্যালসিয়ামের কথা বলছিলেন, হোমিওপ্যাথিতে ক্যালসিয়াম রয়েছে?
0: হ্যাঁ 100%। এই যে ক্যালকিরা কাপ বললাম, এই ক্যালকিরা কাপ যে মেডিসিনটা সেটা তৈরি হয় আমাদের ক্যালসিয়াম সিলিকেট অফ ক্যালসিয়াম থেকে, সেটার মধ্যে কি সেটা আমাদের অস্টিওরাম অফ ক্যালসিয়াম বলা হয়, ওটা একটা নিজস্ব একটা ক্যালসিয়াম থেকে তৈরি করে আমরা হোমিওপ্যাথি পদ্ধতিতে তৈরি হয় সিমিলিবাস কিউরেন্টের মেথডে। তাছাড়া আরও অনেক ক্যালসিয়ামের আমরা ক্যালকিরা গ্রুপের অনেকগুলো মেডিসিন রয়েছে, তো ওই মেডিসিনগুলো আমাদের পেশেন্টের উপর যার যেটা প্রণাবলীর মধ্যে পড়ছে, যার যেটা সিমটোমেটোলজির উপর পড়ছে সেটার উপর ভিত্তি করে আমাদের দেওয়া হচ্ছে এবং 100% সফল রেজাল্ট পাওয়া যাচ্ছে, পেশেন্টের ফিডব্যাকও খুব ভালো পাওয়া যাচ্ছে।
1: আচ্ছা, উচ্চ রক্তচাপের কথাও বলছিলেন বা হাই ব্লাড প্রেশার, এই যে উচ্চ রক্তচাপ এবং তার সঙ্গে থাকে ডায়াবেটিস, হ্যাঁ এই দুটো মিলে কিন্তু ভীষণ রকম একটা সমস্যায় ফেলে মানুষকে, এইসব রোগীদের ক্ষেত্রে হোমিওপ্যাথির ভূমিকা কি?
0: দেখুন, উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস এটাও একছাড়াই সত্যি কথা বলতে একটা লাইফস্টাইল ডিজিজ বলে থাকি আমরা। আমাদের যে ফুড হ্যাবিট, আমাদের ফুড হ্যাবিটের মধ্যে যেরকমটা হওয়া উচিত আমাদের ফুড হ্যাবিট অনেকটাই বদলে গেছে এবং আমরা সেটা মেনটেন করতে পারছি না ম্যাক্সিমাম মানুষ, যার ফলে কি হচ্ছে আমাদের যে ব্লাড প্রেশারে, ব্লাডের যে নর্মাল যে প্রেশারটা হওয়া উচিত, হার্টের যে ক্যাপাসিটি এবং হার্টের যে পাম্পিং রেটটা যেটা ব্রেন থেকে সার্কুলেট করা হয় সেটা ঠিক মতো হচ্ছে না, এবং যার ফলে দিনের পর দিন সেই লাইফস্টাইল মেনটেনের কারণে, ফুড হ্যাবিট মেনটেনের কারণে আমাদের জাঙ্ক ফুড খাচ্ছি যেটার ফলে আমাদের কোলেস্ট্রল বাড়ছে। একটা নালী দিয়ে যখন জল যায় সেই নালীটা যদি আমাদের ব্লকেজ হয়ে থাকে নিশ্চয়ই তখন না প্রেশার পাইপটার উপর প্রেশারটা পড়বে, পাইপলাইনের উপর প্রেশার পড়বে, সেমভাবে আমাদের আর্টারি ভেনগুলোর উপর প্রেশার পড়ে তার ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে। সিমিলারলি আমাদের যতটুকু আমাদের ক্যালোরিজ দরকার বা কার্বোহাইড্রেট খেতে হবে বা যে কোনো রকমের ফুড পার্টিকেল খেতে লাগবে সেটা নির্দিষ্ট একটা ব্যালেন্স ডায়েট আছে, সেটা এক্সাক্ট না করতে পারলে প্লাস মাইনাস একটু হলে কোনো সমস্যা হয় না, কিন্তু আমাদের এখন ড্রাস্টিক চেঞ্জ হয়ে যাচ্ছে, এই সফট ড্রিঙ্কস বা এই যে কোল্ড ড্রিঙ্কস বা এইগুলো খাওয়া হচ্ছে বা রেগুলার বেসিসে আমরা একটা যেই রকম একটা পিৎজা বার্গার যা পাচ্ছি খাচ্ছি, যখন খুশি যেরকম খুশি, আমরা আজকে ইচ্ছা হলো 12টায় খেলাম একদিন 10টায় খেলাম, এই লাইফস্টাইলগুলোর জন্য কী হচ্ছে আমাদের বডির যে প্যাঙ্ক্রিয়াস আছে, প্যাঙ্ক্রিয়াসের আইলেটস অফ ল্যাঙ্গারেন্স একটা সেল আছে ওটার মধ্যে থেকে আমাদের ইনসুলিন সিক্রিয়েট হয়, তো তার ব্রেন থেকে যে তার কমান্ডটা যায় পিটিউটারি গ্ল্যান্ড থেকে যখন কমান্ড যাবে এবং প্যাঙ্ক্রিয়াস থেকে যখন সেই হরমোন রিলিজ হবে যেটা আমাদের সুগারটাকে মেটাবলাইজ কন্ট্রোল করে রাখে, তো ওটাও ডিস্টার্ব হয়ে যাচ্ছে, যার ফলে কি হচ্ছে অনেক অল্প বয়সে আমাদের ডায়াবেটিস ধরা পড়ছে এবং সেই ডায়াবেটিসের যে মানে পরিমাণ এবং ডায়াবেটিসের পেশেন্টদের যে সংখ্যা দিনকে দিন বেড়ে যাচ্ছে।
1: এটা তো প্রত্যক্ষ দেখা যায় প্রত্যেক দিনের ব্যাপার, যে রাতে 12টা বেলা যদি আপনি কোনো কাজে রাস্তায় বেরোন দেখবেন যে ফাস্টফুডের দোকানগুলোতে তখনও ভিড়, হ্যাঁ রাত 12টা সাড়ে 12টা পর্যন্ত মানুষ ফাস্টফুড খাচ্ছে,
0: জিভ খাচ্ছে, সকালে দেরিতে উঠছে, আবার উঠছে না অনেক সময়, আবার ঘুম কম হচ্ছে, রাত্রেবেলা কাজ করে ঘুমাচ্ছে সকালে উঠে চলে যেতে হচ্ছে, ঘুমের অভাবে এই রোগগুলো হতে পারে উচ্চ রক্তচাপ।
1: হ্যাঁ, তাছাড়া দেখুন আপনি কোল্ড ড্রিঙ্কস এর কথা বললেন বা সফট ড্রিঙ্কস এর কথা বললেন, হাজারে হাজারে গাড়ি কিন্তু প্রতিদিন খালি হচ্ছে প্রত্যেক দোকানে দোকানে, তো এগুলো মানুষ খাচ্ছে বলেই তো আসছে বা বিক্রি হচ্ছে, তো স্বাভাবিকভাবেই এই যে ব্যাপারটা খাবারের যে ব্যাপারটা আমরা যদি সচেতন না হই তাহলে এই সমস্যাগুলো বাড়তে থাকবে, তাই না?
0: দিনকে দিন বাড়তে থাকবে এবং আমাদের মেডিসিনের উপর ডিপেন্ডেন্সি অনেকটাই বেড়ে যাবে। এইগুলো অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের নর্মালি হিউম্যান আমাদের লাইফস্টাইলের এগুলো হচ্ছে গ্রিড, আমাদের বডি যতটুকু নিড এটার বাইরে যদি এক ফোটো কিছু আমরা নিই সেটা হচ্ছে গ্রিড, আমরা এখন গ্রিডের উপর গ্রিড নিচ্ছি, এবার নিজেরা তো নিচ্ছি আমাদের বাচ্চাগুলোকেও সেই পথে আমরা হাঁটাচ্ছি, একটু খাওয়া একটু দেশে দিক হয়ে গেলো আমরা বেশি করে খাওয়া হচ্ছে, খাওয়ার পর একটা কোল্ড ড্রিঙ্কস একটা মানে একটা ফ্যাশন হয়ে গেছে, তো বাচ্চারা দেখে দেখে বড় হচ্ছে ওরাও খাচ্ছে, তো একটা মানুষ যখন সে বয়স্ক লোকটা যখন এফেক্টেড হচ্ছে বাচ্চারাও এখন একটু বয়স হয়ে গেলে একটু অ্যাডাল্ট স্টেজে গেলে ওরাও সেই রোগে এফেক্টেড হয়ে যাচ্ছে, যার ফলে এইগুলো এই খাওয়া এই জাঙ্ক ফুড এবং এই কোল্ড ড্রিঙ্কস বা এই এটসেট্রা ফুডগুলো খাওয়ার কারণে।
1: আচ্ছা, এই মধুমেহ রোগ নিয়ে যদি একটু বিস্তারিত বলেন, এর হোমিওপ্যাথি ট্রিটমেন্টটা ঠিক কীরকম?
0: মধুমেহ রোগের জন্য ফার্স্ট আমি যেটা বললাম আগেও আমাদের লাইফস্টাইল মডিফিকেশন, ডায়েট মডিফিকেশন ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট প্রায়োরিটি, তারপরে হচ্ছে গিয়ে সেটা আমাদের দেখি আমাদের জেনেটিকভাবে কার কতটুকু আছে, এবার জেনেটিক্যালি যদি দেখি কেউ বেশি এফেক্টেড তার ক্ষেত্রে আমরা আরও স্ট্রিংজেন্ট এবং আরও স্ট্রিক্ট লাইফস্টাইল দিয়ে দেওয়া হয়, ডায়েট দিয়ে দেওয়া হয়, কেউ যদি দেখা যায় যে নিজে এফেক্টেড হয়েছে তার জেনেটিকভাবে নেই বা তার এফেকশনের ইয়েটা কম লাইফস্টাইলটা ঠিক আছে তখন আমরা ব্যালেন্স করে দেওয়া হয়। তার সঙ্গে আমাদের অনেকগুলো মেডিসিন আছে, আমাদের তিনটা মেডিসিনের নাম বলবো, সিজিজিয়াম জাম্বুলেম, সিজিজিয়াম জাম্বুলেনাম জিমনি মাসিলভেস্টা, আর হচ্ছে আপনার আমাদের ক্যালকিরিয়া অস, এছাড়াও আরও অনেক মেডিসিন রয়েছে যেগুলা আমাদের মধুমেহ যেটা ডায়াবেটিস রোগের উপরে খুব 100% ভালো এফেক্ট করে। তাছাড়াও স্পেস

0: আয়ুর্বেদিক মেডিসিনগুলো ছাড়াও আমাদের কাছে অ্যারাউন্ড 89 গ্রুপ অফ ড্রাগস আছে যেগুলো পেশেন্টের উপর সেন্ট্রিক করে, যেটা যেটা বললাম, তার কেস টেকিং করে, রেপার্টাইজেশনের পরে তার স্পেসিফিক যে মেডিসিনগুলো হয় সেই মেডিসিনগুলো তার ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে।
1: এমনিতে আমরা যে প্রচলিত ট্রিটমেন্ট তার মধ্যে আপনার একই ওষুধ তো অনবরত খেয়ে যেতে হয়, সবসময় খেয়ে যেতে হয়, তো হোমিওপ্যাথিও থেকেও কি একই রকম একই ওষুধ মানে প্রতিনিয়ত খেয়ে যেতে হবে?
0: না, একদমই না। হোমিওপ্যাথি আমরা সবসময় টার্গেট থাকি যে নির্মূল করা, সেটা আমরা ছোটবেলা থেকে শুনেছি এবং 100% সত্য যে হোমিওপ্যাথি আমাদের যিনি রোগকে নির্মূল করে, কারণ সে রোগের প্রণালীতে সঙ্গে হেঁটে সিমিলে সিমিলে বা স্কিউরেন্টের পদ্ধতিতে করে। তো সারা জীবন ওষুধ খাওয়ার প্রশ্ন থাকেন, হ্যাঁ, এবারে যদি অনেক কিছু ডিপেন্ড করে যেই মানুষটা আপনার খুব খারাপভাবে এফেক্টেড হয়েছে বা তার লাইফস্টাইল ঠিক নেই, সে মেডিসিনও খাচ্ছে কিন্তু আবার সেদিকে লাইফস্টাইলও ঠিক রাখছে না, বা কোল্ড ড্রিঙ্কস খেয়ে যাচ্ছে বা জাঙ্ক ফুড খেয়ে যাচ্ছে বা ঘুমাচ্ছে না ঠিক করে, বা তার যে এক্সাইটিং ফ্যাক্টরগুলো মেনটেনিং কজগুলো সেগুলো সে চালিয়ে যাচ্ছে, তখন ওষুধ অনেক দিন খেতে লাগবে বা বেশি দিন খেতে লাগবে। তাছাড়াও একটা এজের পরে যেই জায়গায় দেখা যাচ্ছে যে অন্য আমাদের মেডিসিন তার লাগতো দিনে 3-4-5টা করে, হোমিওপ্যাথি 2টা ডোজ খেলেই তার এটা কাভার হচ্ছে, কিন্তু 2টা ডোজ লাগছে, তো অনেকের লাগছে অনেকের লাগছে, কিন্তু একটা সময়ের পরে অন্য সব আমাদের লাইফস্টাইল মডিফিকেশন এবং ডায়েট সেগুলো কন্ট্রোল করে যতটুকু আমাদের মেডিসিন যা করবে, নর্মাল অবস্থায় যদি সে যদি 10% ভালো থাকতো, হোমিওপ্যাথিটা দিয়ে আমরা দেখছি সেটা মেডিসিন নেওয়ার পরে সে অ্যারাউন্ড 70-80% ভালো থাকছে, তো তার ওয়েলবিংয়ের মানে সংখ্যাটা বেড়েছে, যার ফলে মানুষের হোমিওপ্যাথির উপর বিশ্বাসটা দিনকে দিন বাড়ছে এবং আমরা হোমিওপ্যাথিও ডেভেলপ করছে, যার ফলে সিরাপ এবং ট্যাবলেট ফর্মে আমরা চলে এসেছি।
1: আচ্ছা, এই যে উচ্চ রক্তচাপ কিংবা মধুমেহ যেটা বললেন, এটা কি নির্মূল করা সম্ভব?
0: অনেক পেশেন্ট আমাদের নির্মূল হয়েছে, আমার নিজস্ব কাছে কেস রেকর্ড আছে, আমাদের প্রফেসরদের কাছে কেস রেকর্ড আছে, আমাদের হোমিওপ্যাথি যে মেডিকেল কলেজগুলো আছে এখানেও কেস রেকর্ড আছে, এবং পেশেন্ট নিজে আছে তার কোন কোন সময়ে তার সুগার কত ছিল, রেজিস্টার ল্যাবরেটরিতে তার রিপোর্ট, এগুলো সব সংরক্ষিত আছে। আমাদের 100% কিওর হচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে ওষুধ অনেক দিন যাবৎ খেয়ে যেতে হচ্ছে, আর কিছু কিছু ক্ষেত্রে তার ইনসুলিন লাগতো, ইনসুলিন থেকে বন্ধ করে এখন মেডিসিনে আসা হয়েছে, আস্তে আস্তে সে ঠিক হবে। আর যদি খুব বয়স্ক রোগ হয় তখন একটু একটু ওষুধ লাগে, কিন্তু ওষুধের পরিমাণ এবং ওষুধের সংখ্যা এবং ওষুধের যে আমাদের যে গ্রুপ অফ ড্রাগস অনেকটাই কম লাগে হোমিওপ্যাথিতে। আর তাছাড়াও আমাদের নির্মূল করার যে ক্ষমতাটা এবং সাইড এফেক্টবিহীন ওই বিষয়টা হোমিওপ্যাথিতে 100% প্রযোজ্য এবং আমরা এটা প্রুভেন।
1: আচ্ছা, বয়স্কদের আরেকটা বড় সমস্যা হয় ভুলে যাওয়া বা স্মৃতিভ্রংশ, আমরা যেটা বলি
0: ডিমেনশিয়া বলে থাকি,
1: ডিমেনশিয়া, এবং তার সঙ্গে থাকে বার্ধক্যজনিত দুর্বলতা কিংবা ক্লান্তি, এগুলো কি দূর করা সম্ভব?
0: দেখুন, একটা বয়সের পরে আমরা 4টা ডি বলি, ফোর ডিজ অফ জেরিয়াট্রিক্স বলতে, জেরিয়াট্রিক মানে বয়স্কদের নিয়ে যে সমস্যাগুলো, তার মধ্যে 1 নম্বর হচ্ছে ডিমেনশিয়া, যেটা আপনি বললেন ভুলে যাওয়ার সমস্যা। তারপর হচ্ছে ডিপ্রেশন, একটা বয়সের পরে তার হরমোনাল চেঞ্জ হয়, সে হয়তো সেরকম সময় পাচ্ছে না তার পরিবার পরিজনদের থেকে, সেই আপনজন যারা তার সঙ্গে থাকতো সেরা গত হয়েছেন তাদের কথা মনে পড়ছে, বলতে পারছে না, এরকম ডিপ্রেশন। তারপর হচ্ছে ডেলিরিয়াম, ডেলিরিয়াম মানে হচ্ছে ভুলভাল বকছে, ভুলভাল ভাবছে, একটা বয়সের পরে নার্ভাস সিস্টেমগুলো ড্যামেজ হওয়ার ফলে বা স্মৃতি লোপ পায় এবং অনেকগুলো কারণে সেই ডেলিরিয়ামটা হয়। আরেকটা হচ্ছে ডিলিউশন, বোঝার ক্ষমতা তার অনেকটা লোপ পাচ্ছে এবং ডিলিউসড হয়ে যাচ্ছে সে, তো এই 4D তার অনেকভাবে এফেক্ট হচ্ছে, যার মধ্যে ডিমেনশিয়া ওয়ান অফ দেম।
1: আচ্ছা, তার মানে এই সমস্ত সমস্যা থেকেও হোমিওপ্যাথির মাধ্যমে আমরা মুক্তি পেতে পারি, তাই তো?
0: একদম। তাছাড়াও আমরা মেডিসিন কদিন খেতে লাগবে, তাছাড়া আমাদের কিছু কিছু কাউন্সেলিং প্রয়োজন হয়, বয়স্ক লোকেদের আমরা ডাকি, আমাদের কিছু কিছু গাইডলাইন আছে, আমাদের কিছু কিছু কাউন্সেলিং টেকনিক্স আছে, এগুলো আমাদের প্রযোজ্য করা হয়, আমাদের যারা রেজিস্টার্ড চিকিৎসকের কাছে আমরা যেতে পরামর্শ দিই ওনাদেরকে নিয়ে, তো ওরা যখন ওনাদের কাউন্সেলিং করছে ওনার লাইফের প্রতি আরও ভরসা এবং লাইফের প্রতি বিশ্বাস অনেকটাই বেড়ে যাচ্ছে বয়স্কদের, যার ফলে এই 4D অনেকটাই আমরা কিওর করে দিতে বা ওষুধ খাইয়ে এটাকে কন্ট্রোল করে রাখতে আমরা সক্ষম হচ্ছি।
1: আচ্ছা, ধরুন কেউ অনেক দিন ধরে একই রকমের ওষুধ খেয়ে যাচ্ছে প্রচলিত চিকিৎসা পদ্ধতিতে, সেই জায়গায় দাঁড়িয়ে হঠাৎ করে কি হোমিওপ্যাথিতে যাওয়াটা ঠিক হবে?
0: দেখুন, প্রচলিত পদ্ধতিতে যারা খাচ্ছে আমরা ওটার সম্বন্ধে কিছু বলতে চাই না, কিন্তু যারা হোমিওপ্যাথিতে আসতে চাইছে আমরা তখন তার ফুল কেস টেকিং যখন নেই, তখন তার ফুল কেস টেকিংয়ের মধ্যে থেকে আমরা তার স্টাডি করি, সে কতদিন ধরে কী ওষুধ খাচ্ছে, অ্যাটসেট্রা অ্যাটসেট্রা। তো এই যে তার ডিটেল কেস টেকিংটা আমরা পেলাম, ওই ডিটেল কেস টেকিংয়ের উপর ভিত্তি করে আমরা ওনাদেরকে সাজেস্ট করি যে আপনারা এই মেডিসিনটা কদিন চালাবেন, সঙ্গে আমাদের মেডিসিন নেবেন, অথবা

0: আপনি যেই চিকিৎসকের পরামর্শ নিয়ে খাচ্ছেন ওই চিকিৎসককে গিয়ে আমাদের প্রেসক্রিপশনটা, আমাদের যে সাজেশনটা বলা হয়েছে আপনারা এতদিন খান এটা, সঙ্গে আমাদেরটা চালান, আস্তে আস্তে এটাকে উইথড্র ট্যাপারিং ডোজে উইথড্র করে রিপোর্টের সঙ্গে আমার জাস্টিফাই করে আপনি ওনাদেরকে একবার বলুন। তো অনেক সময় আমাদের এটাও হয়, যারা মডার্ন মেডিসিন খাচ্ছিল ওনাদের সঙ্গে, আমার নিজের সঙ্গে আছে এমন রেকর্ড, মডার্ন মেডিসিন খাচ্ছিল আমার কাছে এসছে, আমি আমার প্রেসক্রিপশন করেছি, রিপোর্ট ছিল, রিপোর্ট ইম্প্রুভের দিকে এসছে, ছ মাসে ওই ডাক্তারবাবুর কাছে নিয়ে গেছেন, ওই ডাক্তারবাবু খুশি হয়েছেন, আরও দু তিনটা পেশেন্ট ওই ডাক্তারবাবু নিজেই পাঠিয়েছেন, এবং আমরা নিজেদের মধ্যে ইন্টার গ্রুপ কানেকশন হয়, অনেকে ইমার্জেন্সি কেস হলে আমাদের পাঠাতে লাগে, বা অনেক রোগ অনেকদিন নির্মূল হচ্ছে না আমাদের কাছে ওরা পাঠায়, তো ইট ইজ এ মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। কিন্তু যদি অনেকদিন ধরে খেয়ে থাকে একটা বডি অ্যাডাপ্টেশন চলে আসে, যার ফলে কি হয় আমরা সেটাকে কিছুদিন আমরা শরীর চালিয়ে রেখে সুপদ্ধতিতে নির্দিষ্ট পদ্ধতিতে চালিয়ে রেখে আমরা সেটাকে আস্তে আস্তে ট্যাপারিং ডোজে উইথড্র করি এবং হোমিওপ্যাথি কিছুদিন চলে তারপরে আস্তে আস্তে নির্মূল হয়।
1: আচ্ছা, আমাদের সময় প্রায় শেষের দিকে, সব শেষে বয়স্ক মানুষদের সুস্থ এবং স্বাভাবিক জীবনযাপনের জন্য আপনার কি বার্তা থাকবে?
0: দেখুন, পুরো সেশনটার মধ্যে আমি যেটা বললাম, মেইন হচ্ছে আমাদের লাইফস্টাইল এবং ডায়েট, এটাকে আমরা বলি ডায়েট অ্যান্ড রেজিমেন। আমাদের ডায়েট অ্যান্ড রেজিমেন যদি আমরা ঠিক রাখতে পারি, দেখুন একটা কথা দেখুন ভেবে, এই যে পাখি পশুগুলা, একটা আপনি একটা এমন একটা জিনিস রেখে দিন, একটা কুকুরকে খেতে দিন, সে খুব ক্ষিধার্ত হলে সে অনেক গন্ধ শুনবে, শুনে সে ওই জিনিসটা তার পছন্দের না হয় সে খাবে না। পাখি, পাখি কখনো দেখেছেন একটু জল খায় একটু খাওয়ার খায় একটু জল খায় খাওয়ার খায়, কিন্তু মানুষ অনেক সময় করে এটা। তো এমন এমন কিছু কিছু লাইফস্টাইল যেটা আমাদের কাছে আসলে আমরা পেশেন্টদের বলে থাকি, ওইগুলা যদি আমরা নর্মালি যদি আমরা ঠিক করে নিই 70% রোগ এমনি ঠিক হয়ে যায়। তাছাড়া বাদ বাকি যেগুলো আছে ওগুলোর জন্য সুচিকিৎসকের পরামর্শ এবং রেজিস্টার্ড হোমিওপ্যাথিক প্র্যাকটিশনার, কোয়াক ডাক্তারদের থেকে বেছে রেজিস্টার্ড BHMS ব্যাচেলার অফ হোমিওপ্যাথি মেডিসিন সার্জারি, এই চারটা শব্দ না থাকলে আপনার ওই ডাক্তারবাবু বলছে যাবেন না, অথবা যদি MD হোমিওপ্যাথি থাকে যে কোনো রেজিস্ট্রেশন নাম্বার থাকে সঙ্গে, তার আগে BHMS কতটা থাকে মানে রেজিস্টার্ড। অনেক চারিদিকে ভুলভাল ভুয়ো ডিগ্রি MD, BD, MDH হোম যা খুশি লিখে রেখে একটা চারিদিকে চলছে, যেটা গভর্নমেন্ট ধরতে চেষ্টা করছে ওদের, তো আম জনতা তো সেটা বুঝছে না, লেমেনরা বুঝছে না। তো এই জন্য আমরা এটা প্রচার করি, রেজিস্টার্ড প্র্যাকটিশনের কাছে গেলে আমরা সেই বাকি 30% রোগগুলো আমরা মেডিসিন দিয়ে আমরা কিওর করতে সক্ষম হব, এবং যদি পেশেন্ট নিয়মিতভাবে সে নেয় আমরা তার আশাবাদী থাকি।
1: অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের সময় একেবারে শেষ, আজকের মতো এই আলোচনা আমরা শেষ করছি। শ্রোতাবন্ধুরা, এতক্ষণ বয়স্কদের বিভিন্ন শারীরিক সমস্যায় হোমিওপ্যাথি এই প্রসঙ্গে শুনছিলেন আলোচনা, এতে অংশগ্রহণ করলেন বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার কৌশিক রায়।
2: আসরে এখন শুনবেন বিভিন্ন শিল্পী কণ্ঠে লোকগীতি, আজকে প্রথম গানখানি শুনবেন প্রহ্লাদ ব্রহ্মচারীর কণ্ঠে।

0: সঞ্জয় কাহাম পৈলাও ন আকাশবাণীর আগরতলা তাবু চন্দ্রগ তিনি সান্দরানী কক বড় আওয়াই পান্ডা পান্ডা পৈলাও না খালায় না হাওয়ানি কক পান্ডা
1: নাই টাংবলা এবা ওয়াতেই মল মুখেটিং থাকি তংরক ভাইকে কানি নাং তাই তাম তাম কাইমান আবার গেই ককলাম তাই চিন ককলামও যে শুক্র সানানি বাকি খরকসা বরম গান সার কবির দেবর মান চিন পান্ডাও লাম সগো
2: পান্ডা খাই তাই যত বৃষ্টি খাইনাই এবার হোকবার খাইনি রকম খুলম
1: আও চিনি অত্রিপ্রা হাওয়াতো গবাহ মানা চং নুগ মাকেটিং থাকি তো গবাহ মানা ফলিব হুগব কাইমানাই দঙ তাই খেদরগব কাইমামানি দঙ আপনা কারিব চং লক্ষণওয়ারি চিনি নগান্তি গানাইখিনি বাড়ি রগব চং কায়ু আপনি বিশ্ব চং তাবক সাইনে থামানি হিঙ্কে ও বাতেই মল এবার কাবার তুম বলাং মল চিনি মাকেটিং রক তাম তামন কাইখা হাঙ্কে তাবক তো অজরা ফাইটং হবা ওয়াতে হাকলাইনি জরা ওয়াতে হাকলাই খা তাই অজরা সঙ্গ তাম তাম কাইমান সার না পুলিয়াবো সঙ্গ
2: আও তাবু কুটুম জরা এবার টাংলা মল বনি হলো সকাইনাই চিনি ওয়াতে মল বা বর্ষাকাল ই জরাও চিনি কামিয়াম সাই রোগ যাদ্রপথ মুগিটুং রোগ সঙ্গ খাইলেও মুগিটুং থাইগেটুং হংকাই চিনি আবর কিসার গেই সালাইনে হংকাই তাবো গুয়াহাটি ক্লাইমানি তাবো সিনি তাইব সগান সংখ্যা হুক খাইনাবো আর হুক অবসং তাবুক তো লেন পেপার সঞ্চলী দো বলং রোগ হগলাই বলং রোগ রোগই সগৈ রোগই হা রোগ সঙ্গ টিয়ার খাই আবখাই চিনি সিনি হুকনি যে কালচার হুক সিস্টেম আরও সঙ্গ অর্জুন বা হুগ অবসং মুখিটা রোকলাইও হংকাই সিং তিনি অমন অমন যতন রুগী নসং সালাইনে তেমন মুখিটা রোসং খাইমান হংকাই নাইডি তাবুক তো চিনি মনসুন স্টার্টিং একু মানে ওয়াতুই তাবুক লাইয়াকু চিনারও সংতাম হ্যান চিনার ওয়াটি সকাইতে সকাইতে বর্ষা ফাইও হমি অফিসিয়ালি সুমুক যাব বসে বসে মুখজাকটা ওরা মরা আবার জুন মাস নিয়ে প্রথম সপ্তাহ ন পৈলানি সাপ্তাহ সিংটিপুর রাজ্য ওয়াতেই হাঁপায়ু বর্ষা হাঁপায়ু কে ফিয়াবা বর্ষা কাহামকে হাঁপাইন সেকাংব সঙ্গ ওয়াতি মানো কিসা মিসা ওয়াতি মানো অবন মানো সঙ্গ প্রি মনসুন বা প্রাক মরসুমি বৃষ্টিপাত প্রাক মরসুমি যে ওয়াতেইটা মানে ওয়াতেই কাহামকে ওয়াতি মলং সেকাংব সঙ্গ ওয়াতেই মানো আবংকে সঙ্গ নুকজাকা ওয়াতেই নবারক সঙ্গ নুগুইনি দঙ্গ আসময় অঙ্গ আপুর সঙ্গ আ ওয়াতেই কলাইখানকে সঙ্গ যে গিস্তি খাইনে রোগনি হুকবার খাইনে রোগনি বাকাশে টংটং মাজু দাং ফাইও
1: আও স্যার
2: চিনি পারা রোগ

0: फेमिलिनिदो मकितिङ रगो ब एग्रिकल्चर रिस्क हर्टिकल्चर सुबंगनो ब फेमिलि बुटानि साइन्स बंगनो कास फेमिलि गबजत दङ के मोर गस हलायुता अमर अमरुं सुंख्लाय मानो ख्लाय सें सें जे सालब्रुम नांमानि मकितिङ ब सुंग मानथक मानो सिनि हेल्थ नो सुंग मेन्टेन खै मानो उस्तिरि मानो थाय सुंग गबांग नो आजि मानो आफसार ओते दंखु सिनि तम करोमलि बिन्दि 150 কোন কোন জায়গা খেবা সিন বেলাশো হনু দেড়শো দেড়শো নো সংখ্যা কই মানো গাই ফান্তো কই মানো মশো কই মানো আবু সারাবো সং টেক্সা ওয়াটি থপসা থপসু ফাইগা সঙ্গ সঙ্গাম খাই মানো গাঙ্গে সরা সরা যে মানে থাবা দিয়া থাবা দিয়া খাই মানো এমনকি সঙ্গ যে থাসা মানে থাবরক থাবর রুমবো কাই মানো থাবর রুম কে কমার্সিয়ালি খাই না কাঙ্কে খাই মানো সঙ্গে কম বেশি আমি বুফাং রোগ সঙ্গে দেবো চাদ্রপ হে কিন্তু আমি চাদ্রপ অ লেভেল চাদ্রপ লেভেল তো নিয়ে বই সঙ্গে আমি কমার্সিয়াল লঙ্কা হে রম্বি আধা গানি থামাং কায়রকা পাঁচ গানি বা ছয় গানি কায়রকা তাম হনব ন থাবা দিয়া হে অমতি হাইকে সঙ্গ পঞ্চমুখী থা অমতি রং মসং গাইনানি তাবং নজরা এমনকি টেপিউকা টেপিউকা হে তাম হা থাবরসু থাবর সুগ্রক ওপরক নো সুং খাই মানো গবাং জাগান জাগো পটল ওপরক নো সুং ফেব্রুয়ারি মাস নিসিমি নো সঙ্গ কাই মানো তাও তো মার্চ মাস বলে তা বুজরা তংখো বাকসাকে বাজারও ডাক্তি কারি নান বাকি তাম খাই এমনকি জানুয়ারি মাস নো চারা খাইও গাংলা রোগ নি জিঙ্গা রোগ চারা খাই বনো কাইসা জাগাও নার্সারি বেড খাই আর চারা সামো তৈব এডভান্স রোগ বরক দাম খাই পলি ব্যাগও ফাইগা খাই ইংকে ও মাসিং আপ তো লাস্ট যে হাংরাই হাংরাইনি মল জানুয়ারি পরে কে টুংলা মাফাই চৌবো খাই মানটা
1: সারা বনে কারি ও লুবিয়া রক বজরা কাইমান
0: হ্যাঁ ঠিক ন লুবিয়া তো কাইসা খুব কাহাম লুবিয়া কাইমানো ও লুবিয়া বর টাংলা মল তাই ওয়াটি মলনি ফসল নব টাঙি উন হাই হিংসা যাক টাংলা মল অমুকে ওয়াটি কাইমাই দিবা বেলে সরক মাসিং মল কাইমাই দিবা আসল হিংকে টাঙি বাক খাইজাকা সিনি যে মুখিতিং রং গবাং কুখে ব্রডলি গবাং কুখে কটর খে কনৈ গ্রুব বাক খাইজাকা কাইসাকে মাসিংগো উংনাই ফুলকপি বাঁধাকপি রক আপর গ্রুপ কাইসা গাজর টাজর আমটি রক তাই কাইসাকে টাংলা মল উংনাই ফসল তামনি হিমবা ও তার সাসিং সিং সালাইমানি ও মুখিতিং রোগ থাইকিতিং রোগ হুঙ্কাঙ্কে বরক হামনানি চানানি টরনানি লগনানি বাগে হিঙ্কাঙ্কে থাইনানি বাগে হিংকে বরকে কুতুম হুঙ্কে চাজাগো বনি বাকিছে আলাদা খাই সবাই কারণ বরং হাকি সঙ্গ বরং ন কাহামকে থাইরি মানে এগে আপন সারা বসে তামহন 50 গ্রাম খেতে সিনি ওবন নাঙ্গো বলাই জাতীয় বলাই বগং জাতীয় বলাই বগং জাতীয় সঙ্গ মুইফ্রাই আবরক সঙ্গ তাব কাই মানো মুইফ্রাই হেঙ্কাই তামহন সাকমরা বসর খাই মানো আবার স্যার সুতাই গেছে সঙ্গ মুইমাসিং মই মাসিং কিন্তু তাবং টেক্সা লেরি কাইও ও ওয়াটি মল কাইটা ঠিক ও সামার টাংলা ইয়া ওয়াটি মল জুলাই অগস্ট কাই জুন জুলাই অগস্ট কে সুং কাই মানো জুন জুলাই কাইখে আফরু থাইও মাসিং মল সে দিকে আবু সময় নামলে সঙ্গ অমরং কাই না নাকি তাবক টাম খাইটাই না তাবক টাম খাইটাই হিংকে সুন আং যে বারে বারে আবার গুরুত্ব না মুসং সং যে কমার্সিয়াল কাইনাকে তো গবাং জায়গা কাইনাই সিনি যে সাইন্স এবার এল এম ন জ্ঞানী এল এম ন ও এল এম ন তৈরি খাইগে সঙ্গ থাই মানে গবাং ফসল
1: আহিনে চানা বাকে জেনারেল কাইনি বাকে হিঙ্গা হিঙ্গে যেন বাহাইকে বনো তামখে কাইখে বা কাহাম কোকনাই স্যার
0: আবু নো তামুক দিন তামুক যাক সঙ্গ মাসালাই আরে তাবুং দিন বা বে কাইসা খাইগলাই থাংলাইও বাজার দিকে বাজার থাংলাইও হংকে বাজান তো উলাইও নগ হংকা হংকাই বাড়ি কোথাসা কোথানি টংফানো খাসাখাই জাগলিয়া ও বিট সে মাকে হামিয়া উং টংকা আগে রোগও কিন্তু বাড়ি রোগও মেকে দিনসে অভাব করি মেকে দিন যত ন কম বেশি খেলাইও তাবও খেলাইও কিন্তু তাবুক সংখ্যা কমিতে কমিতে কমি টংকা এই বাক্সা বাসা মুসুকনি জ্বালা মুসুক ফিয়গুই নারংমাইয়া হাইতে কিন্তু আবো সঙ্গ বেড়ার ইফানো সঙ্গ ও হেবিট ন অবমা খাইনাই অবংকা কিচেন গার্ডেন সঙ্গ ইংলিশ বাইকে হনব ন কিচেন গার্ডেন মানে নগান্দিনি মেকিদিন টিকিদিন বাগান আহিবা আবহাওয়া কাইসা প্ল্যান টুঙ্গো প্ল্যান হিঙ্গা তামো আং যাতে আনি যে রম রমি আধা কানি ফাঁসা গাঙ্গা কানিসা ফাঁসা গাঙ্গা বন্ধ সঙ্গ কয়েকটা প্লটও বাক খাইনে অ প্লটও রেখা দেনটা আং থাকিং দান কক সাজাইগো।

0: Denta, denta ro kaise khobo bo. Oploto denta ka kya? Tain kaise oploto ko muy preke kya? Tain kaise oploto bolo so kai kya? Most tain kaise oploto most so kai kya? Phanto kai kya? Awa hige sing sini oje sini kitchen garden o ada kani ekani je jaga ma thumani. Aro sing jadre podno jate jo to kabar je mansa kabar khaine ni. Tamma sini chat hayo jo mans abo sing daily sinangu. Gai abo hige bak khai kitchen garden ke nang kaam ke nang khub nang man kok sing ka. Kitchen garden ke mungsa khaya woi mungsa mukitin khaya woi aro jadre pot kabar khaina ni omai ki plan ma khaine ki kitchen garden model tungo bhai bhai ke kitchen garden no khaine enge tabuk sungta ma khaine ke tabuk sungta ma sungto mukitin khaina ka ha sagang mas nam nai na
1: awon sa
0: ngang pulo ke san aro ang kaisa poino sanani nai abung ka mukitin ngke sung sai mano je jaga hasing ni bak du mati hinu bak saba duas mati bangla bai sung ke lumi soil hinu মানে হাসিং নি বাক টংটা হাসিং বতঙ্গ হার পেক বতঙ্গ আমায় হাও হংকে হাসিং গনং হাও হংকাঙ্কে হাসিং বেলাই হাসিং ইয়া হাসিং বাই কাদা মিশি জাকটা আমরি হাও হংকে মুখি দিং হামকু গদো মানে আরো কতি বাঠে গিয়া তুই বাঠে গিয়া তুই ওয়াতি রকবাং ফাইপান নবা তুই গবাং লোজাকপান ন তুই সরমই বিসিং হাবতাং তুই বাঠে গিয়া ওয়েল ড্রেন সয়েল হন্তা অমকাং অমটি হান নসং ওব খাইনা নগো খাইয়ে বন সং বন পাউটিলে ভঙ্কা মুসুবা দিংখা তিন চার চাষ মারা নাই হে দাবা ক্রস প্লাউইং হন বনো হ্যাঁ কেমেন কসঙ্গই বনো চাষ কামকে খাই বি জাবরা ববরা টংমান আবর সাপ্লাই নাই খাইভাই সাইসা খেল খাইনা নাঙ সাবো বংকা সর ব্যবস্থা খে মা খাইনাই আবংকা কাউডাং মুসকি কসক মুসকি মানুষ সঙ্গে ফান মানানে কম্পোস্ট বসং ব্যবহার খাই কম্পোস্ট কে কম্পোস্ট বারমি কম্পোস্ট বারমি কম্পোস্ট কে কিসা কমকে নঙ্গ হ্যাঁ যেমন সম্পক্ষে ন কানিসাবো হুকাঙ্কে সঙ্গ মুসুখি কাহাম কসক ন কম্পক চল্লিশ বার রক পঞ্চাশ বার রক বন ও এক দুই চাষ রুফন সারি মারনাই দো আবু শেষ হইয়া কিন্তু পয়লা চাষ সঙ্গ বন কাহামকে সারি আয়াং বন সারি রেখা আয়াং চাষ বুড়ি তো হাবাই কাহামকে মিক সঙ্গা
1: আবার যত মুখিং বাকি স্যার
0: আবার যত মুখিং আমার তিনি তো সঙ্গে ইন জেনারেল সালাই তো যত মুখিন বাকি অমু নাঙ্গো তাম হুমা সিনে হাও অমতি নাঙ্গ অর্গেনিক কার্বন নাঙ্গনও নাঙ্গ কম বেশি আবু সঙ্গে কষ্ট খাই বখাই সোগার খাই মারনে বানমি কম্পোস্ট মানুষ তাবো হুকে আবুনি ইয়াগুলো শেষ চাষ হুকে লাস্ট চাষ হুকে সামগ্রাই হিংকে কি রাসায়নিক সার মারনে বুক্তি আবো ইউরিয়া সুপার ফসফেট পটাস
1: আবো চিনি হইটিং রঙ মানে কাহাম খাইনে বাকি দেয় না চিনি শাক মাংনকে হামিয়াদা খাইনো আবু জামানে
0: আবো সানা থাকাই তো নাইডি সবাং ফলি রে নামাগে যে কোনো কেমিক্যাল জিনিস তো বিনে এফেক্ট হাও তঙ্গ সার রকমকে সিনি শরীরলে আসে ওব খাইয়া এফেক্ট খাইয়া কিন্তু হাও হুকে হানি বিনে এসিডিটি রোগ বাড়ি এসিড হুমলে সরকব না হ্যাঁ পিএস কমই থাঙ্গ কিস কমে না হানি বাকি তো কিসা ক্ষতি নাইফান তো থাইরে না কাহামকে থাইরে না নাঙ্গো বিন লগে মুসকি রোগ বারমি কম্পোস্ট খাঙ্কে বা তাইব হান ঠিক হানি সাইজটো ঠিক না রাজা বিঠি রোগ দো আবর বেড়ে হা ঠিক দো সার নোটা গিয়াকারি মেয়া কলে সার মারা নাই পিটিন পট সার নাঙ্কু গুদো নাইট্রোজেন ফসফরাস পটাসিয়াম বনি লগেব তাইব দো আবহা সঙ্গবন মাইক্রোনিউট্রিয়েন্ট মাইক্রোনিউট্রিয়েন্ট কথা নাং ও থাজিং সামানি এন পি কে নাইট্রোজেন ফসফরাস পটাস বুকে গবাং খা নাঙো দো যেমন সঙ্গ মাইসাফর মাই গবাং নাঙ্গো আবহে শেষ চাষো রমনি নাই চাষরকা হুকে থার্ড বা ফোর্থ চাষ হোসে নেই তাবো মুসকিংকে ফার্স্ট বা সেকেন্ড চাষ হরনাই দো মুসুকি হুকে
1: স্যার ও ক কাইসা ও ফান্তক রকনি বসক বসক যে থই থামানি মানে ইয়ং নাই নাই খ্যাংকে রাই নাই খ্যাংকে ইয়ং সে হাবি টঙ্গা বিসিং ফান্তক বসক আবার তাম কারণে
0: আবো আবো কাইসা ইয়ং টঙ্গো আরো আবংখা বেডেক বসক তাই বথাই সাপ্লাই হাবি জানাই ইয়ং কক বরক বাইকে আং হাগে সালাম কাটা আবো নকে তো সং আবো বিঠি টঙ্গো তাবো আবনি বিঠি রেখাঙ্কে তো ঠিক নতঙ্গো তাবো তো ফুরাদন দো ফুরাদন তঙ্গো তাই ইমিডিয়া ক্লোরপিড রোগ সারি দি মানো বনি বাকি হিংকে সঙ্গ তাবো দিনকে হাই দো তাবোকে সঙ্গ ওই বিঠি সিমি রে দিহিয়া তাবো কি ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট তামো যে শুধু বিঠি বাই সিম্পু থাকে বনো সিনি তাইব সিনি কালচারাল মেথড বাই বনো কন্ট্রোল খাইনানি বুপতেই বসক নক হাঙ্কে হাঙ্কে সঙ্গ আমন আবো তো বাইরে উই থাংলে বনো কালেক্ট খাইনাই সঙ্গ রাওই রাওই কাইসা মানুয় নাওই বালতি ফানি বনো আরো তো বসা মান যাকি নাই বি লার্ভার স্টেজ আহকে বি পপুলেশন কমি নাই তাবো বাইরেঙ্কা তামো সঙ্গ হরমোন বাইরেঙ্কা দো ফেরোমোন ট্র্যাপ হই ফেরোমোন ট্র্যাপ হুকা আবো সনো ক্ষতি খাইয়া থাসিং সামো আং কেমিক্যাল কেমিক্যাল অবশ্যই

0: খুঁটি খাই
1: হুম
0: আবন বাকি ফেরসং কেমিক্যাল যেমন সাক এভয়েড খাইমান সব বনো এভয়েড ভাগে খাইনে বা বনো এভয়েড খাইনে কাসম কবুন যে বনো আবু সঙ্গ অনেক সময় বনো কবুন যে মেথড দো যেমন ধরুন ক্লিন কালটিভেশন মানে জাবরা ববরা গ্রী সিনা খেত মানে ফান্তক ফান্তক বাড়ি জাবরা অংনার গ্লাক তার দি ওকাই ফরমুন ট্রেপন সঙ্গমার নাই ফেরমুন ট্রেপ কানিব চারটা রকম কে নো দো আর ফেরমুন ট্রেপ কাতাম তং আর কে ফিমেল নি যে হরমুন আবন কাসা টিউ অব লিউর হা সঙ্গ আবার ট্যাবলেট হাই আবন খাসি রেখাং কে ফান্তক বুফাং নি লেভেল নি সাই লেভেল নি ছ ইঞ্চি রুসু গো খের খে আবো তাম খাই ও যে মেল তলা ইয়ং সালা রং ফাই আরো হাফাইতা আবন কাসা স্মেল দো
1: বাহাই
0: ফেরমুন বাহাই দো তা ও বুড়ি ইয়ং নি বিনি ও হরমুন নি বাহাই দো আবো কেমিক্যাল সাম যাক আবন থেপা গাঙ্কে চলা রোগার হাফ পাইবে হাফ গাঙ্কে তামুং বি বংশ বিস্তার কমিটা চলা কমি গাঙ্কে তো ইয়া কমুং সেনাইছেন বি প্রোডাকশন কমুং সেনাই ইয়ং নিটা অব অবকে অবকে খাই অমর গুণ সুখাইনা নং আং সুখে তো সুং রাসায়নিক বো মারনাই এই যে ইমাদা কুলবি টং হ্যাঁ ফুরাদান রোগ তো আগি বড়ো ওকে আবার ওকে বেলাকে ও খাই নিয়ম মা মানি নাই নিয়ম মানি নাকি বুপতেই বথাই থাই কেন বুবার বার কেন ফুরাদন তাই রিমাংলা সিনথেটিক পাইরোথ্রেট যেমন রকম উস্তাদ নেই রেলাই হ্যাঁ সাইপারমেট্রিন ডেল্টামেট্রিন অমতিন রা কিন্তু সঙ্গলখো মানার নাই সঙ্গ বাজারও ফালে রেখা বই জেস পান চাতুং বিটি গান বিষ গান হাইকে ওয়ান সুখ লাগ সে মাইন্ডসেট আহিংকে তো চাকলাক হাই দিবা সঙ্গলাক তাসারা এই যে ও আং থাসিং তো ফেরমুন ট্রেম কক সাকা নিম নি যে থক
1: নিম অয়েল
0: নিম অয়েলটা নিম অয়েল না রুখাং কে সঙ্গ অন্তত দশ দিন পরে পরে নিম অয়েল আবু নিম অয়েল বিভিন্ন পাওয়ার টঙ্গো এই আবনি অনুসারে তুই মার নাইটা যেমন বাক্সাংকে এক লিটার তুইও ফাইভ এম এল নাঙ্গো বাক্সাকে যেমন টেন এম এল নাঙ্গো কম হাইকে
1: বিভিন্ন
0: পাওয়ার ও নিম নি পাওয়ার অনুসারে তা
1: নিম
0: পাওয়ার অনুসারে কাহামকে মিশি মার নাই
1: তৈবাই সাপলই আকো
0: তৈবাই সাপলই কাহামকে স্প্রে খাই মার নাইটা
1: যতো গবাহ মানো চিনি বড়ি রক বা চিনি যে সামান খাই জানাই চিনি তামহনাই টাংনাই রক টাংনাই তাকু ভোগ জনা মাস হবাবো ন জং অর ফলিয়া বা হামিয়া হই টঙ্গই ইনখাং কে চিনি তাই বজং চিনি সাক নজ জং হামিয়া খলাই মানে কলায়ো তামলে হেনবা জং যত সম্ভব জং সাক সাক নিজে ইয়াক বাই থামাই খাইজা খাংকে চিনি চিনি তামহনাই চিনি ফিজিক্যালি বো কাহাম টংনাই সাক মাং বো কাহাম টংনাই তাই নং চামানি বো কাহাম আসা খাঙ্ক নিনি হেলথ তাই নিনি কোনো রোগ সুখ বেমার ইয়ানি কাতে মানাই হিংকে সুনা তিনি সার অবন সাইখানার বো যে ইংসা কোকসা থাইনাইনি বাকি রোগ বো গবাং মানো মানে অংখরজাক দো জং আবন এভয়েড খে মা চলিনাই তে আবন কারি বো যে নিম ওয়েল হিংকা তাবো তো কাহাম নেবলা না সার
0: আবো
1: চিনি কোনো
0: সাক
1: ক্ষতি খাইয়া হিংকে হা নব জং বাকে খাইনাই না আবার তো সাইখানা রাখা হিংকে আবন মা সাবো চিনি গবাং মা তাবো বো খাসিয়া দং খ কামিয়াম চাইগো গবাং মানো চিনি হা দো হা মাগনা খেকলাই দমায়ো হিংকে অ হাও যে তাবো জাবরাকে বসক হামই দো কিন্তু মুখে দিন কাজানি বাকি চিনি গবাং মা তাকু বুক চং তাবো বো সেলের হাবজাক দো ব্যাগ খাইকলাই জিমিনে বাজার থাকায় মচুঙ যে বাজার যে মুখে দিন কাহাম কাহাম ও যে সাজকজাক আপনার পাইনাই মচুংজাক বাইও হিংকে আবরংন তৈ সার চিনিও যে সেলের হাব মানে চিনি সাগো আপনার নং তাম সানা মচুং
0: আসল গাই অম সঙ্গ আগে তো সঙ্গ মেইন অর্থনীতি আপনার চাকরি বাকরি কিনে শুনি মানো একদম কিসা গণি মানো মানে যান হ্যাঁ তাবুক তো চাকরি বাকরি বংখা চাকরি খাইনি বকে বাংখা হাই বাকি তাই বো সেলার হাবকা কিন্তু অ কালচার সঙ্গ আগেনি যে ট্রেডিশন আপনার সঙ্গ মারমনাই কিপিল মাতমনাই বরঞ্চ সঙ্গামাখাই সঙ্গবন তাই উন্নত কে সাইন্টিফিক মেথড বাই সাইন্স নি যে এলএম বাই সঙ্গবন তামকা তাইব কাহামকে মাখাইনাই তাইব কাহামকে সঙ্গবন কাহামরাই দেবাই মা কাহামরাই দেবাই খাইকে আঠাইস সামাহাই পয়সা যে মানো যেমন ই করক মিলক উংথং গাংলা উংথং কানি কাইসা খাইকে কমপক্ষে হ্যাঁ ত্রিশ চল্লিশ হাজার তো ইনকাম গুছেনি ওখাই ত্রিশ চল্লিশ হাজার ইনকাম তাবং দিন হাইন সঙ্গ চাকরি বাকরি সরকারি রোগ মানত গিয়া সিনও তো প্রাইভেট বুক রই ত্রিশ চল্লিশ হাজার হাঙ্কে মাইকে খাই মানো গাংলা ফাংতং নিনি
1: ফাংতং
0: কাংলং ফাংতং আংন কাইসা সাবান ওয়াটারমেলন বংখার মকল খাই পাঁচ লাখ ইনকাম খাই তিন গানি খাইমানি গুলিরাইনি বিনভূম মানাসী নেই লক্ষণ রিয়াং।

0: sama tama bara sebo ase palka
1: aban kasrang ka ke kun nin phan je om hai rang ri rong obap kri ke tong manu ta
0: anga an message sang ka bunu sang khai nai sang kabang ke khai nai sang suru kitchen garden simi khai oi sang commercial level ma khai nai mane banijik bhabe khai nan bagi sang kabang area ti ta tin kani pas kani sat kani u lokhon ni kok sama hai abo hai mopon logel abo je kono mili ri khai ke sob sim sao যে একদম রিটিন কানি গাং মফল সেমি খাই ওই আং সস এক কানি মফল এক কানি তাই কেসা বটল গোট মানে তাম হনব না মিলক বা গাংলা এক কানি আমার হাইকে ডাইভার্সিফিকেশন খাই কাইসা ফসল লাভ থাকে বন তাই কেসা ফসল কাবার না যাত বন ডাইভার্সিফিকেশন এনকে অমন আনি মেসেজ যে অর সিনি হুকবার ডিপার্টমেন্ট নি যে সিনাই রক বরং থানি কাহামকে বুসি ওই পুসুক সার রানাই সার বুফুর রানাই হ্যাঁ অমরং ইয়ং সা কুক সারং বা কন্ট্রোল খাই নাই আবরং কাহামকে সিউই খাই গাঙ্কে কবং মানে বজাত নাইকে লাভ ন জাত বজাত পোট দো আবরং খাই গাঙ্কে সুফং সিন জায়গা তো হাইন কবং মাসে খাই দো পারা আমসাই রোগ খাই জায়গা মুসুক ফিয়ক জাকনে খাই জায়গা আং নকে ও সঙ্গ কষ্ট জায়গা হাইন খাই দোকা তাবো মাই রাবাই খাঙ্কে পুষনি মাই রাবাই খাঙ্কে জায়গা হাইন খাই দো যে বড় খাইনে কিসা মিসা খাইগা মুসুক ফিয়ক জাকানে খাইয়া কিন্তু সিনি বেকারত্ব নি বাকি সং ফাটারুসু থাং টং বাইসি নরন চরাই রক কবাং মা ফাটারুসু সামু খাইনা থাং টং উঙ্কু বরং মাস 18000 18000 20000 রক মানো নি কানাও হ ও ওমা হাই ইনকাম কিন্তু সিন ও হাওনো সিন ও রাংসা খাওনো সং অমসং আজি মানো সং
1: আও কে অবনো চিনি আফা বাস জরা গরি খাবা জং সান থাং গে চিনি কবাং মা হা কসম টং গ চিনি ওম হাই আ জাগো বাং ফাই বুদুক সে রা বৈ বসক সা হামৈ টং কবাং মানো চিনি ওম হাই কে নুক জাগো বেলাই খেন চিনি রাংসা খা তাবক সার সাইখনের মানে গানা গিনি নি যে এগ্রিকালচার ডিপার্টমেন্ট অংনি বরংনি জায়গা দঙ্গ যে আমি অফিস দঙ্গ আ জায়গা থাঙে কিসা বড় কমিউনিকেশন হাইকে বা মা মালাই নাই আবার থাঙে চং তো আসুক জরা করি বাই যে শুক্রবি সারা নেপানো সাইমানিয়া গ সার চংব ও বেদেগ সামুং খাই তংমানি বাকি অবন মেসেজ রো যে মুসং দি চিনি খাওয়া মুসংা দংখানকে ফাতার হাসেও থাঙে ও 20000 18000 মানমান বাই সিনে কোনো কলগে মানগলা নগনু খঙ্গ বসাবতে বাই খাক চাকমা মানে টঙানি বাকি তাই চিনি কবাং মা হানো মাগনা খেবিয়া ওই নিজে হা করি ফানো বুঝ থানি পান রে হানা রে পানো খাই মানো আমাকে খাইকে হাঙ্কে কুন্দিন ফানো সাকসেস ইয়াইয়া আবন চাইটমান হে তিনি চিনি সার জন কক কচারে কলঙ্কা গে ফাইদি চিনি আফা জরা করি বাকি চিনতিনি ওর মা বাসা লাইছি নাই খাই টাই তাকুক তাই বুকুক সঙ্গ হামবাই আফারে চিনি তিনি পান্ডা ওর না মাথাকছি না সার ন খুলুমকা
0: খুলুমকা তাই হামবাই
2: হাবানি কান্ডা খনাবাইখ্যা আকাশবাণী আগরতলা তাবু চিন্তা লক্ষ্মী কলাইনি জাদুনি রেসাপুম খনালায়না

0: আকাশবাণী, খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। ইতালি সহ পাঁচ দেশ সফর শেষে প্রধানমন্ত্রী আজ দেশে ফিরে এসেছেন। তিনি জানিয়েছেন, ভারতের সঙ্গে ইতালির কৌশলগত অংশীদারিত্ব আরও সুদৃঢ় করা হবে। কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী বলেছেন, বিশ্বজুড়ে সংঘাতময় পরিস্থিতি সত্ত্বেও ভারতে জিডিপি বৃদ্ধির পূর্বাভাস 6.4% থেকে বৃদ্ধি করে 6.5% করা হয়েছে। রেলমন্ত্রী বলেছেন, ট্রেনে অপরাধমূলক ঘটনার তদন্তে তৃণমূল স্তরে গোয়েন্দা তথ্য সংগ্রহের ওপর জোর দেওয়া হয়েছে। আফ্রিকার বিভিন্ন অঞ্চলে ইবোলা ভাইরাস সংক্রমণের পরিপ্রেক্ষিতে চতুর্থ ভারত আফ্রিকা ফোরাম শিখর সম্মেলন স্থগিত করা হয়েছে। কৈলাস মানসরোবর যাত্রার সুযোগ কারা পাবেন, তার জন্য তীর্থযাত্রীদের বাছাই করার প্রক্রিয়া শুরু হয়েছে। আসি বিস্তারিত খবরে। ভারত ও ইতালি বাণিজ্য, বিনিয়োগ এবং সরবরাহ শৃঙ্খলকে শক্তিশালী করতে ভারত মধ্যপ্রাচ্য ইউরোপ অর্থনৈতিক করিডোর IMEC-কে আরও উন্নত করার বিষয়ে সহমত হয়েছে। এক যৌথ বিবৃতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি আন্তর্জাতিক বাণিজ্যের প্রসার, যোগাযোগ এবং বিকাশের ক্ষেত্রে রূপান্তরমূলক সম্ভাবনা খতিয়ে দেখার ব্যাপারে নিজেদের দায়বদ্ধতার কথা পুনর্ব্যক্ত করেছেন। IMEC-কে ইউরোপ, ভারত ও মধ্যপ্রাচ্যের মধ্যে যোগাযোগের প্রধান সূত্র হিসেবে বিবৃতিতে বলা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ইতালি নকশা ও নিখুঁত কাজের জন্য বিশ্বজুড়ে খ্যাত। অন্যদিকে প্রতিভা, ব্যয়সাশ্রয়ী উদ্ভাবন গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে ভারত পরিচিতি লাভ করছে। দুদেশের মধ্যে অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার জন্য তারা বিস্তারিতভাবে আলোচনা করেছেন। ভারত ইতালি যৌথ কৌশলগত অংশীদারিত্বের পরিকল্পনা 2025 থেকে 2029-এর সময়কালে একটি বাস্তবসম্মত ব্যবস্থাপনা গড়ে তুলেছে। নির্দিষ্ট সময়ের মধ্যে এটি কার্যকর করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে।
1: हमने हमारी भावी साझेदारी को और सशक्त बनाने के लिए विस्तृत रूप से चर्चा की। भारत इटली ज्वाइंट स्ट्रेटेजिक एक्शन प्लान 2025 टू 2029 हमारी साझेदारी को एक प्रैक्टिकल और फ्यूचरिस्टिक ढांचा प्रदान करता है। हम इस पर समयबद्ध तरीके से आगे बढ़ रहे हैं। हमारे साझा प्रयासों में द्विपक्षीय व्यापार 20 बिलियन यूरो के लक्ष्य की ओर तेजी से बढ़ रहा है।
0: ইতালির প্রধানমন্ত্রী বলেন, আঞ্চলিক এলাকাগুলির মধ্যে যোগাযোগ আরও শক্তিশালী করে তোলাই সর্বোচ্চ অগ্রাধিকার। ভারত ও ইতালি উভয়ই আন্তর্জাতিক অস্থিরতা, অর্থনৈতিক নিরাপত্তা, শান্তি ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বিষয়ে অভিন্ন মনোভাব পোষণ করে বলে তিনি জানান। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাঁচ দেশীয় সফরের শেষ পর্যায়ে সাফল্যের সঙ্গে ইতালি সফর শেষ করে দেশে ফিরে এসেছেন। ভারত ও ইতালি গতকাল দ্বিপাক্ষিক সম্পর্ককে বিশেষ কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে। দুটি দেশ কৃষি, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ, আয়ুর্বেদ, বিজ্ঞান ও প্রযুক্তি এবং ভারত থেকে ইতালিতে ভারতীয় নার্সদের যাতায়াত সহজতর করা সহ বিভিন্ন ক্ষেত্রে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষর করেছে। কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, এক বিশ্বস্ত অংশীদার হিসেবে সমগ্র বিশ্ব ভারতের দিকে তাকিয়ে রয়েছে। নতুন দিল্লিতে আজ প্রধানমন্ত্রীর পাঁচ দেশ সফর নিয়ে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, এই সফর সমাজের প্রতিটি অংশের জন্য সুবিধা সুনিশ্চিত করবে। আন্তর্জাতিক মঞ্চে ভারতের দৃঢ় অবস্থানের প্রতিফলন হল এই সফর। মন্ত্রী আরও বলেন, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র স্বাভাবিক অংশীদার হিসেবে কাজ করে। প্রযুক্তি উদ্ভাবন, প্রতিরক্ষা, ডিজিটাল ডেটা সেন্টার, কোয়ান্টাম কম্পিউটিং এবং চিকিৎসা সরঞ্জাম সহ বিভিন্ন ক্ষেত্রে দুটি দেশের শিল্প সংস্থাগুলি একে অপরের পরিপূরক। নতুন দিল্লিতে আমেরিকান চেম্বার অফ কমার্সের বার্ষিক লিডারশিপ শীর্ষ সম্মেলনে শ্রী গোয়েল বলেন, পারস্পরিক আস্থা এবং অভিন্ন অর্থনৈতিক স্বার্থের জন্য দুই দেশের মধ্যে এই অংশীদারিত্ব আরও শক্তিশালী হয়েছে। ভারত বিদেশি বিভিন্ন সংস্থার জন্য একটি নির্ভরযোগ্য পরিকাঠামোর ব্যবস্থা করে। এদেশের নাগরিকদের প্রতিভা ও বিশাল বাজার এইসব সংস্থাগুলির কাছে খুবই আকর্ষণীয়। মার্কিন যুক্তরাষ্ট্র একটি নির্ভরযোগ্য অংশীদার খুঁজছে। ভারত সময়মতো উচ্চমানের বিভিন্ন পণ্য সরবরাহ করার পাশাপাশি ধারাবাহিকভাবে মেধাস্বত্ব অধিকারের প্রতি সম্মান প্রদর্শন করেছে। মন্ত্রী বলেন, উভয় দেশের অর্থনীতি ন্যূনতম প্রতিযোগিতার মাধ্যমে একে অপরের পরিপূরক, যা এই অংশীদারিত্বকে আরও শক্তিশালী করে তোলে।
2: America and India truly are working as natural partners. We complement each other. America is looking for a trusted partner. I think India has proven track record over decades of truly working as

0: country has a set of businesses here who respect the intellectual property of foreign companies, who can be trusted to deliver high quality on time. There's a large pool of talent available for all of you. And in some sense, these are two economies which totally complement each other.
1: শ্রী গোয়েল বলেছেন, ইউক্রেন সংঘাত এবং পশ্চিম এশিয়া সংকটের মতো প্রতিবন্ধকতা সত্ত্বেও দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদন জিডিপি বৃদ্ধির পূর্বাভাস 6.4% থেকে বাড়িয়ে 6.5% করা হয়েছে। ভারত নির্ভরযোগ্য ও পছন্দের বিনিয়োগের গন্তব্য হিসেবে বিশ্বের কাছে পরিচিতি লাভ করেছে। এর মাধ্যমে আমাদের দেশের ক্ষমতা ও শক্তিশালী নেতৃত্বদানের সুফল যেমন পাওয়া যাচ্ছে, পাশাপাশি ক্রমবর্ধমান আত্মবিশ্বাসও প্রতিফলিত হচ্ছে। ভারতে অপরিশোধিত তেল, পেট্রোল, ডিজেল, প্রাকৃতিক গ্যাস এবং এলপিজি সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং শোধনাগারগুলি সর্বোচ্চ ক্ষমতায় কাজ করছে বলে সরকার আজ আবারও আশ্বস্ত করেছে। শোধনাগারগুলির এলপিজি উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পেয়েছে এবং 46 থেকে 47 হাজার টন রান্নার গ্যাস উৎপাদন হচ্ছে। নতুন দিল্লিতে আজ পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে এক আন্তঃমন্ত্রক বৈঠকে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা জানান, দেশের পেট্রোল পাম্পগুলিতে তেল সরবরাহ অক্ষুণ্ণ রাখতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ নতুন দিল্লিতে তৃণমূল স্তরের কর্মকর্তাদের সঙ্গে উচ্চ পর্যায়ের নিরাপত্তা পর্যালোচনা বৈঠক করেছেন। ট্রেনের সাম্প্রতিক বেশ কয়েকটি অগ্নিকাণ্ডের প্রাথমিক তদন্তে সমাজবিরোধী চক্রে জড়িত থাকার বিষয়টি বৈঠকে আলোচিত হয়। মন্ত্রক জানিয়েছে যে প্রতিটি ঘটনা গুরুত্ব সহকারে রেল সুরক্ষা বাহিনী তদন্ত করছে। একটি উন্নত ব্যবস্থার মাধ্যমে তৃণমূল স্তরে গোয়েন্দা তথ্য সংগ্রহের পদ্ধতিকে শক্তিশালী করার উপর জোর দেওয়া হয়েছে। প্রযুক্তিচালিত নিরাপত্তা ব্যবস্থা উন্নত করা, রেল নেটওয়ার্ক জুড়ে সিসিটিভি কভারেজ বাড়ানো এবং নিরাপত্তা ব্যবস্থাকে উন্নত করা, সাইবার নিরাপত্তা শক্তিশালী করা এবং কৃত্রিম মেধা ভিত্তিক নজরদারি ও পর্যবেক্ষণ ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা করা হয়। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগের অনুষ্ঠান আজকের প্রসঙ্গে আজ শুনবেন বাংলা সিনেমা সাদা কালো আবেগ থেকে ডিজিটাল বাস্তবতার পথে, এই বিষয়ে একটি আলোচনা। চিত্র পরিচালক অশোক বিশ্বনাথনের সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 8টায় আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, ডিটিএইচ বাংলা ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। আফ্রিকার বিভিন্ন অঞ্চলে স্বাস্থ্য সংক্রান্ত পরিবর্তিত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে নতুন দিল্লিতে 28 থেকে 31 মে পর্যন্ত আসন্ন চতুর্থ ভারত আফ্রিকা ফোরাম শিখর সম্মেলন স্থগিত করা হয়েছে। আফ্রিকায় ইবোলা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত। নতুন দিল্লি আফ্রিকার জনগণ ও সরকারগুলির প্রতি সংহতি প্রকাশ করেছে এবং আফ্রিকার পরিবর্তনশীল স্বাস্থ্য পরিস্থিতির মোকাবিলায় আফ্রিকা সিডিসি এর প্রচেষ্টায় সব রকমের সহযোগিতা চালাবে বলে জানিয়েছে। পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনের শেষ পাওয়া খবরে 87.73% ভোট পড়েছে। ভোট নেওয়া হয়েছে শান্তিতে, বড় রকমের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভোট গণনা 24 মে। উল্লেখ্য, 2,36,000-এর বেশি ভোটদাতা ফলতা কেন্দ্রে 6 জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করেছেন। তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান অবশ্য শেষ মুহূর্তে জানিয়েছেন তিনি প্রতিদ্বন্দ্বিতার আসর থেকে সরে যাচ্ছেন। গত 29 এপ্রিল রাজ্যের দ্বিতীয় দফা বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রের বেশ কিছু বুথে অনিয়মের অভিযোগ ওঠে। এরপরই পুনর্নির্বাচনের এই সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। ভোট দেওয়ার পর ভোটাররা আকাশবাণীকে জানিয়েছেন,
2: গত 15 বছর আমি ভোটই দিইনি, মানে আমি ভোটার হওয়ার পরে প্রথম বিধানসভার ভোট দিলাম, দিতে পারিনি কারণ ভোট তো হয়ে যেত, তো সরকার পাল্টাতে তো নির্ভয়ে ভোট দিতে আসা গিয়েছে না।
3: খুব সুন্দর শান্তিপূর্ণ ভাবেই দিয়েছি, বিগত 15 বছর ধরে আমরা শান্তিপূর্ণ ভাবে ভোট দিতে পারতাম না, থিয়েটের সঙ্গে চলতো, আজকে কিন্তু খুব শান্তিপূর্ণ ভাবে দিয়েছি এবং গত যে ভোটটা আমাদের ক্যান্সেল হয়েছে তখন আমরা দিতে পারিনি।
1: ত্রিপুরার রাজধানী আগরতলা রেল স্টেশনে আসাম রাইফেলস এবং শুল্ক বিভাগের একটি যৌথ অভিযানে 18 লক্ষ টাকা মূল্যের প্রায় 180 গ্রাম মরফিন উদ্ধার করা হয়েছে। নিরাপত্তা বাহিনী এই পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকে অরুণ কুমার চাকরা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর 2026 সালের কৈলাস মানস সরোবর যাত্রার জন্য কম্পিউটার ভিত্তিক তীর্থযাত্রী নির্বাচনের লটারি শুরু করেছেন। এবছর মানস সরোবর যাত্রা জুন মাসে শুরু হয়ে আগস্ট মাসে শেষ হবে। বিদেশমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, এই সুষ্ঠু কম্পিউটার চালিত এবং লিঙ্গ নিরপেক্ষ নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে মোট 1,000 তীর্থযাত্রীকে নির্বাচন করা হয়েছে। আইপিএল ক্রিকেটে আজ গুজরাট টাইটান্স চেন্নাই সুপার কিংসের

মুখী হয়েছে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। খেলা শুরু হয়েছে সন্ধে 7:30। চেন্নাই টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছে। শেষ পাওয়া খবরে গুজরাট 2 ওভার 2 বলে বিনা উইকেটে 25 রান করেছে। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। ইটালি সহ 5 দেশ সফর শেষে প্রধানমন্ত্রী আজ দেশে ফিরে এসেছেন। তিনি জানিয়েছেন, ভারতের সঙ্গে ইটালির কৌশলগত অংশীদারিত্ব আরও সুদৃঢ় করা হবে। কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী বলেছেন, বিশ্বজুড়ে সংঘাতময় পরিস্থিতি সত্ত্বেও ভারতের জিডিপি বৃদ্ধির প্রভাস 6.4% থেকে 6.5% করা হয়েছে। খবর শেষ হলো, কিছু পরে শুনবেন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা ককটমা পৌর সুভাষ দেববর্মা তিনি ককটমা ভূভাগ রকমখা মন্ত্রীবক্র নরেন্দ্র মোদী সাকা ভারত কাইসা ফলানো দিয়াইমা খুলুমুনি কথার থাই সিমিয়া ভারত খাকুয়ার ফানগনাং তাই যত হামক্রাইনি কাইসা কুচুক থাই হাস্তেপর ইন্দ্রসেনারে দিন নালো ত্রিপুরাও চা সুনামকর হামক্রাইও হুকবা রঙ্ন কতর সরাইনাইমা থাই সুনাম কক সুনামনা বাকি ককচাপতি সাকা কেরংরাইদে খাদি নারংনাও হাপাং হাস্তে নাইমুথাং বাহিনী খা খুলগুই সামুং তাংনা ফান রেখা হনী সাকা মন্ত্রীখরা প্রফেসর ডাক্তার মানিক সাহা আকাশবাণী ফিল বিসি চুকুচি পৌমানো রেগী খনা আগরতলাও কাইসা ম্যারাথন এবার ওয়াকাথন যোগাড় জাগনাই তাবো ককটমা শুক্রবই মন্ত্রীবক্র নরেন্দ্র মোদী তিনি সাকা ভারত কাইসা ফলানো দিয়াইমা খুলুমুনি কথার থাই সিমিয়া ভারত খা কুয়ার ফানগনাং তাই যত হামক্রাইনি কাইসা কুজুক থাই হদলামনি কমুঙ্গ কাইসাও সংস্কৃত সুভাষিতমনি কাইসা শ্লোক শেয়ার খালায় ব সাকা কচাম লাই বুমা তাই আগিনি কচাম হুকুমনি কথার অ হা ককুবুন যত লোকরঙ টংকচাং তাই হামক্রাই বাইখে সুপুঙ্গুই টঙ্গ হুকবা তাই হুকবা হামক্রাই মন্ত্রী শিবরাজ সিং চৌহান সাকা হুকবা ও থাই রেমুং বাংরা চামুং নাইমুথাং ক্রাক খালাইনা তাই রাসাই রাসাই হুকবা খালাইনি রোগনি লাংমাও হামক্রাই গনাং সলাইমুং তুমুমনি সেব বাই ভারত হাইমনি বসকাঙ্গ কতাল কাইসা মডেল ওংখা রুম মন্ত্রীবক্র নরেন্দ্র মোদীন চামুং থাই হুকবা মথা এগ্রিকুল মডেল ইয়াফামা বাই খা টংথকজাগৈ হুকবা মন্ত্রী সাকা অ বরম কতাল ভারতনি বাগৈ টংমা বরমনি মারি ব সাকা হাইমনি হাক্তরক ভারতনি রায়দা তৈদুল মুং তাই লুক হামক্রাই রেগজাক সামুং বুতাং বরমনি বিসিংপি নাইও বতাইব সাকা অ সকট হাক্তরনি হুকবার খাইনাই রকনি তাংমুংনি কথাং ফুনুং মারি কেন্দ্রনি রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনি দিল্লি কতালক কচুকবেরেনি নাইমুথাং সেবরনান তুই কগলাম সালাইমাও মানজাক্ষা কগলাম সালাইমাও সাল কিসা সেকাং কিসাচে ট্রেন ট্রেন হর নাংমা পাতি মুঙ্গো হদানি তাং সামুং হামিয়া বাইগদালজাক টংমা সাইমানখা রেল নাইমুথাং বাহিনী আবনতুয়ী ফানবক্সিনি চেয়ারি নাই টঙ্গো কগলাম সালামিয়াও ডিটেকটিভ ককথুম থুমনাই মথানো ফানক্রাক খাইনা সিসিটিভি নাইচনা বাংরেনা সাইবার নাইমুথাং ক্রাক খাইনা তাই এআই রেগজাক নাইসম সেপ চল খাইনানি সাকা ফানবক্সিনখা ডিরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিসেস ইবোলা মানজাক হাক্তনি বেড়াই ফাইনে রকনি বাকি আলাদা দাগিমুং সাকলাইখ্যা দাগিমুং সাজাকা কঙ্গো উগান্ডা তাই দক্ষিণ সুদানী বেড়াই ফাইনে রকনি বিসিং তমুকেব কুলুম বখরক সামা বেকরেং সামানো খবই গবানা মুসুমা আকরক ওখা নুকজাকে সাক নাইনি আর থাকা সাজাকা আকাশবাণী আগত কেন্দ্রনি অকক্তমা খাই তম্বায় আকাশবাণী ককটমানি আপডেট মানা বাকি লগ ইন খাইটি www.newsonair.com নিউজ অন এয়ার এপ তাই টুইটার বাই ফেসবুক প্ল্যাটফর্ম এআইআর নিউজ এলার্টস ইউটিউব নাইডি নিউজ অন এয়ার অফিসিয়াল আপনার কারিব আকাশবাণী আগত কেন্দ্রনি ককটমা আপডেট মানাখে টুইটার এবার এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক এআইআর নিউজ আগরতলা তাই ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলাও নাইয়া নাঙ্গানো হাস্তেপর ইন্দ্রসেনা রেড্ডি নালো ত্রিপুরাও চা সুনামখর হামক্রাইও হুকবা রুমন কতর চুরাইনাইমা থাই সুনাম তিসানা বাকি ককচাপ তিসাকা তিনি লেম্বুসারা হুকবা রুমন কতর হাইং বেরমি চা সাল পালাইমানো রেগী সংসারজাক পান্ডাও ককচাপ নারেখা হাইং বেরমি চা সাল পালাইমানো রেগী বসাকা চা সুনামখর বাই গেদালজাক

songrongo tini borom phunuma sal hastepa hasteni chani tang songno gedaljak nukhongrong ni bagai pradhanmantri abas yojana o nok ayushman bharat akorok tangbutang ni sebrona cha tang samung bai gedaljak nukhuni srai rok ni bagai kasturba gandhi rungnok nobodoy rungnok ekolobyo rungnok go sebrona ni saka phanboksinka pandao bharat ni cha parishad ni executive director অনুরিমা ফুকন যাদব ছাকা চা ছনামুং ত্রিপুরা হাক্তনি নাংকুমা থাই টঙ্গ বিশ্ব ত্রিপুরাও ব্যবগৈ শের চি রাসাই চা ছনাম যাগ পান্ড ত্রিপুরা চা হামক্রাই নাইখুমি চেয়ারম্যান সমীর রঞ্জন ঘোষ ছাকা হাস্তেও দাতিন চা বলাই নিলাম কেন্দ্র আগরতলা টি অকশন সেন্টার ন চেঙ্গুরে জাগানা কেন্দ্রদে খাতি নারগনাও হাপাং হাস্তেনি নাইমথাং বাহিনী ন খা খুলগৈ সামুং টাকনা ফান রেখা হনিশাকা মন্ত্রকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা তিনি নরসিংহনি কেটি ডিএস পুলিশ ট্রেনিং একাডেমি থাকলাও ফির চুকু হিসা তাই চুকু চিনি বেস্টনি খড়ক ব্রীরা চিনি সিদক পুলিশ কনস্টেবল পাসিং আউট প্যারেড পান্ডাও অকগ্ন সাকা বসাকা নাইমথাং বাহিনী তাইব চুকজাক খলাই তিসানাও জুদা জুদা বাইথাং রুকজাক তাই তাংসেব গনাং ফরমুং রজাকা হাপংনি নাহারমং করং লুকুরগনি বাগৈ সামুং তাংনাই কাইসা ফানকরাক নাইমংথাং বাহিনী সুনামতি সানানি মন্ত্রীগ্রা তাইব সাকা তিনি পাসিং আউট নাই কনস্টেবলনি বিসিং খরক থামরা বিচিচার ব্রে কনস্টেবল টঙ্গ আবো হাস্তেনি বাগৈ কুং সুকজংনাই কক হাস্তে হাপং নাইমথাং বাহিনী ও তাইব খরক সা সাইব সারা থামচি ব্রে তেলাঙ্গানে হনিব সাকা মন্ত্রীগ্রা কতাল মান্নাই কনস্টেবল অকন সময় টাংরেখা কেটিডিএস পুলিশ ট্রেনিং একাডেমিনি প্রিন্সিপাল জয়ন্ত চক্রবর্তী পান্ডাও নাইমথাং বাহিনী জওয়ান ডক প্যারেড ফুনুকা মন্ত্রী অকরান পান্ডান লামসমনি কগনারেখা হাস্তে পুলিশ নি দা গিফাং অকরা অনুরাগ বিজেপি নি চেতন ভাই দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান নি বখাগ তিনি নি সিমি খয়েরপুর পলিমঙ্গল রেমচিনি রুংনগ চেঞ্জাখা নখা সাল মিনি মন্ডল ফ্রমুং পান্ডা আরা মঞ্জাখা এমএলএ রতন চক্রবর্তী সালথাং ত্রিপুরা জেলা পরিষদ নি বারজা মঞ্জা কাসকরা বিশ্বজিৎ ছিল মন্ডল কাসক রাজেশ ভৌমিক আকসং সালকা মজলিসপুর মন্ডল নি চেতন ভাই বীরেন্দ্রনগর রুমনগ সংযোজক মন্ডল ফ্রমুং পান্ডাওয়ান মঞ্জাখা বেরেখি মন্ত্রী সুশান্ত চৌধুরী মেয়র দীপক মজুমদার মন্ডল কাসক রণজিৎ রায় চৌধুরীর আকসং মন্ত্রী বখরম নরেন্দ্র মোদী অ তালনি থামচিসা সালমারি ককপি সালনি ফুং দামচিসাও আকাশবাণী মন কি বাত পান্ডাও হাক্তর তাই বৈহাক্তর লুকুর বয় ককলাম ছালায়েন অবঙ্গনে মন কি বাত নি ফিল ছাড়া থামচি বৈ বেরেনি পান্ডা মন্ত্রী বখরম লুকুরম বর মিবান ছংমা খাকমা কক মন কি বাত সাহরণী কবখা মাইগ ওপেন ফোরাম ও এবা নমো এপস লুকুরগনি ওয়ান ছংমা রগ্ন রহরিমানান টোল ফ্রি নাম্বার সাহা চার বুকচা বুকচা সাহা সাহা সিনি চার বুকচা বুকচা ও নাম্বার কল খাই হিন্দি এবার ইংরেজি বাই ওয়ান সমুং রকম রেকর্ড খাই মানান আমনে কারিব সাহা চুকু নুই নুই নাম্বার মিস কল রুই যে লিঙ্ক মানান আবো তুইব এস এম এস খাই মানবায়ন ফোন লাইন ও তালনি বুসকান সাল নিচি চুকু জরা ফিয়কজাক তঙ্গান আগিন মন্ত্রী বখরক রাজীব গান্ধী থিমা সাল তিনি হাস্তে ও জুদা জুদা পান্ডানি বিশিং তৈ পালাই যাখা আগরতলা প্রদেশ কংগ্রেস ভবন রাজীব গান্ধী মাংথং খুম্বগুই খুলুমাইয়া ফারকা কংগ্রেস এমএলএ গোপাল রায়ন খবুই বদলনি আগদং রক আবনিয়াগুল বরক শহীদ বেদিও থাঙ্গুই খুলুমাইয়া ফার লাইখা হাংকর নাইকল ফান তাই হাংকর হদা হামক্রাই তাই হদা রিং নাইখুংনি কথাজাক সাকথারমবাই তিনি সিপাহীজল হাংকর নাইকল ফান হাবানগ পোষণ পাকরান রুগী সাখাম চাই ফুনুমুং তাই চামুং কাহামনি তেয়ার যুগল জাখা পান্ডান চেঙ্গির হাংকর নাইকল ফান ডক্টর সিদ্ধার্থ শিব জয়সওয়াল সাকা চাই রগ্নি ছয় সাখাম তাই ওয়ান ছংমা হামক্রাই মা ফারগ্ন সিচারেন নাহারণ্য অ পান্ডা সংসারজাকমণি পেকেট নি মানে চাই ইয়াং সুনামজাক মানে চারণানি তাই অজরাও চাই রগ্ন মোবাইল বাই হাসলকে টংনানি কক বিটি রেখা আকাশবাণী ফিল বিসি চুকুচি পুমানরগৈ খনা আগরতলাও কাইসা ম্যারাথন এবা ওয়াকাথন যুগল জাগনাই খনা ফুং দাম ডকনি সিমি অ পান্ডা বাতালাইমু চেঙ্গান আকাশবাণী আগরতলা কেন্দ্রনি বুখাক্ত সাজাখা সালকদমা বিসি চুকুচি রময় বরন তাই লঘু হামক্রাই আওয়মা তাই রেডিও

खोनानाय रक बाय कुचुक हालकनो मुदनारना बागनि अ पांदा जुगल जखा खोसाथाय कुलाय आकाशबनिनि फिल चुकुचि प्रमानर गय अ मे तालनि थांनाय सालसि बावा अगरतला सुकंत एकेडेमी वो हुकुम तांगु पांदा संसा जखा त्रिपुरा क्रिकेट एसोसिएशन बाय नायकल जाक हास्ते बेरनि उमरसि थाम बिसिनि क्रिकेट बातालायनांगौ तिनि कायदक थंमुंखा रानीर बाजार थंखलावो सुनामुरा रान बासिबा बाय तेलिमुरानो उदयपुर थंखलावो खय उकेट कायसार बाय कांचनपुरनो मेलागर थंखलावो सदर बि बदल उकेट कायसिनि बाय विशालगर्नो कलेसहर थंखलावो धर्मनगर रान डक्सि ब्रै बाय लंत्रायबेलिनो सान्त्रि बाजार थंखलावो बिरुनिया उकेट काय ब्रै बाय साब्रुमनो তাই বুলিনিয়া থংখলাও উদয়পুর উইকেট কাইথাম বাই অমরপূর্ণ মেসেন খা বুসকাং দামনাই সিব্রিয় হাস্তানি সালথাং সালচি দলাই উনকোতি খোয়াই সিপাহী জলা হাঙ্কর ফেরাং কগমা বাই বাক্সা দাম ব্রিসিনি সিনি বাইশি কিলোমিটার দৌড়ি কবাং ওয়াতমান হনে হজমন রেখা নবর তিবার নাইখং খনা সানি সাকানি তুমারি তঙ্গানে থামচিবা ডিগ্রি সেলসিয়াস তাই খামানি নিশিবা দশমিক চকু ডিগ্রি সেলসিয়াস তিনি সালনি সাকানি তুমারি তঙ্গানি থামচিব্রি দশমিক চকু ডিগ্রি সেলসিয়াস তাই খামানি নিশি সিনি দশমিক দশ ডিগ্রি সেলসিয়াস শারীরিক দাম্বা তামই সতী থামচি জরা আগরতলা ওয়াতে আখা বা দশমিক চার মিলিমিটার পাইনা সাকা কক্তমাবার তাই সা মন্ত্রীপক্ষ নরেন্দ্র মোদী সাকা ভারত কাছে ফলানো দিয়া খুলমুনি কথার থাইসিমিয়া ভারত খাকুয়ার ফানগানাং তাই যত হামক্রাইনি কাছে কুচুক থাই হাস্তেপা ইন্দ্রসেনের দিন নালো ত্রিপুরাও চা সামকর হামক্রায় হুক বা রিংন কতর সরাই নাইমা থাই সাম তিসানা বাকে ককচাপ তিসাকা কেরংরাজে খাতি নারংনাও হাপাং হাস্তিনি নাইমথাং বাহিনীন খা খুলগে সামু তাংনা ফান রেখা হনে সাকা মন্ত্রীপক্ষরা প্রফেসর ডাক্তার মানিক সাহা আকাশবাণী ফিল বিসি চুকুচি পুমানোর গে খনা আগরতলাও কাশা ম্যারাথন এবার ওয়াকাথন যোগাল জাগনায় কক্তমা তিন বাকে অরণ উপাখ্যা ওলনি কক্তমা আওয়াইঙ্গানে খনা ফুং দামসিনি ছতি বৃষিও

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্র লোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হল, রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু ত্রিপুরার চা শিল্পের উন্নয়নে কৃষি মহাবিদ্যালয়ে গবেষণার খোলার জন্য প্রস্তাব রেখেছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, আইন শৃঙ্খলা রক্ষায় সরকার রাজ্যের আরক্ষা বাহিনীকে সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করার অধিকার দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত কেবল আধ্যাত্মিক সাধনা ও উপাসনারই পবিত্র ভূমি নয়, বরং ভারত সাহস, শক্তি এবং সর্বজনীন কল্যাণেরও পীঠস্থান। আকাশবাণীর 90 বছর পূর্তি উপলক্ষে আগামীকাল সকালে আগরতলায় একটি ম্যারাথন বা ওয়াকাথনের আয়োজন করা হবে। এবারে বিস্তারিত সংবাদ। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু ত্রিপুরার চা শিল্পের উন্নয়নে কৃষি মহাবিদ্যালয়ে গবেষণাগার খোলার জন্য প্রস্তাব রেখেছেন। আজ লেম্বুছড়াই কৃষি মহাবিদ্যালয়ে আন্তর্জাতিক চা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই প্রস্তাব রাখেন। আন্তর্জাতিক চা দিবস উদযাপন প্রসঙ্গে তিনি বলেন, চা শিল্পের সঙ্গে যুক্ত সম্প্রদায়গুলিকে আজ সম্মান জানানোর দিন। এই বছরের ভাবনা হল চা বজায় রাখা, সম্প্রদায়গুলিকে সমর্থন করা, যা ত্রিপুরার জন্য আরও প্রাসঙ্গিক হতে পারে। রাজ্যপাল রাজ্যের চা শ্রমিক পরিবারগুলোর জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর, আয়ুষ্মান ভারত প্রভৃতি প্রকল্পের সুবিধা সম্প্রসারণ, চা শ্রমিক পরিবারের ছেলে মেয়েদের জন্য কস্তুরবা গান্ধী বিদ্যালয়, নবোদয় বিদ্যালয়, একলব্য আবাসিক স্কুলে সুযোগ করে দেওয়ার উপর গুরুত্ব দিয়েছেন।

অনুষ্ঠানে ভারতীয় চা পর্ষদের নির্বাহী অধিকর্তা অনুরিমা ফুকন যাদব বলেন, চা উৎপাদনে ত্রিপুরা দেশে গুরুত্বপূর্ণ স্থানে রয়েছে। প্রতি বছর ত্রিপুরায় প্রায় 10 লক্ষ কেজি চা উৎপাদন হয়। রাজ্যে প্রায় 9000 হেক্টর জুড়ে চা বাগান রয়েছে, সেখানে 10000 চা শ্রমিক কাজ করেন। অনুষ্ঠানে ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সমীর রঞ্জন ঘোষ বলেন, রাজ্যে খুব শীঘ্রই চা পাতা নিলাম কেন্দ্র আগরতলা টি অ্যাকশন সেন্টারের উদ্বোধন করা হবে। জেলা প্রশাসন ও জেলা সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের যৌথ উদ্যোগে আজ সিপাহীজলার জেলাশাসক অফিসে পোষণ পক্ষ উপলক্ষে স্বাস্থ্যকর শিশু প্রদর্শনী ও পুষ্টিকর খাবার উৎসবের আয়োজন করা হয়। উদ্বোধন করেন সিপাহীজলা জেলার জেলাশাসক ডক্টর সিদ্ধার্থ শিব জয়সওয়াল। তিনি বলেন, শিশুদের সঠিক শারীরিক ও মানসিক বিকাশের ক্ষেত্রে অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই অনুষ্ঠানের আয়োজন। তিনি অভিভাবকদের প্রতি আবেদন রাখেন, প্যাকেটজাত শিশু খাদ্য পরিহার করে ঘরে মায়ের হাতে তৈরি পুষ্টিগুণ সম্পন্ন খাদ্য শিশুদের খাওয়ানো ও জন্মের 6 মাস বয়স পর্যন্ত মায়ের দুধ শিশুদের প্রদান করার জন্য। তাছাড়া বর্তমান সময়ে শিশুদের মোবাইল আসক্তি থেকে দূরে রাখারও পরামর্শ দেন তিনি। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, আইন শৃঙ্খলা রক্ষায় সরকার রাজ্যের আরক্ষা বাহিনীকে সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করার অধিকার দিয়েছে। আজ নরসিংহস্থিত কেটিডিএস পুলিশ ট্রেনিং একাডেমি মাঠে 91তম ও 92তম ব্যাচে নিয়োগপ্রাপ্ত 476 জন পুলিশ কনস্টেবলদের পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। তিনি বলেন, আরক্ষা বাহিনীকে আরও দক্ষ করে তুলতে নানা বাস্তব ভিত্তিক ও প্রযুক্তিগত প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সরকারের লক্ষ্য দক্ষ সেবাপরায়ণ, মানবিক ও এক শক্তিশালী আরক্ষা বাহিনী গড়ে তোলা। মুখ্যমন্ত্রী বলেন, আজ পাসিং আউট হওয়া কনস্টেবলদের 476 জনের মধ্যে 318 জনই মহিলা, একটি বড় অংশই নারী, যা রাজ্যের গর্বের বিষয়। নারীদের ক্ষমতায়নে রাজ্য সরকারের সদিচ্ছার ফলেই আজ আরক্ষা বাহিনীতেও নারীরা যোগদানে বেশি সুযোগ পাচ্ছেন। রাজ্যের নারীরা আরক্ষা বাহিনীতে যোগ দিয়ে সততা ও সাহসিকতার মধ্যে কাজ করে তাদের দক্ষতার পরিচয় দিচ্ছেন। রাজ্য সরকার আরক্ষা বাহিনীতে আরও 1134 জন নিয়োগ করবে। মুখ্যমন্ত্রী বলেন, আরক্ষা বাহিনীতে নিয়োগপ্রাপ্ত নতুনদের মনে রাখতে হবে, পুলিশের পোশাক শুধু কর্মক্ষেত্রে নয়, এই পোশাক ধারণকারীকে দায়িত্ববোধ, শৃঙ্খলা, সততা ও সাহসিকতার পরিচয় বহন করে সমাজে আস্থা অর্জন করে নিতে হবে। নিষ্ঠা, সাহস, সততা ও মানবিক প্রয়াসে নিজেকে দক্ষ পুলিশ হিসেবে গড়ে তুলতে হবে। নিয়োগপ্রাপ্ত কনস্টেবলদের শপথ বাক্য পাঠ করান কেটিডিএস পুলিশ ট্রেনিং একাডেমির অধ্যক্ষ জয়ন্ত চক্রবর্তী। অনুষ্ঠানে আরক্ষা বাহিনীর জওয়ানগণ প্যারেডের মাধ্যমে মুখ্যমন্ত্রীকে অভিবাদন জানান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ। বিজেপির উদ্যোগে দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহাভিযানের অঙ্গ হিসেবে আজ থেকে খয়েরপুর পল্লীমঙ্গল দ্বাদশ্রেণী বিদ্যালয়ে শুরু হয়েছে দুদিনব্যাপী মণ্ডল প্রশিক্ষণ বর্গ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক রতন চক্রবর্তী, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল, মণ্ডল সভাপতি রাজেশ ভৌমিক প্রমুখ। পূর্ব মজলিশপুর মণ্ডলের উদ্যোগে বীরেন্দ্রনগর স্কুলে অনুষ্ঠিত মণ্ডল প্রশিক্ষণ বর্গে উপস্থিত ছিলেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী, মেয়র দীপক মজুমদার, মণ্ডল সভাপতি রণজিৎ রায় চৌধুরী প্রমুখ। চণ্ডীপুর মণ্ডল প্রশিক্ষণ বর্গ আজ থেকে কৈলাসহরের কাউলিকোড়াস্থিত বিএম স্মৃতি দ্বাদশ্রেণী বিদ্যালয়ে শুরু হয়েছে। উপস্থিত ছিলেন যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়, চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন শম্পা দাস পাল, বিজেপির ঊনকোটি জেলা সভাপতি বিমল কর, মণ্ডল সভাপতি পিন্টু ঘোষ প্রমুখ। আসাম রাইফেলস ও কাস্টমস গতকাল আগরতলা রেল স্টেশনে যৌথ অভিযান চালিয়ে 180 গ্রাম মরফিন বাজেয়াপ্ত করেছে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 18 লক্ষ টাকা। এই ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আসাম রাইফেলসের জনসংযোগ আধিকারিক আজ এই খবর জানিয়েছেন। প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর প্রয়াণ দিবস আজ রাজ্যেও নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন করা হয়। আগরতলা প্রদেশ কংগ্রেস ভবনে রাজীব গান্ধীর প্রতি শ্রদ্ধা জানান কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায় সহ অন্যান্য নেতৃবৃন্দ। পরে তারা শহীদ বেদিতে গিয়ে শ্রদ্ধা জানান। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ এলার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বলেছেন, ভারত কেবল আধ্যাত্মিক সাধনা ও উপাসনারই পবিত্র ভূমি নয়, বরং ভারত সাহস, শক্তি এবং সর্বজনীন কল্যাণেরও পীঠস্থান। সামাজিক মাধ্যমে এক পোস্টে

সংস্কৃত সুভাষিতম থেকে একটি শ্লোক শেয়ার করে তিনি বলেন, মহান ঐতিহ্য ও প্রাচীন সংস্কৃতির এই পবিত্র ভূমি যেন সর্বদা সকলকে সুখ ও সমৃদ্ধিতে পরিপূর্ণ রাখে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 31 মে রবিবার সকাল 11:00 আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 134তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভ ওপেন ফোরামে এবং নরেন্দ্র মোদী অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নম্বর 1800 11 7800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। তাছাড়া 1922 নম্বরে মিস কল দিয়ে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও মতামত জানানো যাবে। ফোন লাইন এ মাসের 29 তারিখ পর্যন্ত খোলা থাকবে। আকাশবাণীর 90 বছর পূর্তি উপলক্ষে আগামীকাল আগরতলায় একটি ম্যারাথন বা ওয়াকাথনের আয়োজন করা হয়েছে। আগামীকাল সকাল 6:00 থেকে এই প্রতিযোগিতা শুরু হবে বলে আকাশবাণী আগরতলার পক্ষ থেকে জানানো হয়েছে। দীর্ঘ 9 দশকের গৌরবময় পথ চলা, জনসেবামূলক সম্প্রচার এবং শ্রোতাদের সঙ্গে নিবিড় সম্পর্ককে স্মরণীয় করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, আকাশবাণীর 90 বছর পূর্তি উপলক্ষে গত 15 মে আগরতলার সুকান্ত একাডেমি হলে শাস্ত্রীয় সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শ্রম কোড বাতিল সহ শ্রমিক স্বার্থ সংশ্লিষ্ট একাধিক দাবিকে সামনে রেখে আজ আগরতলার সখীচরণ বিদ্যানিকেতনে অল ত্রিপুরা অসংগঠিত শ্রমিক কংগ্রেসের রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে শ্রমিকদের বিভিন্ন সমস্যা ও অধিকার নিয়ে আলোচনা করা হয়। উপস্থিত ছিলেন কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায়, অল ত্রিপুরা অসংগঠিত শ্রমিক কংগ্রেসের রাজ্য সভাপতি শান্তনু পাল। ডিরেক্টর জেনারেল অব হেলথ সার্ভিসেস ইবোলা সংক্রমিত দেশ থেকে আসা বা সেইসব দেশের মাধ্যমে ভ্রমণ করা যাত্রীদের জন্য বিশেষ নির্দেশিকা জারি করেছে। নির্দেশিকায় বলা হয়েছে, কঙ্গো, ওগান্ডা এবং দক্ষিণ সুদান থেকে আসা কোনো যাত্রীর মধ্যে যদি জ্বর, মাথা ব্যথা, পেশি ব্যথা বা খিঁচুনি, অকারণ রক্তপাত কিংবা বমির মতো উপসর্গ দেখা দেয়, তবে তাঁকে অবিলম্বে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। তাছাড়া ইবোলা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে যাত্রীদের সঙ্গে সঙ্গে বিমান বন্দর কর্তৃপক্ষ বা হেল্প ডেস্কে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। ডিজিএইচএস আরও জানিয়েছে, দেশে আসার পর 21 দিনের মধ্যে এই ধরনের কোনো উপসর্গ দেখা দিলে যাত্রীদের তাদের ভ্রমণ সংক্রান্ত তথ্য স্বাস্থ্য কর্তৃপক্ষকে জানিয়ে দ্রুত চিকিৎসার ব্যবস্থা নিতে হবে। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত রাজ্যভিত্তিক অনূর্ধ্ব 13 বছরের ক্রিকেট প্রতিযোগিতার আজ 6টি খেলা হয়। রানীরবাজার মাঠে সোনামুড়া 55 রানে তেলিয়ামুড়াকে, উদয়পুর মাঠে খোয়াই 8 উইকেটে কাঞ্চনপুরকে, মেলাঘর মাঠে সদর বি দল 7 উইকেটে বিশালগড়কে, কৈলাসহর মাঠে ধর্মনগর 64 রানে লংতরাই ভেলিকে, শান্তিরবাজারের মাঠে বিলোনিয়া 4 উইকেটে সাবরুমকে এবং বিলোনিয়ার মাঠে উদয়পুর 3 উইকেটে অমরপুরকে পরাজিত করে। আগামী 24 ঘণ্টায় পশ্চিম জেলা, উত্তর ধলাই, ঊনকোটি, খোয়াই এবং সিপাহীজলা জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে ঝড়ো হওয়া ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.9 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27.6 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 5:30 পর্যন্ত আগরতলায় বৃষ্টি হয়েছে 5.8 মিলিমিটার। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু ত্রিপুরার চা শিল্পের উন্নয়নে কৃষি মহাবিদ্যালয়ে গবেষণাগার খোলার জন্য প্রস্তাব রেখেছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, আইন শৃঙ্খলা রক্ষায় সরকার রাজ্যের আরক্ষা বাহিনীকে সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করার অধিকার দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত কেবল আধ্যাত্মিক সাধনা ও উপাসনারই পবিত্র ভূমি নয়, বরং ভারত সাহস, শক্তি এবং সর্বজনীন কল্যাণেরও পীঠস্থান। আকাশবাণীর 90 বছর পূর্তি উপলক্ষে আগামীকাল সকালে আগরতলায় একটি ম্যারাথন বা ওয়াকাথনের আয়োজন করা হবে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:00 বেজে 35 মিনিটে।

আকাশবাণী আগরতলা। এখন শুনবেন সমীক্ষা। আজকের বিষয়, ভ্রমণের সময় যাত্রীদের সতর্ক ও সজাগ থাকতে রেল কর্তৃপক্ষের আহ্বান। ট্রেন, যাত্রী, স্টেশন চত্বর এবং সুবিশাল রেল নেটওয়ার্কের নিরাপত্তা বাড়াতে রেলওয়ে কর্তৃপক্ষ কৃত্রিম বুদ্ধিমত্তা, ড্রোন, সিসিটিভির মতো অত্যাধুনিক প্রযুক্তিচালিত সরঞ্জাম ব্যাপকভাবে ব্যবহার করছে। রেলওয়ে সুরক্ষা বাহিনী

0: বিএনপির বিট পর্যায়ে গোয়েন্দা তথ্য সংগ্রহের ব্যবস্থা জোরদার করার মাধ্যমে এই কাজটি মিশন মোডে করা হচ্ছে। নতুন দিল্লিতে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের নিরাপত্তা পর্যালোচনা সভায় আজ ঊর্ধ্বতন আধিকারিকদের উপস্থিতিতে রেলমন্ত্রক সারা দেশের তৃণমূল স্তরের আধিকারিকদের সঙ্গে ব্যাপক আলোচনা করেছে। রেল ভবনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান ছাড়াও বৈঠকে রেল প্রতিমন্ত্রী ভি সোমান্না এবং রবনীত সিং বিট্টু উপস্থিত ছিলেন। সভায় বলা হয়, সাম্প্রতিক কিছু অগ্নিকাণ্ডের ঘটনাসহ একাধিক ঘটনার প্রাথমিক তদন্তে গত কয়েকদিনে সমাজ বিরোধী শক্তির যোগাযোগের বিষয়টি সামনে এসেছে। ভারতীয় রেল এই ঘটনাগুলিকে গুরুত্ব সহকারে নিয়েছে এবং আরপিএফ সক্রিয়ভাবে এগুলোর তদন্ত করছে। বেশ কয়েকটি ক্ষেত্রে রেলওয়ের দ্রুত ও সক্রিয় পদক্ষেপ বড় ধরনের দুর্ঘটনা এড়াতে সাহায্য করেছে। রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে যাত্রীদের ভ্রমণের সময় সতর্ক ও সজাগ থাকার পাশাপাশি রেল চত্বরে কোনো সন্দেহজনক কার্যকলাপ বা সন্দেহজনক ব্যক্তি নজরে এলে তা অবিলম্বে রেলের হেল্পলাইন নম্বর 139-এ জানাতে অনুরোধ জানানো হয়েছে। নিরাপত্তা পর্যালোচনা সভার আলোচনায় উন্নত রিপোর্টিং ব্যবস্থার মাধ্যমে তৃণমূল স্তর থেকে গোয়েন্দা তথ্য সংগ্রহের পদ্ধতি শক্তিশালী করার উপর আলোকপাত করা হয়। প্রযুক্তিচালিত নিরাপত্তা ব্যবস্থার উন্নতি, রেল নেটওয়ার্ক জুড়ে সিসিটিভি কভারেজের সম্প্রসারণ এবং পরিচালনগত নিরাপত্তা সমন্বয় উন্নত করার উপর জোর দেওয়া হয়। সভায় সাইবার নিরাপত্তা শক্তিশালী করা, ক্যামেরার মান উন্নয়ন এবং এআই ভিত্তিক নজরদারি ও পর্যবেক্ষণ ব্যবস্থা স্থাপন নিয়েও আলোচনা হয়। রেল নেটওয়ার্ক জুড়ে আরও কার্যকর নিরাপত্তা ব্যবস্থার জন্য আরপিএফ এবং সরকারি রেল পুলিশের মধ্যে তথ্য আদান প্রদানের পদ্ধতি উন্নত করে সমন্বয় জোরদার করার উপরেও গুরুত্ব আরোপ করা হয় সভায়। এতক্ষণ শুনলেন সমীক্ষা। আজকের বিষয় ছিল ভ্রমণের সময় যাত্রীদের সতর্ক ও সজাগ থাকতে রেল কর্তৃপক্ষের আহ্বান।
1: আকাশবাণী আগরতলা। এখন শুনবেন বিভিন্ন শিল্পী কণ্ঠে হিন্দি ছবির গানের অনুষ্ঠান। আজকের প্রথম গানখানি শুনবেন মান্না দের কণ্ঠে শ্রী 420 ছবি থেকে।

আজকের কথায় কথায় অনুষ্ঠানে আমরা কথা বলবো খ্যাতির মধ্য গগনে তথা বাংলা গানের জগতে এক উজ্জ্বল নক্ষত্রকে নিয়ে। তিনি হলেন ধনঞ্জয় ভট্টাচার্য।

ধনঞ্জয় ভট্টাচার্যকে বাদ দিয়ে বাংলা গানের জলসা ভাবাই যায় না। মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের কাছে ধনঞ্জয়ের গান একজন গুণগ্রাহী শ্রোতার মত। তার সঙ্গে ধনঞ্জয়ের সাক্ষাৎ হলেই বলে বসতেন, তোমার গয়া গঙ্গা প্রভাস আদি গানটা গাও তো। বিধানচন্দ্র তার শেষ জীবনে একদিন ধনঞ্জয়কে তার বাড়িতে ডেকেছিলেন, কিন্তু পুত্রের কঠিন অসুখের কারণে সেদিন ধনঞ্জয় মুখ্যমন্ত্রীর বাড়িতে যেতে পারেননি। আর নিয়তির এমনই অঘটন, সেদিনই সংবাদ এলো ডাক্তার বিধানচন্দ্র রায় আর নেই। এই আফসোস ধনঞ্জয়কে শেষ দিন পর্যন্ত দাঁড়িয়ে নিয়ে গেছে।

শচীন দেববর্মনের সঙ্গে ধনঞ্জয়ের হৃদ্যতার শুরু হয়েছিল। বাংলা গান গাইতাছ, দরদ নাই কেন? বাংলা গান গাইবার কায়দাই শিখো নাই। প্রথম সাক্ষাতে ধনঞ্জয়ের আর শৈশব গানের যিনি ধ্রুবতারা, সেই শচীনকর্তার কাছ থেকে এমন বাক্য শুনে সেদিন তরুণ গায়ক ধনঞ্জয় খুবই মর্মাহত হয়েছিলেন। ঘটনাটা ঘটেছিল জীবন সঙ্গিনী ছায়াছবির প্লেব্যাকের সময়। ছবির সঙ্গীত পরিচালক ছিলেন সেকালের বিখ্যাত সঙ্গীতকার হিমাংশু দত্ত।

টাইটেল মিউজিকে থাকবেন তিনজন, শচীন দেববর্মন, সুপ্রভা সরকার ঘোষ, এদের সঙ্গে তরুণ ধনঞ্জয়। শচীন কর্তা তখন খ্যাতির শীর্ষে, আর সুপ্রভাকে বলা হতো বাংলার আশা ভোসলে। এমনই পরিবেশে সেদিন তরুণ গায়ক ধনঞ্জয়ের গান শচীন কর্তার পছন্দ হয়নি এবং মুখের ওপর তিনি তরুণ ধনঞ্জয়কে রূঢ় কথা বলেছিলেন। সেদিন তিনি মনে

সজনকর্তার পছন্দ হয়নি এবং মুখের উপর তিনি তরুণ ধনঞ্জয়কে রূঢ় কথা বলেছিলেন। সেদিন তিনি মনে খুবই ব্যথা পেয়েছিলেন। ধনঞ্জয় মানসিক কষ্ট এর আগেও পেয়েছিলেন যখন তিনি হিন্দুস্তান কোম্পানির অডিশনে গিয়েছিলেন এবং কেএল সেগল আর কমল দাশগুপ্ত তাকে অডিশনে অনুত্তীর্ণ বলে খারিজ করে দিয়েছিলেন। কিন্তু সেদিনের শচীনকর্তার কথায় যে ব্যথা ছিল, সেই ব্যথা অতীতের সব কষ্ট ব্যথাকে ছাপিয়ে নিয়ে গিয়েছিল। আর সেদিনই তিনি মনে মনে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলেন যে একদিন না একদিন তিনি শচীনকর্তাকে গান গেয়ে মুগ্ধ করবেনই।

ওই দুটি গান গাইতে হবে, একটা একক, অন্যটি তিনজনে, শচীন দেব, মোহাম্মদ রফি, লতা মঙ্গেশকরের সঙ্গে। সেই প্রথম সেই শেষ। উত্তরপাড়ার রাজবাড়িতে বালি অঞ্চলের রিভার্স টমসন স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। প্রধান অতিথি কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। একক গান গাইলেন ছোট্ট ধনঞ্জয়, পাগলা মনটারে তুই বাদ, আর ভাইয়ের দোরে ভাই কেঁদে যায়। বালক ধনঞ্জয়ের গান শুনে শরৎচন্দ্র সেদিন এতটাই উচ্ছ্বাসিত হয়েছিলেন, গান শেষে নিজ আসন ছেড়ে উঠে এসে ছোট্ট ধনঞ্জয়কে আশীর্বাদ করে তার হাতে একটি পাঁচ টাকার নোট দিয়েছিলেন পুরস্কার স্বরূপ। পরবর্তীকালে ধনঞ্জয় শিল্পী হিসেবে অগণিত পুরস্কার পেয়েছেন, কিন্তু এই পুরস্কার তথা আশীর্বাদ তার কাছে চিরকালই থেকেছে শ্রেষ্ঠ হিসেবে। সত্যি তো শরৎচন্দ্র সেদিন প্রতিভা চিনতে একটুকুও ভুল করেননি।

সেটা 1952 সালের কথা। সুরকার রায়চাঁদ বড়াল তখন হিন্দি ছবি মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্যর সুর তৈরি করছেন। হঠাৎ রায়চাঁদ বড়ালের টেলিগ্রাম এলো ধনঞ্জয়ের কাছে। রায়চাঁদকে পিতৃবৎ শ্রদ্ধা করতেন, ভাবলেন নিশ্চয়ই রায়ের কোনো বিপদ, রওনা দিলেন মুম্বাই। মুম্বাই পৌঁছে শুনলেন ছবিতে দুটি কীর্তনাঙ্গের গান আছে।

1922 সালের 10ই সেপ্টেম্বর রবিবার হাওড়ার বারেন্দ্রপাড়ায় জন্ম ধনঞ্জয় ভট্টাচার্যের। ভট্টাচার্য পরিবারের আদিবাস ছিল হাওড়ায়। তারা ছিলেন পায়রাটুমির জমিদার। পূর্বপুরুষের প্রচুর সম্পত্তি বংশানুক্রমে পান ধনঞ্জয়ের বাবা সুরেন্দ্রনাথ। সম্পত্তি নিয়ে শুরু হয় জ্ঞাতি কুটুমদের সঙ্গে অশান্তি। তাতে সুরেন্দ্রনাথ সেখানকার পাট গুটিয়ে চলে যান হাওড়ার আমতায়, ওঠেন ভাড়া বাড়িতে। বালির বাগানতলার বারেন্দ্রপাড়ায় জমি কিনেন সুরেন্দ্রনাথ। চাকরি করতেন বিএনআরে। বড় ছেলে লক্ষ্মীকান্ত দাই, দুজনেই এসরাজ বাজাতেন। তাদের চোখ এড়িয়ে দুপুরবেলা এসরাজে হাত পাকাতে গিয়ে ধরা পড়ে যান ধনঞ্জয়। তখন বয়স কতই।

সবে পাঁচ। এসরাজ গেল, কিন্তু গলা থাকতে গান নেবে কে? মাঝি মাল্লার গান, বাউল বৈষ্ণবের গান, কীর্তন, পালার গান, তজ্জা পাঁচালি যখন যা পেয়েছেন গলায় ধরেছেন। আর ছিল মা অন্নপূর্ণার মিঠে গলার ঘুমপাড়ানি, ছেলে ভোলানো গান। মাত্র চার মাস তফাতে সুরেন্দ্রনাথ লক্ষ্মীকান্ত দুজনেরই অকাল মৃত্যু হয়। মা অন্নপূর্ণার তখন চেরবার দশা, এগারোটি সন্তান, সম্বল বলতে বালির জমি। ধনঞ্জয়ের তখন সাত বছর বয়স। এক একদিন এমনও গেছে ঘরে আনাজপাতি বলতে কিছুই নেই, এমনই দারিদ্র্যে কেটেছিল ধনঞ্জয়ের কিশোরবেলা।

1948 থেকে শুরু হয় ধনঞ্জয় ভট্টাচার্যের কলকাতা জীবন। মাত্র 14 বছর বয়সে ধনঞ্জয় বেতারে প্রথম গান গাইলেন জ্যোৎস্না রাতে কেন ডাকে। এরপর 1943 সালে পাইনিয়ার ভারত কোম্পানি থেকে প্রকাশিত হল দুটি প্রেমের গান, যদি ভুলে যাও মোরে এবং ছিল যে আখির আগে। সেই 1343 সাল থেকেই ধনঞ্জয় ভট্টাচার্যের বাংলা গানের জগতে জয়যাত্রা শুরু হয়েছিল। সুবল দাশগুপ্তের সুরে আলেয়া ছবিতে, মাটিরে খেলা ঘর এবং শহর থেকে দূরে ছবিতে রাধে ভুল করে

তুই এই দুটি গানের জনপ্রিয়তার মধ্যে 40-এর দশকে আধুনিক বাঙালি মুগ্ধ হয়েছিল। আর এই সুবাদে সেকালের প্রবাদ প্রতিম শিল্পীদের মাঝে কৃষ্ণচন্দ্র দে, শচীন দেববর্মন, পঙ্কজ কুমার মল্লিক, হেমন্ত মুখোপাধ্যায়, জগন্ময় মিত্র নিজের আসন করে নিয়েছিলেন তরুণ ধনঞ্জয়। তার সুদীর্ঘ বহু বিচিত্র সঙ্গীত জীবনের অনেকটাই জুড়ে ছিল বেসিক আধুনিক গান, যার মধ্যে অধিকাংশই ছিল ভালোবাসা এবং বিরহের গান। এসব গানের সুর ছিল কখনো শান্ত মেলোডি ভিত্তিক, কখনো রাগাশ্রিত, আবার কখনো পাশ্চাত্যধর্মী। কিন্তু তিনি ছিলেন সব আঙ্গিকেই সাবলীল এবং স্বচ্ছন্দ। আসলে তার সঙ্গীত জীবনের প্রাথমিক পর্বে তিনি কিংবদন্তি সুরকার ক্রয় সুবল দাশগুপ্ত, কমল দাশগুপ্ত এবং শৈলেন দাশগুপ্ত প্রমুখদের কাছ থেকে সঙ্গীতের খুঁটিনাটি বিষয়ে যে শিক্ষা পেয়েছিলেন তারই কল্যাণে পরবর্তী সময়ে তিনি তার গায়ন শৈলীকে উপপর্যায়ে নিয়ে গিয়েছিলেন। 50-এর দশকের থেকে 60-এর দশকের প্রায় সব খ্যাতিমান সুরকারই বহুমুখী প্রতিভাধর ধনঞ্জয়ের কণ্ঠের বিশেষত্বকে সুন্দরভাবে ব্যবহার করেছেন।

এক গানে ধনঞ্জয় বলেছিলেন, পাবার কিছু নেই, শুধু মোর দেবার থেকে দান। সেই দান অর্থাৎ গান তো তিনি অবিরল ধারায় দিয়ে গেছেন জীবনের শেষ দিন পর্যন্ত। 1992 মার্চ শ্রীরামপুরে এক ভক্তি গানের আসরে শেষ গান গাইলেন। সে সময় রক্তে শর্করার পরিমাণের মাত্রা বৃদ্ধিতে তার শরীর ভেঙে পড়েছে।

আকাশবাণী, খবর পড়ছি অনিন্দ্য চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, ইতালি সহ পাঁচ দেশ সফর শেষে প্রধানমন্ত্রী আজ দেশে ফিরেছেন। তিনি জানিয়েছেন, ভারতের সঙ্গে ইতালির কৌশলগত অংশীদারিত্ব আরও সুদৃঢ় করা হবে। কেন্দ্রীয় মন্ত্রী বিজেপি নেতা পীযূষ গোয়েল বলেছেন, আন্তর্জাতিক মঞ্চে ভারতের দৃঢ় অবস্থানের প্রতিফলন হল প্রধানমন্ত্রীর এই সফর। দেশে অপরিশোধিত তেল, পেট্রোল, ডিজেল সহ অন্যান্য জ্বালানি সরবরাহ স্বাভাবিক এবং শোধনাগারগুলি সর্বোচ্চ ক্ষমতায় কাজ করছে বলে কেন্দ্র জানিয়েছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, ট্রেনে অপরাধমূলক ঘটনার তদন্তে তৃণমূল স্তরে গোয়েন্দা তথ্য সংগ্রহের উপর জোর দেওয়া হয়েছে। আফ্রিকায় বিভিন্ন অঞ্চলে ইবোলা ভাইরাস সংক্রমণের পরিপ্রেক্ষিতের জন্য চতুর্থ ভারত আফ্রিকা ফোরাম শিখর সম্মেলন স্থগিত করা হয়েছে। ইবোলা রোগাক্রান্ত দেশ থেকে অথবা সে দেশের মধ্য দিয়ে আসা যাত্রীদের জন্য নির্দেশিকা জারি করেছে কেন্দ্র। পশ্চিমবঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনে আজ শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। গড়ে ভোট পড়েছে 88.10%।

0: 2-1 গোলে হারিয়ে ইস্ট বেঙ্গল প্রথমবার আইএসএল ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে। অপর ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্ট 2-1 গোলে স্পোর্টিং ক্লাব দিল্লিকে হারিয়ে দিয়েছে। আসছে বিস্তারিত খবরে। ইতালি সহ 5 দেশ সফর শেষ করে প্রধানমন্ত্রী আজই দেশে ফিরে এসেছেন। ব্যবসা বাণিজ্য বিনিয়োগ এবং সরবরাহ শৃঙ্খলের স্থিতাবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে ভারত মধ্যপ্রাচ্য ইউরোপ অর্থনৈতিক করিডোর বা IMEC-কে আরও উন্নত করতে ভারত ও ইটালি সম্মত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এক যৌথ বিবৃতিতে বলেছেন, বিশ্ব বাণিজ্য যোগাযোগ ব্যবস্থা এবং সমৃদ্ধশালী ভবিষ্যৎ গড়ে তোলার জন্য এই করিডোরের বিষয়ে দুটি দেশ সহযোগিতা করবে। এই বছরের মধ্যে এই উদ্যোগকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রথম IMEC মন্ত্রী পর্যায়ের বৈঠক আয়োজন করা হবে। এর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। রোমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনের ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেছেন, IMEC ইউরোপ মধ্যপ্রাচ্য এবং ভারতকে যুক্ত করে যোগাযোগ ব্যবস্থা ও অর্থনৈতিক করিডোরের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দুই প্রধানমন্ত্রী মনে করেন উদ্ভাবন বিজ্ঞান ও প্রযুক্তি ভারত ইতালি অংশীদারিত্বের মূল চালিকা শক্তি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ইটালি নকশা ও নিখুঁত কাজের জন্য বিশ্বজুড়ে খ্যাত, অন্যদিকে প্রতিভা ও ব্যবসাশ্রয়ী উদ্ভাবনের গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে ভারত পরিচিতি লাভ করেছে। দুই দেশের মধ্যে অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার জন্য উভয় নেতা বিস্তারিতভাবে আলোচনা করেছেন। ভারত ইটালি যৌথ কৌশলগত অংশীদারিত্বের পরিকল্পনা 2025 থেকে 2029 মধ্যে বাস্তবসম্মত ব্যবস্থাপনা গড়ে তুলেছে। নির্দিষ্ট সময়ের মধ্যে এটি কার্যকর করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে।
1: हमने हमारी भावी साझेदारी को और सशक्त बनाने के लिए विस्तृत रूप से चर्चा की। भारत इटली ज्वाइंट स्ट्रेटेजिक एक्शन प्लान 2025-2029 हमारी साझेदारी को एक प्रैक्टिकल और फ्यूचरिस्टिक ढांचा प्रदान करता है। हम इस पर समयबद्ध तरीके से आगे बढ़ रहे हैं। हमारे साझा प्रयासों में द्विपक्षीय व्यापार 20 बिलियन यूरो के लक्ष्य की ओर तेजी से बढ़ रहा है।
0: কেন্দ্রীয় মন্ত্রী বিজেপি নেতা পীযূষ গোয়েল বলেছেন, এক বিশ্বস্ত অংশীদার হিসেবে সমগ্র বিশ্ব ভারতের দিকে তাকিয়ে রয়েছে। নতুন দিল্লিতে আজ প্রধানমন্ত্রীর 5 দেশ সফর নিয়ে এক সাংবাদিক সম্মেলনে শ্রী গোয়েল বলেন, এই সফর সমাজের প্রতিটি অংশের জন্য সুবিধা সুনিশ্চিত করবে। আন্তর্জাতিক মঞ্চে ভারতের দৃঢ় অবস্থানের প্রতিফলন হল এই সফর। সফরকালে ভারত সংযুক্ত আরব আমিরশাহির 10,000 কোটি বিনিয়োগ সহ 57টি উল্লেখযোগ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের জন্য শ্রী গোয়েল কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সমালোচনা করেন। তিনি বলেন, নেতিবাচক রাজনীতির জন্যই জনগণ নির্বাচনে কংগ্রেসকে ত্যাগ করেছে। ভারতে অপরিশোধিত তেল, পেট্রোল, ডিজেল, প্রাকৃতিক গ্যাস এবং LPG সরবরাহ স্বাভাবিক আছে এবং শোধনাগারগুলি সর্বোচ্চ ক্ষমতায় কাজ করছে বলে সরকার আজ ফের আশ্বস্ত করেছে। শোধনাগারগুলিতে LPG উৎপাদন বৃদ্ধি পেয়েছে এবং 47,000 টন LPG উৎপাদন হচ্ছে। নতুন দিল্লিতে আজ পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে এক আন্তঃমন্ত্রক বৈঠকে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা জানান, দেশের পেট্রোল পাম্পগুলিতে তেল সরবরাহ অক্ষুণ্ণ রাখতে একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। রান্নার গ্যাস সরবরাহ স্থিতিশীল রয়েছে। গত 3 দিনে গৃহস্থালির কাজের জন্য 1,34,00,000 LPG সিলিন্ডার বাড়ি বাড়ি পৌঁছে গেছে। বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রকের অতিরিক্ত সচিব মুকেশ মঙ্গল জানিয়েছেন, সংঘাতপূর্ণ অঞ্চলে থাকা নাবিকদের নিরাপত্তায় বিদেশ মন্ত্রক লাগাতার ভারতীয় মিশনগুলির সঙ্গে যোগাযোগ রেখে চলেছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ নতুন দিল্লিতে তৃণমূল স্তরের কর্মকর্তাদের সঙ্গে উচ্চ পর্যায়ের নিরাপত্তা পর্যালোচনা বৈঠক করেছেন। ট্রেনে সাম্প্রতিক বেশ কয়েকটি অগ্নিকাণ্ডের প্রাথমিক তদন্তে সমাজবিরোধী চক্রের জড়িত থাকার বিষয়টি বৈঠকে আলোচিত হয়। মন্ত্রক জানিয়েছে, প্রতিটি ঘটনা গুরুত্ব সহকারে রেল সুরক্ষা বাহিনী তদন্ত করছে। এক উন্নত ব্যবস্থার মাধ্যমে তৃণমূল স্তরে গোয়েন্দা তথ্য সংগ্রহের পদ্ধতিকে শক্তিশালী করার উপর জোর দেওয়া হয়েছে। প্রযুক্তি চালিত নিরাপত্তা ব্যবস্থা উন্নত করা, রেল নেটওয়ার্ক জুড়ে CCTV কভারেজ বাড়ানো এবং নিরাপত্তা ব্যবস্থাকে উন্নত করা, সাইবার নিরাপত্তা শক্তিশালী করা এবং কৃত্রিম মেধাভিত্তিক নজরদারি ও পর্যবেক্ষণ ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা করা হয়। আফ্রিকার বেশ কিছু অংশে বর্তমান স্বাস্থ্য পরিস্থিতির প্রেক্ষিতে চতুর্থ ভারত আফ্রিকা ফোরাম শীর্ষ সম্মেলন আপাতত স্থগিত রাখা হয়েছে। নতুন দিল্লিতে এই মাসের 28 থেকে 31 তারিখ পর্যন্ত এই সম্মেলন হওয়ার কথা ছিল। বিদেশ মন্ত্রকের এক বিবৃতিতে জানানো হয়েছে, ভারত আফ্রিকা ইউনিয়নের চেয়ারপারসন এবং আফ্রিকান ইউনিয়ন কমিশনের সঙ্গে আলাপ আলোচনার প্রেক্ষিতে এই সম্মেলন স্থগিত রাখার সিদ্ধান্ত। সম্মেলনের পরবর্তী দিনক্ষণ পারস্পরিক সুবিধার ভিত্তিতে আলাপ আলোচনার মাধ্যমে স্থির করা হবে। নতুন দিল্লি আফ্রিকার জনগণের প্রতি সহমর্মিতা ব্যক্ত করে যে কোনো সংকটের মোকাবিলায় তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছে। স্বাস্থ্য পরিষেবা মহানির্দেশালয় DGHS ইবোলা রোগাক্রান্ত দেশ থেকে অথবা সে দেশের মধ্যে দিয়ে আসা যাত্রীদের জন্য নির্দেশিকা জারি করেছে। এতে বলা হয়েছে, কঙ্গো, ইউগান্ডা এবং দক্ষিণ সুদান থেকে আসা কোনো যাত্রী যদি জ্বর, মাথা ব্যথা, পেশিতে খিঁচুনি ও ব্যথা, বিনা কারণে রক্তপাত এবং বমির মতো উপসর্গ দেখা দেয়, তবে তাকে জরুরি ভিত্তিতে ডাক্তার দেখাতে হবে। ইবোলা রোগীর সংস্পর্শে আসা কোনো যাত্রীকে

0: সঙ্গে সঙ্গে বিমানবন্দরের আধিকারিক অথবা অভিবাসন দপ্তরের হেল্প ডেস্কে যোগাযোগ করতে বলা হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর 2026 সালের কৈলাস মানস সরোবর যাত্রার জন্য কম্পিউটার ভিত্তিক তীর্থযাত্রী নির্বাচনের জন্য লটারি শুরু করেছেন। এবছর মানস সরোবর যাত্রা জুন মাসে শুরু হয়ে অগস্ট মাসে শেষ হবে। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, এই সুষ্ঠু কম্পিউটার চালিত এবং লিঙ্গ নিরপেক্ষ নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে মোট 1000 তীর্থযাত্রীকে নির্বাচন করা হয়েছে। নির্বাচিত তীর্থযাত্রীরা 20টি দলে বিভক্ত হয়ে যাত্রা করবেন। প্রতিটি দলে 50 জন করে তীর্থযাত্রী থাকবেন। বাংলাদেশের মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র আস্ক সে দেশে শিশু গণধর্ষণ, নির্যাতন ও হত্যাকাণ্ডের সংখ্যা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে 20 মে পর্যন্ত ওই দেশে অন্তত 118 জন শিশু ধর্ষণের শিকার হয়েছে। আজকের প্রকাশিত পরিসংখ্যানে বলা হয়েছে, এই সময় আরও 46 জন শিশুকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে, অন্তত 14 জন শিশুকে হত্যা করা হয়েছে এবং ধর্ষণের চেষ্টা ব্যর্থ হওয়ায় হত্যা করা হয়েছে আরও 3 শিশুকে। বাংলাদেশের সংবাদপত্র দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদনে প্রকাশ, যৌন হিংসার শিকার হওয়ার পর 2 শিশু আত্মহত্যা করেছে। আজ আরও বলেছে, শিশু অধিকার সংক্রান্ত রাষ্ট্রসংঘের সংস্থা UNCRC-তে স্বাক্ষরকারী অন্যতম দেশ হিসেবে বাংলাদেশকে শিশুদের বিরুদ্ধে সব ধরনের হিংসা প্রতিরোধ করতে হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনে আজ শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ভোট পড়েছে 88.10%। ভোট গ্রহণের পর অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক দিব্যেন্দু দাস এবং অরিন্দম নিয়োগী সন্ধ্যায় এক সাংবাদিক বৈঠকে জানান, কড়া নিরাপত্তা এবং নজরদারির মধ্যেই সম্পূর্ণ শান্তিপূর্ণ পরিবেশে গোটা ভোট পর্ব সম্পন্ন হয়েছে। উৎসবের মেজাজে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন।
1: ভোট যে একটা উৎসব, যেটা ইলেকশন কমিশন বারবার চেষ্টা করে এসেছেন, ফলতা নির্বাচন তার একটা বড় উদাহরণ, যেটাকে উৎসবের মেজাজে মানুষ নিয়েছেন। আমাদের এখানে 3 জন অবজারভার ছিলেন, মাইক্রো অবজারভার আমরা ডিপ্লয় করেছিলাম কিছু সেন্সিটিভ, 12টা পার্সোনাল আমাদের ডিপ্লয়েড হয়েছিল, 1140 ওয়েবকাস্টিং হয়েছিল আমাদের 100%, সেখানে আমরা ভেতরে 2টো ক্যামেরা এবং বাইরে 1টা ক্যামেরা ইউজ করেছিলাম।
0: এই পুনর্নির্বাচনে 6 জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারিত হয়েছে। তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান অবশ্য শেষ মুহূর্তে সরে দাঁড়ান প্রতিদ্বন্দ্বিতার আসর থেকে। উল্লেখ্য, গত 29 এপ্রিল রাজ্যের দ্বিতীয় দফা বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রের বেশ কিছু বুথে অনিয়মের অভিযোগ ওঠে, এরপরই পুনর্নির্বাচনের এই সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। আগামী 24 মে ডায়মন্ড হারবার উইমেন্স ইউনিভার্সিটিতে সকাল 8টা থেকে ভোট গণনা হবে। আরজিকর হাসপাতালে তরুণী পিজিটি চিকিৎসকের ধর্ষণ ও হত্যাকাণ্ড ঘটনায় কলকাতা হাইকোর্ট আজ 3 সদস্যের বিশেষ তদন্তকারী দল SIT গঠন করেছে। 2 বিচারপতি শম্পা সরকার ও তীর্থঙ্কর ঘোষের বেঞ্চ জানিয়েছেন, CBI এর পূর্বাঞ্চলীয় জোনের যুগ্ম অধিকর্তা এই বিশেষ তদন্তকারী দলের নেতৃত্ব দেবেন। 2024 সালের 8ই অগস্ট রাতে খাবার খাওয়ার সময় থেকে পরদিন চিকিৎসকের দেহ সৎকার পর্যন্ত সময়কালে কি কি ঘটেছিল এই দল পুনরায় তা তদন্ত করে দেখবে। এর জন্য যাকে খুশি জিজ্ঞাসাবাদ করতে পারবে CBI। পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বর্তমান সরকার পশ্চিমবঙ্গ সরকার হিসেবেই কাজ করবে, কোনো দলের সরকার হিসেবে নয়। বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য আজ নতুন দিল্লিতে সাংবাদিকদের বলেন, এই সরকার শুধুমাত্র ঘোষণা সর্বস্ব এবং খেলা মেলার সরকার হয়ে থাকবে না। ইন্টারকাশিকে 2-1 গোলে হারিয়ে ইস্টবেঙ্গল প্রথমবার ISL ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে। 22 বছর পর সর্বভারতীয় ফুটবল লীগ খেতাব জয় করল ইস্টবেঙ্গল। কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে আজ ম্যাচের 14 মিনিটে আলফ্রেড প্লানাসের গোলে ইন্টারকাশি এগিয়ে যায়। প্রথমার্ধে তারা 1-0 গোলে পিছিয়ে ছিল। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরে লাল হলুদ। 49 মিনিটে ইউসেফ এজেজারি খেলায় সমতা ফেরান। 72 মিনিটে মোহাম্মদ রশিদ জয়সূচক গোলটি করেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ইতালি সহ 5 দেশ সফর শেষে প্রধানমন্ত্রী আজ দেশে ফিরেছেন। তিনি জানিয়েছেন, ভারতের সঙ্গে ইতালির কৌশলগত অংশীদারিত্ব আরও সুদৃঢ় করা হবে। কেন্দ্রীয় মন্ত্রী বিজেপি নেতা পীযূষ গোয়েল বলেছেন, আন্তর্জাতিক মঞ্চে ভারতের দৃঢ় অবস্থানের প্রতিফলন হল প্রধানমন্ত্রীর এই সফর। ইন্টারকাশিকে 2-1 গোলে হারিয়ে ইস্টবেঙ্গল প্রথমবার ISL ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে। অপর ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্টস 2-1 গোলে স্পোর্টিং ক্লাব দিল্লিকে হারিয়ে দিয়েছে। খবর শেষ হলো, এরপর খবর শুনবেন আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
2: আকাশবাণী আগরতলা, এখন কাজের খবর। ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে প্রকাশিত হয়েছে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। ডিপার্টমেন্ট অফ ইনফরমেশন টেকনোলজিতে অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার পদে মোট 220 জন কর্মী নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রনিক্স অথবা সংশ্লিষ্ট বিষয় বিই বা বিটেক ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। এছাড়াও MCA

প্রকাশ প্রার্থীরাও আবেদন করতে পারবেন। আবেদনকারীর অবশ্যই ত্রিপুরার স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র অর্থাৎ পিআরটিসি থাকতে হবে। প্রার্থীদের বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর জন্য বয়সের ছাড় রয়েছে। অনলাইনে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ আগামী 5ই জুন 2026 বিকেল 5টা বেজে 30 মিনিট পর্যন্ত। আবেদন ফি অসংরক্ষিত প্রার্থীদের জন্য 350 টাকা, তফসিলি জাতি, তফসিলি উপজাতি, গরিবী রেখার নিচে বসবাসকারী শ্রেণী এবং দিব্যাঙ্গ প্রার্থীদের জন্য আবেদন ফি 250 টাকা, এর সঙ্গে অতিরিক্ত জিএসটি প্রযোজ্য। বিস্তারিত তথ্য আবেদনপত্রের জন্য ভিজিট করুন tpsc.tripura.gov.in। আবারও জানিয়ে দিচ্ছি, অনলাইনে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ আগামী 5ই জুন 2026 বিকেল 5টা বেজে 30 মিনিট পর্যন্ত। শুনলেন কাজের খবর।

আকাশবাণী আগরতলা, এখন শুরু হচ্ছে অনুষ্ঠান নতুন আলোর দিশারি। আজকের বিষয় ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড। নতুন আলোর দিশারি অনুষ্ঠানে আজকের বিষয় এক দেশ এক রেশন কার্ড প্রকল্প, ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড ONORC প্রকল্পটি অর্থমন্ত্রী নির্মলা সীতারামন COVID-19 মহামারীর আলোকে দেশের দারিদ্র্যের নিচের জনগোষ্ঠীর জন্য ছাড়ের হারে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী সরবরাহ করার জন্য শুরু করেছিলেন। এই প্রকল্পের অধীনে রেশন কার্ড ধারক বা জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের অধীনে যোগ্য সুবিধাভোগীরা দেশের মধ্যে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের অধীনে যে কোনো ন্যায্য মূল্যের দোকান থেকে ভর্তুকিযুক্ত খাবার কিনতে পারেন। এই রেশন কার্ড দেশের সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য প্রযোজ্য। কিভাবে ONORC স্কিম সহায়ক হতে পারে? এপ্রিল 2018 থেকে ONORC স্কিম নিয়মিত রেশন কার্ডগুলোকে ওয়ান নেশন ওয়ান রেশন কার্ডে রূপান্তর করার জন্য কাজ করছে। একটি রেশন কার্ড থেকে নিয়মিত রেশন কার্ডের পোর্টেবিলিটি পদ্ধতিটি নির্ধারিত বিভিন্ন পোর্টালের মাধ্যমে আন্তরাজ্য স্তরে করা হচ্ছে। অন্ন বিতরণ পোর্টাল একটি ওয়েবসাইট হবে যেটিতে EPOS সিস্টেমের মাধ্যমে খাদ্য বিতরণ সংক্রান্ত তথ্য থাকবে। এক দেশ এক রেশন কার্ড প্রকল্প ইতিমধ্যেই 86% সুবিধাভোগীকে এই সুবিধা

পেয়েছে। সারা দেশ জুড়ে এক দেশ এক রেশন কার্ড চালু করতে চায় কেন্দ্রীয় সরকার। অবিলম্বে একাধিক রাজ্যে এই প্রকল্প চালু করার নির্দেশ রয়েছে। সারা দেশ জুড়ে এই প্রকল্প চালু হলে লাভ হবে পরিযায়ী শ্রমিকদের। খাদ্য সুরক্ষা আইন 2013-র মাধ্যমে 81 কোটি নাগরিককে 3 টাকা কেজি দরে চাল ও 2 টাকা কেজি দরে ভর্তুকিযুক্ত দাম দেয় কেন্দ্র। রাজ্যের বাইরে কিংবা এক জেলা থেকে অন্য জেলায় ও পরিবর্তন করা যাবে নির্ধারিত মূল্যে খাদ্য সামগ্রী কেনার দোকান। দুটি ওয়েবসাইটের মাধ্যমে এই প্রক্রিয়ার প্রযুক্তিগত সাহায্য দেখাচ্ছে কেন্দ্র। www.imds.nic.in এর মাধ্যমে রাজ্যের বাইরে রেশন কার্ডের মাধ্যমে খাদ্য সামগ্রী কেনার বিষয়টি নিয়ন্ত্রিত হচ্ছে, আর রাজ্যের মধ্যে এক জেলা থেকে অন্য জেলায় রেশন কার্ডের বিষয়টি নিয়ন্ত্রিত হচ্ছে www.annobitaran.nic.in এর মাধ্যমে। আধার কার্ডের মাধ্যমে রেশন কার্ডের সংযুক্তিকরণ করে এই প্রকল্পের বাস্তবায়ন করা সম্ভব। এই জন্য আপনাকে রেশন কার্ড ডিস্ট্রিবিউটরের কাছে যেতে হবে এবং সেখান থেকে এটির জন্য আবেদন করতে হবে, অথবা আপনি আপনার সার এবং লজিস্টিক বিভাগে গিয়ে এটির জন্য আবেদন করতে পারেন। এই স্কিমের অধীনে সারা ভারতে একই কার্ড চালানো হবে, যাতে কাউকে আলাদা কার্ড রাখতে হবে না। সারা ভারতের মানুষের কাছে এই একই কার্ড থাকবে। ওয়ান নেশন ওয়ান কার্ড প্রকল্প বাস্তবায়নের ফলে স্বচ্ছতা বাড়বে এবং দুর্নীতির অবসান ঘটবে, যার ফলে কোটাধারীরা অন্য কোথাও খাদ্যশস্য বিক্রি করতে পারবে না। এক দেশ এক রেশন কার্ড পদ্ধতি মোদী সরকারের সবচেয়ে তাৎপর্যপূর্ণ যোজনার মধ্যে একটি। এক নজরে যদি বলি, এই প্রকল্পটি ভারত সরকার চালু করেছে, এর মাধ্যমে অভিবাসী নাগরিকদের কাছে রেশন পৌঁছে দেওয়া হবে। এই সুবিধা শুধুমাত্র সেই নাগরিকদের জন্য উপলব্ধ করা হবে যাদের রেশন কার্ড আছে। এর আওতায় খুব কম খরচে খাবারের সামগ্রী আপনার কাছে পৌঁছে দেওয়া হবে। আপনি এই কার্ডের মাধ্যমে যে কোনো PDS দোকান থেকে এই রেশন পেতে পারেন। এই প্রকল্পটি জাতীয় খাদ্য নিরাপত্তা আইন 2013-র অধীনে শুরু হয়েছে। এর অধীনে একটি বায়োমেট্রিক সিস্টেমের মাধ্যমে অনুপাতটি আপনার কাছে উপলব্ধ করা হবে। এর সাথে 65 বছরের বেশি বয়সী এবং প্রতিবন্ধীদের জন্য রেশনের হোম ডেলিভারিও উপলব্ধ করা হবে। এই প্রকল্পের অধীনে ভারতে 5,25,000 রেশনের দোকান রয়েছে। এই স্কিমের মাধ্যমে একটি অনলাইন অ্যাপও চালু করা হয়েছে, যার মাধ্যমে আপনি আপনাকে কত রেশন দেওয়া হবে তা পরীক্ষা করে নিতে পারেন। এই রেশন কার্ডটি আপনার আধার কার্ডের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী যাচাই করা হবে। নতুন আলোর দিশারি অনুষ্ঠানে এতক্ষণ আপনারা শুনলেন এক দেশ এক রেশন কার্ড প্রকল্পটি। চলুন এখন শোনা যাক স্বপন বসুর কণ্ঠে লোকগীতি।

আকাশবাণী আগরতলা জানিয়ে দিচ্ছি আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। সকাল 6:10 সুভাষিত অনুষ্ঠানে শুনবেন রাজা রামমোহন রায়ের রচনা থেকে পাঠ। সকাল 6:15 অঞ্জলি অনুষ্ঠানে শুনবেন ভক্তিমূলক গান। ককবরক অনুষ্ঠান হাইউনি খোরাং সকাল 6:25। সকাল 7:05 রবি কিরণ অনুষ্ঠানে শুনবেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী পূরবী মুখোপাধ্যায়। সকাল 7:45 প্রভাতী অনুষ্ঠান অভিজ্ঞাপন, শুনবেন ইতিহাসের পাতায় স্মরণীয় বিভিন্ন ঘটনা, থাকবে শ্রোতাদের পাঠানো চিঠি, তথ্য, কাজের খবর, স্বাস্থ্যবিধি ও আবহাওয়া বিজ্ঞপ্তি। সকাল 8:40 যুব অনুষ্ঠান যুববাণী। সকাল 9:10 দেশবন্দনা অনুষ্ঠানে শুনবেন দেশাত্মবোধক গান বিভিন্ন শিল্পী কণ্ঠে। সকাল 9:30 শুনবেন রবীন্দ্রসঙ্গীত বিভিন্ন শিল্পী কণ্ঠে। হিন্দি ছবির গান শুনবেন সকাল 10:00। সকাল 10:30 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান। সকাল 11:00 শুনবেন বাংলা ছবির গান। বেলা 12:00 ককবরক অনুষ্ঠান লীলামণি জড়া। বেলা 12:55 চাষের কথা, বিষয় ড্রাগন ফল চাষ। আধুনিক গান শুনবেন বিভিন্ন শিল্পী কণ্ঠে বেলা 1:05। দুপুর 1:40 শুনবেন লোকগীতি শিল্পী আশিস গিরি। দুপুর 1:50 ছড়ার গানের শিল্পী আলপনা বন্দ্যোপাধ্যায়। বিকেল 5:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। বিকেল 5:45 স্বাবলম্বী মহিলাদের নিয়ে অনুষ্ঠান মানবী। সন্ধ্যে 6:05 শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে দশম শ্রেণীর সমাজবিদ্যা বিষয়ে পাঠ দেবেন বাধারঘাট দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের শিক্ষিকা মুনমুন চক্রবর্তী। সন্ধ্যে 6:30 ঘর গৃহস্থির আসরে শুনবেন চাষাবাদে জৈব নিয়ন্ত্রণ প্রসঙ্গে বলবেন ডক্টর নবেন্দু নায়ার। পরে শুনবেন লোকগীতি শিল্পী উৎপলেন্দু চৌধুরী। সন্ধ্যে 7:00 ককবরক অনুষ্ঠান। রাত 8:05 শুনবেন খেলার আসর। রাত 8:30 আধুনিক গান শিল্পী গৈরিকা চন্দ। রাত 9:00 শুনবেন নজরুল গীতি শিল্পী সুপ্রভা সরকার। রাত 9:30 বাংলা নাটক শেষের সেদিন, রচনায় বৈদ্যনাথ মুখোপাধ্যায়, প্রযোজনায় জগন্নাথ বসু। রাত 10:10 কর্মখালী বিজ্ঞপ্তি। রাত 10:15 শুনবেন অনুষ্ঠান মৈত্রী। শুনলেন আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। এখন আবহাওয়ার খবর। আগরতলা ও তার পার্শ্ববর্তী এলাকার আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে, কোনো কোনো জায়গায় হালকা থেকে মাঝারি বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজকে সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে যথাক্রমে 34.4 ডিগ্রি সেলসিয়াস এবং 27.6 ডিগ্রি সেলসিয়াস। আগামীকালের সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 35 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 97% এবং সর্বনিম্ন 60%। শুনলেন আবহাওয়ার খবর। আপনাদের সাথে আবার কথা হবে আগামীকাল ভোর 5:55।